বিধি যে কাজ সেটা করছ। আমরা রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে অনেক সময় কেমন যেন আত্মহারা হয়ে পড়ি। আসলে সময় আমাদের কেমন যেন করে দেয়, আর আমাদের মন যখন উথাল বাথাল হয়ে যায় তখন প্রত্যেকটি মুহূর্তেই ধরা দেন যিনি, তিনি রবীন্দ্রনাথ আর তার রবীন্দ্রসঙ্গীত। স্বভাবতই এই যে রবীন্দ্রনাথের গান যে কোনো সময় যে কোনো ঋতুতে আমাদের কাছে খুব কাছের, যে কোনো ঋতুতেই আমাদের কাছে খুব কাছের সঙ্গীত, বড় প্রিয় হয়ে ওঠে। সেটা গ্রীষ্ম হোক বা বর্ষা, শরৎ হোক বা হেমন্ত, শীত বা বসন্ত, যে কোনো সময়ই আমাদের কাছে, আমাদের মনের মাঝে এসে দাঁড়ায়। আসলে রবীন্দ্রসঙ্গীত মানুষের মানসিক, আত্মিক, শারীরিক সমস্ত কিছুই সুস্থতার জন্য এক অদ্ভুতভাবে কার্যকরী এক বিষয়। আমরা একের পর এক রবীন্দ্রসঙ্গীত শুনছি এই ভোরের বেলা, আর সেটা শুনতে শুনতে মনটা সত্যি একটা অন্য রকমের জগতে চলে যায়, যে জগতে দাঁড়িয়ে আমাদের মনের ভেতরের সমস্ত জ্বালা, যন্ত্রণা, দুঃখ সমস্ত কিছুই আমাদের মন থেকে দূরে চলে যায়। আর সে কারণেই বোধহয় ভোরবেলা তাঁর কথা যখন আমরা বলি, তাঁর গান যখন শুনি, তখন আমাদের মনের ভেতরে এক অদ্ভুত অনুরণন তৈরি হয়। রবীন্দ্রনাথের গান কেবল কি বিনোদনের মাধ্যম? না, শুধু তা নয়, এটা আমাদের মনের ভেতরের যে দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা, অনেক না বলা কথা সমস্ত কিছুকেই ঠিক করার জন্য ব্যবহার করা হয়। এই গান আমরা যখন শুনি, আমাদের মনের ভেতরের অদ্ভুত দুঃখটাকে কোথায় যে টেনে বার করে দেয় আমরা বুঝেই পাই না। সেই কারণেই গ্রীষ্মে গরম দাবদাহ, প্রচণ্ড গরমের দাবদাহ হোক কিংবা বর্ষার উথাল পাথাল সেই বৃষ্টির জল, অথবা এই যে কাশের সময় একটু একটু করে আমাদের নিজেদের জীবনের বয়ে চলা এই সময়ে হঠাৎ করে কাশের গুচ্ছ আমাদের সময় জানিয়ে দেয় মা আসছেন, আবার মা চলে যাওয়ার পর আমাদের জীবনে যখন আসে হেমন্ত, অদ্ভুত এক হৈমন্তিক রং নিয়ে আমাদের জীবনকে রাঙিয়ে তোলে, তারপর আবার যেন জীবনটা কিরম বিবর্ণ হয়ে যায়, যে বিবর্ণতার মাঝে আমাদের মনটা কখনো উদাস, কখনো এগিয়ে চলার পথ বয়ে আমাদের জীবনটাকে একটু কেমন অন্যরকম করে দেয়। আর সব শেষে সেই যে শীতের শুষ্কতায় ঝরা পাতা ঝরে গিয়ে পরিবেশটাকেই আবার অন্যরকম করে দেয়, আর তারপর একদম শেষে যখন বসন্তের সেই নতুন রঙের ছোঁয়া, বসন্তের নতুন রং আমাদের গায়ে লাগে, তারপরেই আমরা যেমন নতুন রঙে রেঙে উঠি আমাদের নিজেদের জীবনে। আর এই প্রত্যেকটা জীবনের ছন্দে, প্রত্যেকটা জীবনের বর্ণে, প্রত্যেকটা জীবনের গন্ধে, প্রত্যেকটা জীবনের প্রতিদিনেই রবীন্দ্রসঙ্গীত আমাদের কাছে একেবারে

ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে একেবারে আলোর মতো করে। ঠিক যেন আমাদের অন্ধকার থেকে যখনই আলোর পথে নিয়ে যাওয়ার দরকার হয়, তখনই রবীন্দ্রসঙ্গীত আমাদের কাছে এসে দাঁড়ায়। এই রবীন্দ্র গান আমাদের কাছে এক অদ্ভুত মনের মাধুরী মিশিয়ে আমাদের কাছে এসে দাঁড়ায় সেই আলোর অমল কমলখানি।

হৃদয়ের একুল উকুল দুকুল ভেসে যায় বটে, তবে সেই দুকুল ভেসে যাওয়ার মাঝে আমাদের মনের মধ্যে যে চাপ, যে দুশ্চিন্তা যেগুলো থাকে, সেগুলো অদ্ভুতভাবে এই দুকুল ভেসে যাওয়া যে গান, সেই গান আমাদের মনের মাঝের চাপ আর দুশ্চিন্তাকে অদ্ভুতভাবে কমিয়ে দেয়, আর সেটা কমিয়ে দিয়ে আমাদের মনকে শান্ত আর একদম আনন্দে ভরিয়ে তোলে। আসলে আমাদের মাথার মধ্যে যে প্রশান্তি, সেই প্রশান্তি সেটাই সে নিয়ে আসে। আমাদের মানসিক চাপ, ক্লান্তি, হতাশা দূর করতে এই গান সত্যিই আমাদের কাছে জাদুর মতো কাজ করে, আর সেই কারণেই বোধহয় বারবার সেই টানেই আমরা সেই গানের দিকে এগিয়ে যাই, শুনি মনের মাঝে সত্যি একেবারে অবাক শুকতারার মতো আমাদের মনের মাঝে আষ্টে পৃষ্ঠে সেই গান বেঁধে রয়েছে। কথা বলতে বলতে সময় একদমই শেষ, তাই আজ আমাদের আপাতত এখানেই থামতে হবে। তবে যেতে যেতে এই গান শুনতে শুনতে আপাতত আজকে বিদায় নেব, আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে। আপাতত এই শুকতারা দেখতে দেখতেই আমরা এগিয়ে যাই আমাদের জীবনে। সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা। শুনছেন 100.1 এফএম গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

প্রভাত বিনায়, আমি অর্পিতা আপনাদের সাথে। সুপ্রভাত। এবং এই প্রভাতে আমরা কথা বলবো প্রভাত বিনায়ে, বিভিন্ন বিষয় নিয়েই তো আমরা কথা বলি, এবং সেই বিষয়ের মধ্যে কখনো আধ্যাত্মবাদ, কখনো কোনো ব্যক্তি মানুষের মহিমা, বিভিন্ন বিষয়ে আমাদের কথায় থাকে। আসলে এক একটি দিন এক একটি বিশেষ মাহাত্ম্য নিয়ে আসে। শ্রীকৃষ্ণ জন্মের পরে ভাদ্র মাসের যে কৃষ্ণ চতুর্দশী তিথি থাকে তাকে বলা হয় অঘোর চতুর্দশী। সেই দিন বলা হয় মহানিশায় শিবের আরাধনা করলে এক অদ্ভুত প্রশান্তি পাওয়া যায়। এবং এই যে অঘোর চতুর্দশী, অঘোর নাথ শিবের অপর এক নাম, তার আরাধনা হয়। শতরুদ্র সংহিতা গ্রন্থে বলা হয়েছে এই দিন মহানিশায় পঞ্চমুখ শিবের পুজো করতে যা যিনি বা যারা আগ্রহী হন তাদের অদ্ভুতভাবে শিব সেই প্রশান্তি দান করেন, যেই প্রশান্তির জন্য আমরা শিবের আরাধনা করি। শিব মানে আমরা জানি আদি শক্তি, শিব মানেই আমরা জানি স্থিতি, সংহার, সৃষ্টি, তিরোভাব, অনুগ্রহ, এই সব কিছুর সমাহার। আসলে এই যে শিবের যে পাঁচটি মুখ, পঞ্চমুখী শিব, তার কথা যে আমরা বলছি আজকে এই অঘোর চতুর্দশীতে, সেই পাঁচটি মুখ, তার নাম ঈশান, তৎপুরুষ, অঘোর, বামদেব এবং সত্যজাত। এই যে পাঁচটি মুখমণ্ডলের কথা আমি বলছি, পাঁচটি মুখমণ্ডলের কিন্তু তাৎপর্য আছে। এই পাঁচটি মুখ, এক একটি মুখ এক একটি তাৎপর্য বহন করে, সৃষ্টি, স্থিতি, সংহার, তিরোভাব এবং অনুগ্রহ। আজকে এই শিবের এই মাহাত্ম্যের কথা আমরা বলবো।

শিব সেই আদিশক্তি। ভগবান শিবের অপর এক নাম অঘোর। এই অঘোর শিবকে আমরা পাই যিনি কিনা শ্মশানে ব্রাহ্মমান। অঘোর শব্দের অর্থ যার ঘোর কেটে গেছে, যার মোহ মায়া সমস্ত কিছু থেকে যার মুক্তি হয়ে গেছে। তন্ত্রমতে অঘরান্য পর মন্ত্র, অর্থাৎ অঘোর মন্ত্রের পর আর কোনো মন্ত্র থাকে না। কাশ্মীরি তন্ত্র সাধক আচার্য অভিনব গুপ্ত তার তন্ত্র সংহিতা গ্রন্থে অঘোর শিবের পুজোর এক ক্রম নির্দেশ করেছেন। এই পুজোর দর্শন হল শাক্তভাবে শৈব আরাধনা। আসলে যাদের শুদ্ধি অশুদ্ধি পুণ্য পাপ এরূপ বিকল্প লোপ পেয়েছে

তারাই এই অঘোর শিবের পূজার অধিকারী হন। এমনই অদ্ভুত এক আজকে দিনটি। আসলে আমরা যখন মোহমুক্তির পথে যাই, সমস্ত জাগতিক ঘোর আকর্ষণ কাটিয়ে উঠতে পারি, সেই সমস্ত সাধকরাই অঘোর শিবের পুজো করতে পারেন। এবং যারা এই অঘোর শিবের উপাসক তারা অঘোরী নামে পরিচিত, অঘোর মন্ত্রে দীক্ষিত, মূলত তন্ত্র সাধক, শৈবতন্ত্রের জনক। অনেক সময় বলা হয় যে কাশ্মীর এই অঘোরী সাধকদের অঘোর তন্ত্র সাধনার পীঠস্থান। তেমনি এটাও বলা হয় গোরক্ষ পূর্বযুগের যোগী হচ্ছেন এই অঘোরী যোগীরা। অঘোর শিবের মূলত পুজো হয় শ্মশানে এবং তন্ত্রমতে পঞ্চমকারে। তারা অঘোর সাধকরা শ্মশান সাধন দ্বারা মহাশক্তিকে শ্মশান তারারূপে সাধনা করেন। শিবের নানান রূপের মধ্যে আজকের দিনটিতে অঘোর চতুর্দশীতে শিবের এই অঘোর রূপটির আরাধনা করা হয়। তাই নিয়ে কথা বলছি আমি অর্পিতা আপনাদের সাথে, প্রভাত বিনায়।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM.

শিবের আরাধনার কথা, অঘোর চতুর্দশীর কথা। আজকে অঘোর চতুর্দশী, সেই তিথিতে অঘোরনাথের আরাধনা হয়, যিনি মহাকাল, যিনি মহাভৈরব। এবং বলা হয় এই অঘোর চতুর্দশীতে, শিবের আরাধনাতে, জীবজগৎ সমস্ত মায়া মোহ সমস্ত ঘোর থেকে মুক্তি পায়। আসলে আমাদের সমস্ত দুঃখের, সমস্ত যন্ত্রণার কারণ মোহ। যে ষড়রিপুর কথা আমরা জানি, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপুর মধ্যে মোহগ্রস্ত হওয়া, মোহ ত্যাগ করা অত্যন্ত কঠিন, মোহগ্রস্ত হওয়া অত্যন্ত সহজ। যিনি সেই ঘোর বা মোহকে অতিক্রম করতে পারেন, তিনি অঘোর। বলা হয় অঘোরী যারা সম্প্রদায়, তাদের প্রতিষ্ঠাতা গোরক্ষনাথ। এবং অনেকে গোরক্ষনাথকে শিবের, বলা হয় শিবের রিইনকার্নেশন বলেন, তারা মনে করেন।

যারা অঘোর সম্প্রদায়ের অঘোরী সাধক, মূলত মহাকাল এবং মহাকালী, ভৈরব এবং মহাকালীর উপাসক হন, যারা বেনারসে গেছেন বারাণসী, বারাণসীর মণিকর্ণিকা শ্মশান ঘাটে, কামাখ্যা মন্দিরে, আর উজ্জয়িনীর ওঙ্কারেশ্বর এবং প্রাচীন যেখানে প্রাচীন শিব মন্দির। আমরা যদি দেখি দ্বাদশ শিবলিঙ্গের মধ্যে যে প্রাচীন শিবলিঙ্গগুলি যেখানে যেখানে আছে, সেখানে কিন্তু এই অঘোর সম্প্রদায়ের সাধকদের দেখা পাওয়া যায়। তারা বিশ্বাস করেন ভগবান শিবের কৃপা লাভ হলে এই মায়ারূপ জগতের থেকে মুক্তি পাওয়া যাবে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

আজকে কথা হচ্ছে অঘোর চতুর্দশীতে অঘোরনাথের কথা। অঘোরীদিকের বিশ্বাস, ভগবান অঘোরনাথের কৃপা লাভ হলে মায়েরূপ জগতের থেকে জীবকুল মুক্তি পাবে এবং তাদের পূজাবিধি পৃথক। অঘোরীদের মধ্যে মহাকাল ভৈরব, কাল ভৈরব, বটুক ভৈরব, শিবের ভৈরব রূপের নানাবিধ আরাধনা দেখা যায়। এছাড়াও বারাহী, মহাকালী, বগলামুখী, ধূমাবতী এই শক্তি দেবীদের পূজাও দেখা যায়। আসলে অঘোর মন্ত্র সবার উপরে, আর গুরুতত্ত্বের উপর কোনো তত্ত্ব নেই। ভগবান শিব স্বয়ং অঘোর পন্থার সৃষ্ট করেছেন। অবধূত দত্তাত্রেয়কে অঘোর শাস্ত্রের গুরু বলা হয়। ব্রহ্মা বিষ্ণু মহেশের সম্মিলিত রূপ হলেন দত্তাত্রেয়। জীবের অন্তিম স্থান শ্মশান, ভগবান শিব সেই শ্মশানবাসী, চিতাভস্ম রুদ্রাক্ষে তার শৃঙ্গার, সকল প্রকার বন্ধনের ওপরে তিনি। তাই সামান্য ব্যাঘ্রচর্ম তার শরীরের আভূষণ। পঞ্চভূতের অধীশ্বর তিনি, তাই তিনি ভূতপতি। শরীর থেকে শিবরূপী আত্মা যখন নির্গত হয় তখন শরীর পরিণত হয় সবে, এবং সেই কারণেই অঘোরী সাধকরা শ্মশান ঘাটকে সাধনার স্থান রূপে নির্বাচন করেন। শিবের ন্যায় এই অঘোরীরা চিতাভস্ম রুদ্রাক্ষ স্বল্প বস্ত্র কৌপিন ব্যবহার করেন, আর হস্তে ত্যাগের চিহ্ন যেমন চিমটা কমণ্ডলু থাকে। এবং ভগবান শিব যেমন ত্রিশূল ধারণ করেন, অঘোরীরাও ত্রিশূল ধারণ করেন। অঘোরী সাধকদের বলা হয় শিবের সাক্ষাৎ অনুচর, এবং শিবের তপস্যা করে মোক্ষ লাভের আশায় বিচিত্র রকমের সাধন পদ্ধতি তারা অনুসরণ করেন। আমাদের ভারতবর্ষ যেহেতু নানানবিধ শক্তিপীঠ রয়েছে, এবং শক্তিপীঠ এবং শিবস্থল যেগুলি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই সমস্ত জায়গাতেই কিন্তু এই অঘোরী সাধকদেরকে আমরা দেখতে পাই।

আমরা অঘোর সম্প্রদায়ের কথা বলছিলাম। ভগবান অঘোরনাথের কথা আজকে যেহেতু অঘোর চতুর্দশী, আর সময় বিশেষ নষ্ট না করে বলি, ত্রৈলঙ্গ স্বামীর মন্দির আমরা যারা বারাণসী গেছি তারা নিশ্চয়ই দর্শন করেছি। ত্রৈলঙ্গ স্বামীকে কিন্তু বলা হয় অন্যতম অঘোর সম্প্রদায়ের অন্যতম একজন সাধক, বিখ্যাত সাধক। এবং আজকের দিনটি এই অঘোরী সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেতে যেতে এই গান আবারও মনের মেলোডিতে ফিরে আসবো আপনাদের কাছে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে চলে এসেছি কথা বলতে। আর আজকে কি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা, আমরা জানি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9903055992 এই নম্বর। আজকে ইন্টারন্যাশনাল সুডোকু ডে, মানে আন্তর্জাতিক সুডোকু দিবস। সুডোকু হচ্ছে এক ধরনের শব্দছক, এবং সুডোকু বা শব্দছক আমরা জানি ভীষণ ভীষণ জনপ্রিয় সারা পৃথিবী জুড়ে। এটা এক ধরনের বুদ্ধির খেলা বা মাইন্ড গেম। এই যে আমাদের এখন আমরা মোবাইলে ভীষণ ভীষণ ভীষণভাবে অ্যাডিক্টেড, বাচ্চা থেকে বুড়ো মধ্যবয়সী যে কোনো বয়সী মানুষ মোবাইল দেখতে পেলে বুঁদ হয়ে থাকে, কিন্তু এখনও অনেকেই আছেন যারা ইংরেজি এবং বাংলা বা যে কোনো ভাষার, ভারতবর্ষে বিভিন্ন ভাষায় পত্রপত্রিকা বেরোয় এবং সেইখানে বিভিন্ন ধরনের শব্দছক তারা কিন্তু সমাধান করেন। এই যে মাইন্ড গেম বা শব্দছক বা দাবা, অনেক ধরনের মাইন্ড গেম আছে, তার মধ্যে সুডোকু, শব্দছক, দাবা সব কিছুই পড়ে। এই মাইন্ড গেমের মধ্যে কোন মাইন্ড গেমটা আপনার কাছে ভীষণ প্রিয় এবং আপনি সেগুলোকে নিয়ে রীতিমতো চর্চা করেন প্রতিদিন মোবাইল অ্যাডিকশনের বাইরে গিয়ে, তাই নিয়ে কথা হবে। কারণ আমরা জানি মাইন্ড গেম বা বুদ্ধির খেলা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি বাড়ায়, মানসিক স্বাস্থ্য ভালো রাখে, বিশেষ করে যাদের ডিমেনশিয়া, অ্যালজাইমার্স এই সমস্ত রোগের প্রবণতা আছে যে সমস্ত পরিবারে, সেই সমস্ত পরিবারের মানুষদের ক্ষেত্রে মাইন্ড গেম বা বুদ্ধির খেলা কিন্তু খুব খুব কার্যকরী। তাই কোন মাইন্ড গেম বা বুদ্ধির খেলা, শব্দছক, সুডোকু, দাবা, এগুলির মধ্যে আপনার ভীষণ প্রিয় এবং আপনি চর্চা করেন, তাই নিয়ে কথা বলতে আসুন আমার সাথে, আমি অর্পিতা, মনের মেলোডিতে।

বুদ্ধির খেলা বললে আমার দাবা খেলা বেশি ভালো লাগে, আর দাবা খেলতে খুব ভালোবাসি। দীপঙ্কর মাল লিখেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। আর এই যে মাইন্ড গেম বা বুদ্ধির খেলা, এর মধ্যে ভীষণ বিশ্লেষণী ক্ষমতা আছে। এবং ওই যে বলে না, মাথাকে সবসময় ব্রেন স্টর্মিং, মাথাকে সচল সজাগ করতে ভীষণ কার্যকরী। তো এরকমই কোন কোন মাইন্ড গেম বা বুদ্ধির খেলা আপনার প্রিয় আমাকে জানাতে আসুন। শব্দ কোষ খেলতে আমার ভালো লাগে, দাদুর থেকে শেখা এই খেলা। সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখেছেন। আর ঝোঁক আঁকার দিকে, আঁকা ঝোঁকা করি

রান্না শিখতে ভালো লাগে, রান্না করি, কিন্তু আঁকা বা রান্না কিন্তু মাইন্ড গেম নয়। মাইন্ড গেম যেগুলোকে বলে, যেগুলোকে বুদ্ধির খেলা বলে, সেগুলো নিয়ে কথা বলতে বলা হচ্ছে। সুমিতা রায় প্রভাত লিখেছেন ঢাকুরিয়া থেকে যে তার আঁকতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে। আঁকা রান্না ক্রিয়েটিভ অবশ্যই, শৈল্পিক বিকাশ, কিন্তু মাইন্ড গেম কিন্তু নয়। মাইন্ড গেম মানে বুদ্ধির, যেগুলোতে আমাদের ব্রেন স্টর্মিং হয়, জটিল ধাঁধা, যেমন ধাঁধা নিয়ে কাজ করা, শব্দছক, সুডোকু, দাবা, এগুলো হচ্ছে মাইন্ড গেম। তো সেই ধরনের মাইন্ড গেম কোনটা আপনার ভালো লাগে খেলতে বা করতে, সেইগুলো নিয়ে কথা বলুন। চলে যাই পরের গানে।

কার্তিক মণ্ডল, দাউদপুর থানা, সন্দেশখালী জেলা, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। শব্দছক আমার ভীষণ প্রিয়, যৌবনকালের ভালোবাসা, এখনও এটা করি। ভারতের বহুল প্রচারিত একটি বাংলা দৈনিকের শব্দছক নিয়মিত করি। কিছু কিছু বলা যেতে পারে মাইন্ড গেম আছে যেগুলো স্ট্র্যাটেজিক, যেমন লুডো। লুডোতে একটা কৌশলগত পদ্ধতিতে এগোতে হয়, এবং এছাড়াও আরও অনেক ধরনের। যেমন আমার ক্ষেত্রে আমি ভীষণ পছন্দ করি হচ্ছে রুবিক্স কিউব। রুবিক্স কিউব বাচ্চাদের অনেকেই আছেন যারা খেলনা উপহার দেন, মানে গাড়ি, মানে গাড়ি, টেডি বিয়ার বা সফট টয়েস বাচ্চাদের উপহার দেওয়াটা অনেকেই পছন্দ করেন, এবং খুব সুন্দর বিভিন্ন ধরনের সফট, মানে স্টাফ টয়েস যেটাকে বলা হয়, সফট টয়েস বা মূলত অ্যাকচুয়ালি স্টাফ টয়েস, সেগুলি কিন্তু খুব হার্মলেস এবং বাচ্চারা পছন্দ করে। কিন্তু অনেকে গাড়িও দেন বাচ্চাদেরকে। তো আমার মনে হয় নিশ্চয়ই আপনি সফট টয়েস, স্টাফ টয়েস, গাড়ি দিতেই পারেন, কিন্তু রুবিক্স কিউব যদি দেন বাচ্চাদেরকে। ম্যাথমেটিক্যাল গেম বলে শুধু নয়, রুবিক্স কিউব মানে একদমই ভীষণ ভালো একটি মাইন্ড গেম। এই যে প্যাটার্ন মেলানো বিভিন্নভাবে, ছোট থেকে বাচ্চারা যদি প্র্যাকটিস করে, অবশ্যই ম্যাথমেটিক্যাল যেহেতু গেম এবং তাদের বলা যেতে পারে যে ম্যাথমেটিক্যাল যে আমাদের মস্তিষ্কের একটি অংশ আছে, যেটি ম্যাথমেটিক্যাল পোর্শন, যেটি গাণিতিক সমস্যার সমাধান করে, তো সেই জায়গায় গিয়ে, কোথাও গিয়ে সেই কগনিটিভ ডোমেনে, সেখানে কিন্তু এই রুবিক্স কিউব সাহায্য করে। তো আমার ভীষণ পছন্দ মাইন্ড গেমের মধ্যে রুবিক্স কিউব নিয়ে হাতে সবসময় করা, ওটা বেশ আমার পছন্দের খেলা। তো আপনারাও আসুন, আপনাদের এরকম কোন মাইন্ড গেম পছন্দ 9903059292 এই নম্বরে বলতে।

আপনাদের জন্য একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষদ

সেবায় 9ই সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25শে আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

সুমিতা রায় আবারও বার্তা পাঠিয়েছেন, ওনার বার্তাটাকে একটু পরিবর্তন করে। লুডোর কথা লিখেছেন যে লুডো আসলে একটা স্ট্র্যাটেজিক মাইন্ড গেম, কৌশলগত একটা খেলা, এবং ধাঁধা, এই দুটি খেলা খেলতে তার ভালো লাগে লিখেছেন। চলে যাই পরের বার্তায়। যাদবেন্দ্র পাণ্ডা লিখেছেন, জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, প্রিয় বুদ্ধির খেলা হচ্ছে ধাঁধা এবং তাস। তিনি লিখেছেন। মনীষা বৈদ্য লিখেছেন, মাইন্ড গেম বলতে আমার প্রথমেই মনে হয় শব্দ ছক, দারুণ পছন্দের, নতুন নতুন শব্দ জানা যায়, যেটা মেলাতে পারি না পরের দিনের অপেক্ষায় থাকি। আর একটি হলো এলোমেলো অক্ষর সাজিয়ে সঠিক শব্দ বা কথাটি খুঁজে নেওয়া, আর একটা হলো অঙ্ক। অঙ্ক করতে ভীষণ ভালোবাসি, জটিল জটিল যোগ বিয়োগ গুণ ভাগ খাতা পেন ছাড়াই সমাধান করতে পারি। কোন্নগর থেকে মানসী বৈদ্য লিখেছেন, অনেকগুলো কথা, অনেকগুলো ইয়ে শুনছি। আর পূর্ণা ঘোষটি প্রভাত বিনার কথা লিখেছেন, দাবা খেলতে ভালো লাগে বলেছেন, মাইন্ড গেমের মধ্যে তার ভীষণ ভালো লাগে, তার কথা লিখেছেন। আরও অনেক বার্তা রয়েছে, অনেকগুলো বার্তা একসাথে পড়লাম।

আর আপনারা লিখে পাঠান যে আপনাদের প্রিয় মাইন্ড গেম কোনটা, কোন বুদ্ধির খেলা বা মাইন্ড গেম খেলতে আপনার ভীষণ ভালো লাগে।

সুপ্রভাত অর্পিতা, মনের মতো বিষয় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। রোজ শব্দ ছক করতে না পারলে মেজাজ হারিয়ে পাগলের মতন অবস্থা হয় আমার। যত কঠিন হয় তত বেশি ভালো লাগে, এবং জনপ্রিয় দৈনিক পত্রিকায় বড় শব্দ ছক থাকে বলে সেটি নিই, কোথাও বেড়াতে গেলে সঙ্গে নিয়ে যাই। কোনো কারণে কয়েক দিন হকার না আসলে বা আমি না থাকতে ব্যাপারটা জানেন বলে হকার ভাই জমিয়ে রেখে আমাকে একসাথে দেন। পরের দিন মেলানোটাও আমার নেশা, এবং কখনো সখনো নিজেকে নাম্বার দিই কত পার্সেন্ট পেলাম। এই শব্দ ছক আমাকে যেমন নতুন নতুন শব্দ শিখিয়েছে, রোগ দুঃখ শোক থেকে দূরে রেখেছে। নন্দা রায় পোরেল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে লিখেছেন। চলে যাই পরের বার্তায়। শুভ্রা ভট্টাচার্য বাঁশড্রনি কলকাতা সত্তর থেকে লিখেছেন, আপনার প্রশ্নটা দারুণ। আমার প্রিয় কিছু বুদ্ধির খেলার মধ্যে অন্যতম হলো দাবা, সুডোকু, কারণ এগুলো দূরদর্শিতা লজিক বাড়াতে সাহায্য করে। অবসরে শব্দ ছক মেলানো এবং যে কোনো চটজলদি ধাঁধার সমাধান করতে মাথা খাটানো আমার ভীষণ ভালো লাগে। লিখেছেন সৌভিক সরকার, দাবা খেলতে ভালো লাগে গড়িয়াহাট ব্রিজের নিচে। যারা জানেন দুপুর থেকে রাত পর্যন্ত দাবা খেলা হয় পরপর বসে। আমি দুই একবার খেলেছি ওখানে, বেশ মজা লাগে দুই রাস্তার মাঝে বসে দাবা খেলা। সোমেন সরকার লিখেছেন যাদবপুর থেকে, আমার প্রিয় মস্তিষ্কের খেলা হচ্ছে দাবা। খবরের কাগজে শব্দ ছক করতে ভালোবাসি। রুবিক্স কিউবও ভীষণ প্রিয়, শুধু বুদ্ধি না স্পেশাল মেমোরি বানায়। যারা অঙ্কে দুর্বল তাদের জন্য সব থেকে ভালো রুবিক্স কিউব কিন্তু আমারও ভীষণ প্রিয়। আর লিখেছেন মনিকা মাইতি নামখানা থেকে, আমার খুব প্রিয় দাবা খেলা, আগে জানতাম না বিয়ের পরে শিখেছি আমার বর্মশাইয়ের কাছ থেকে। সময় পেলে খেলার চেষ্টা করি, মনটা ভালো করে দেয়। দাবা কিন্তু অত্যন্ত বুদ্ধির খেলা এবং অত্যন্ত প্রাচীন খেলা। বুদ্ধির খেলা বললে খুব ছোটবেলায় যেসব খেলা খেলেছি তার মধ্যে গেনের আল, ট্রেড, চাইনিজ চেকার, পরবর্তীকালে দাবা, আর কোনো মাইন্ড গেম বা পাজল গেম সলভ করতে গিয়ে মোবাইলের সাহায্য নেয়। লিখেছেন না অমিতা ভহুর গল্ফ গার্ডেন কলকাতাতে ত্রিশ থেকে। আর আরেকটা মাইন্ড গেমের কথা আপনারা কেউ বলছেনই না, যেটি হচ্ছে মেমোরি গেম। মেমোরি গেম মনে আছে নিশ্চয়ই, সত্যজিৎ রায়ের অরণ্যের দিন রাত্রির সেই দৃশ্যটি যেখানে সবাই মিলে বসে মেমোরি গেম খেলছে। মেমোরি গেম কিন্তু ভীষণ ভীষণ বুদ্ধিদীপ্ত একটি মাইন্ড গেম, তার কথা দেখে কেউই লিখছেন না। যাই হোক, রমা রায় দাসনগর হাওড়া পাঁচ থেকে লিখেছেন, শব্দ ছক করতে ভালো লাগে। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় শব্দ ছকের খেলা দেওয়া হয়, সেগুলোও খেলি, খুব ভালো লাগে, বেশ মজা পাই। আর অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখেছেন, বাংলা ইংরেজি দুটো শব্দ ছকে কিন্তু ভালো লাগে বাংলা ইংরেজি পত্রিকায়। আর নিজের বুদ্ধি দিয়ে কিছুটা তাই দাবা খেলতে বিশেষ চেষ্টা করিনি। শব্দকোষ সমাধান করতে ভালো লাগে, সবটা না পারলেও হাল ছাড়ি না। শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়, মনঃসংযোগ বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে। আর লুডো খেলতেও ভালো লাগে, ওই যে বললাম ওটা স্ট্র্যাটেজিক একটা মাইন্ড গেম, কৌশলগত একটা ব্যাপার, আর দানের উপর যেহেতু নির্ভর করতে হয়। কিন্তু সাপলুডো কিন্তু মাইন্ড গেম নয়, কিন্তু মজা লাগে। অনিরিনা ঘোষ বেহালা থেকে, হ্যাঁ সাপলুডো কিন্তু মাইন্ড গেম নয়, যেটা ছকে যেই লুডোটা খেলা হয় সেটা কিন্তু অবশ্যই স্ট্র্যাটেজিক মাইন্ড গেম। তো এরকম নানান বার্তা নিয়ে আপনারা আসছেন, কিন্তু চলে যেতে হবে পরের গানে।

0: দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখেছেন, শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। শূন্যস্থান পূরণ এবং শব্দ ছকের মতো বুদ্ধির খেলা আমার খুব পছন্দের। খেলাগুলি নিয়মিত খেললে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে, পুরনো জানা শব্দ মনে করতে সাহায্য করে, ফলে মানুষের স্মৃতিশক্তি মনোযোগ দেওয়ার ক্ষমতা উন্নত হয়। দৈনন্দিন ব্যস্ততা মানসিক চাপ থেকে মানুষ মুক্তি পেতে এই খেলাগুলো দারুণ কাজ করে। শব্দছক, শূন্যস্থান পূরণের মতো বুদ্ধির খেলাগুলি অলস সময় কাটানোর জন্য সাধারণ মাধ্যম নয়, মস্তিষ্কের জন্য চমৎকার ব্যায়াম। আর চলে যাই, লিখেছেন পরের বার্তা, বুদ্ধিদীপ্ত খেলা বলতে দাবা তাস খেলাকে বোঝায়, কিন্তু কিছু কিছু খেলা আছে পরিশ্রম বুদ্ধিদীপ্ত দুটোই লাগে, খেলাগুলি কঠিন হয়ে পড়ে, এই খেলাগুলি তার মধ্যে। তপন কুমার রায়চৌধুরী, বাগুইঘাটি জোড়া মন্দির। দাবা সত্যি কিন্তু অত্যন্ত বুদ্ধির খেলা। আর উৎপল মুখোপাধ্যায় পুনা থেকে লিখেছেন, মনের মেলোডিতে কান পেতে মেলোডিয়াস গান শুনে মন ভালো করছি, আর গানগুলি খুব প্রিয়, আর প্রিয় মাইন্ড গেম দাবা, তবে আজকাল অনেক মাইন্ড গেম পাওয়া যায়, তবে দাবা হচ্ছে বেস্ট। আর এর পরের বার্তায় যাওয়ার আগে যেতে হবে বিজ্ঞাপন বিরতিতে।
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold.

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আশা ভোঁসলের জন্মদিন আমরা পেরিয়ে এসেছি এবং আশা ভোঁসলের গান তাই একটা আমাদের শোনাতেই হতো। অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে লিখেছেন, শুভ সকাল, মনের মেলোডি অনুষ্ঠানে সুন্দর সুন্দর গান শুনছি। আজকের বিষয় সম্পর্কে বলি, আমার প্রিয় মাইন্ডসেট গেম হলো জটিল ধাঁধার সমাধান, এবং ধাঁধার মেলাতে পারলে সারাদিন ওই বিষয়ে ভাবনা আমাকে সতেজ রাখে। এবং তার পরের বার্তায় চলে যাই মনের মেলোডিতে, বুদ্ধির খেলা, ছন্দ মিলিয়ে লেখা, এটা আমার কাছে বুদ্ধির খেলা। মনে মনে ভাবি কলমের

ছোঁয়ায় লেখা হয় এটা ছন্দের খেলা নিশ্চয়। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন, আর লিখেছেন রীনা হালদার। সুপ্রভাত দিদিভাই, রানীকুটি থেকে বলছি, আমার ফোনে পিকচার ম্যাচ আর ডিফারেন্স গেমটা খেলতে ভালো লাগে, এই গেম দুটোতে চোখ আর বুদ্ধি দুটোই খুব প্রখর হতে হয়। রীনা হালদার লিখেছেন। নিশাকর ধর লিখেছেন, প্রিয় খেলা ফুটবল আর ক্রিকেট। ফুটবল তো মাইন্ড গেম নয়, মাঠে একদম শারীরিক কসরত করে খেলা। যাই হোক, আর বুদ্ধির খেলা বলতে শব্দ ছক খবরের কাগজে মেলাতে খুব ভালো লাগে। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে লিখেছেন, অনেকগুলো বার্তা পড়েছি এবং আরও বার্তা এসেছে, সেগুলো এবারে আস্তে আস্তে আস্তে আস্তে পড়ব, কিন্তু একটি গানের ওপারে। গান শুনুন আর এফএম গোল্ডকে সঙ্গে রাখুন, মনের মেলোডিতে আমি অর্পিতা।

পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে লিখেছেন, বুদ্ধির দরজা রাখো খোলা, বাতাস আসবে প্রাণে, দাবা খেলার কথা বলি তাই এই গানে গানে, বুদ্ধির আলো আসবে যেন মনের এই ঘরে, প্রতিবাদের সাহস পাবে তুমি জীবন ভরে, প্রকৃতিকে ধ্বংস করার নেশা যাবে সরে, হাতে হাত রেখে চলার বুদ্ধি উঠবে গড়ে। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে লিখেছেন এই বার্তা। আর লিখেছেন আশিস দত্ত সল্টলেক থেকে, মাঝে মাঝে শব্দছক, সুডোকু, স্পেলাথন, আনস্ক্রাম্বেল ইত্যাদি করে থাকে। সমস্যা হচ্ছে এরা অনেক সময় নিয়ে নেয় কাগজ পড়া, অনেক সময় নিয়ে নেয় কাগজ পড়া, রেডিও শোনা, টিভি দেখা, আড্ডা মারা, কিছু লেখালেখি করে থাকে। ডাক্তাররা বলেন এগুলি মানসিক স্বাস্থ্যের পক্ষে ভালো। তবে আমি একজন ভদ্রমহিলাকে জানতাম যিনি রোজ শব্দছক করতেন, খুব পড়াশোনা লেখালেখি করতেন, গান করতেন, কিন্তু শেষ বয়সে উনি ডিমেনশিয়াতে ভুগতেন। আসলে শারীরিক অসুস্থতা তো কোনো রকম মানে বাধা মানে না। উত্তম কুমার দাস দ্বারহাটা হরিপাল হুগলি থেকে লিখেছেন, বুদ্ধির খেলা বললে বাঘবন্দি খেলার কথা মনে পড়ে, খুব খেলতাম, খুব বুদ্ধির খেলা, ছকের মধ্যে 20টা ছাগল, 2টি বাঘকে বন্দি করার খেলা, বাঘবন্দি খেলার কথা লিখেছেন। শিপ্রাকাড়ার মল্লিকপাড়া বেতর হাওড়া 4 থেকে লিখেছেন, শিক্ষা মানুষের জ্ঞান, ভদ্রতা, নম্রতা এটা শেখা, কিন্তু এখনকার মানুষের, আচ্ছা লিখেছেন যে কি লিখেছেন যে আমার মেসেজটা পড়বেন, হ্যাঁ অবশ্যই পড়ব। স্কুলের সব বন্ধুরা মিলে একটা খেলা খেলতাম, সেটা হলো কিছুর নাম এক একজন করে বলবে, প্রত্যেকটার কিন্তু ফার্স্ট থেকে নাম সবাইকে বলতে হবে। আমি স্কুল লাইফে আমার জেঠুর কাছে দাবা খেলতাম, দাবা খেলা শিখেছিলাম, জেঠুর নিজের একটা দাবার সেট ছিল, বন্ধুদের সাথে এভরি সানডে খেলতো, আমারও একটা নেশা হয়ে গিয়েছিল সেই সময়। প্রতিদিন রাত্রে পড়াশোনা শেষ করে ভাই আর আমি জেঠুর সাথে দাবা খেলতে বসতাম। আর শব্দছক আনন্দ একটি পত্রিকার কথা লিখেছেন, তার মধ্যে আমি খেলি, লুডো খেলি, আর মেমোরি গেম, সেটাও আমার প্রিয় খেলা। আচ্ছা আপনার বার্তা পড়েছি, আপনার বার্তা নিয়ে আপনি বলছিলেন যে আপনার বার্তা যেন অবশ্যই পড়ি, তো অবশ্যই পড়েছি। তাই মাইন্ড গেম বা বুদ্ধির খেলাতে মেমোরি গেম নিয়ে কিন্তু খুব কম লোকই লিখলেন, মেমোরি গেম কিন্তু ভীষণ ভীষণ বুদ্ধির খেলা অবশ্যই। যাই হোক, চলে যাই পরের গানে।

সুপ্রভাত অর্পিতা। বুদ্ধির খেলা বলতে শব্দছককে খুব ভাল লাগে। বাংলা ব্যাকরণ জানলে যেমন সমার্থক, বিপরীত শব্দ, শব্দ সংকোচন, শব্দ বিস্তার, বানান ভেদে শব্দের মানে ইত্যাদি যেমন করা যায় শব্দছক, তেমন কিন্তু বাংলা ব্যাকরণ ভালো জানলে করা যায় এবং বাংলার জ্ঞান খুব ভালো হয়। সেরকম ইংরেজি শব্দছকও তাই। ইংরেজির গ্রামারের জ্ঞান খুব যদি ভালো থাকে, ইংরেজির শব্দছকেও কিন্তু ইংরেজির ডিকশনারির বিভিন্ন শব্দ জানতেও সুবিধে হয়। গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখেছেন, বালিগঞ্জ থেকে চন্দ্রাবলী সেন লিখেছেন, বাড়িতে রোজ খবরের কাগজ আসে, খবরের জন্য নয়, মন ভালো রাখার জন্য ক্রসওয়ার্ড, জাম্বল, সুডোকুর জন্য। যেদিন খবরের কাগজে ছুটি থাকে ভীষণ ফাঁকা লাগে, ক্রসওয়ার্ড ভোকাবুলারি বাড়াতে খুব সাহায্য করে। আর প্রিয় বুদ্ধির খেলা হলো স্ক্রাবল, ওয়ার্ড মেকিং আর যে কোনো স্মৃতিশক্তির খেলা, সেটা তাসেরও হতে পারে। অবশ্যই জাম্বল ওয়ার্ড, সুডোকু, ক্রসওয়ার্ড, মেমোরি গেম, সব কিছু নিয়েই কিন্তু কথা হলো আজকে। এবং কথা বলতে বলতে বলতে বলতে প্রায় আপনাদের বার্তা পড়তে পড়তে অনেক বার্তা পড়েছি, আর নতুন বার্তা সেরকম কিছু নেই। মূলত সমস্ত বার্তাই আমার পড়া আজকের মতন শেষ। ও, আরেকটা বার্তা বোধহয় এসেছে, সেটি পড়ে নিই, কে লিখেছেন দেখি। ঐশী সরকার চিনার পাক থেকে লিখেছেন, মনে পড়ে একবার এক ট্রেনিং কোর্সে গিয়ে পাওয়ার নেম নামে একজনকে দেখেছিলাম, যিনি ট্রেনিদের নাম একবার শুনেই মনে রাখতে পারতেন। জিজ্ঞেস করতে বলেছিলেন যে চর্চা করলেই হয়। অবশ্যই মেমোরি গেম এটাও এক ধরনের মেমোরি, মানে নাম মনে রাখা এবং ফোন নাম্বার মনে রাখা, আসলে ডিজিট মনে রাখা, ডিজিটগুলো মাথার মধ্যে খেলা করে, সেগুলো ইন্টারেস্টিংলি সেগুলোকে সাজানো, এরকম নানানভাবে কিন্তু আমরা মাইন্ড গেম খেলি, ম্যাথমেটিক্যাল মাইন্ড গেম, স্ট্র্যাটেজিক মাইন্ড গেম, নানান ধরনের মাইন্ড গেম আমরা কিন্তু খেলি, যেগুলো বুদ্ধির খেলা, পাজল, রিডল, সুডোকু, শব্দছক, স্ক্র্যাম্বল, যে বলেছেন জাম্বল ওয়ার্ডস, সব রকম মিলিয়ে মিশিয়ে খেলা কথা বলেছেন, দাবা, তাস, আমরা অনেক কিছুই কিন্তু জানতে পারলাম। মাইন্ড গেম বা বুদ্ধির খেলা, আসলে আমাদের যে বুদ্ধির যে ডোমেনটি আছে সেই ডোমেনে কগনিটিভ পাওয়ারটাকে বাড়ানোর জন্য কিন্তু মাইন্ড গেম খুব জরুরি। তবুও কিছু কিছু মানুষের তারপরেও হয়তো অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার সমস্যা হয়, সেটা বার্ধক্যজনিত কারণে, তার সঙ্গে মাইন্ড গেম অবশ্যই খেলতে থাকুন, বুদ্ধির গোড়ায় একটু ধোয়া দিতে থাকুন, উস্কে দিন বুদ্ধিকে। এবং বুদ্ধিদীপ্ত খেলা মানুষকেও বোধহয় বুদ্ধিদীপ্ত তৈরি করে, একটা অন্যরকম ব্যক্তিত্ব তৈরি করে। বুদ্ধিদীপ্ত মানুষ সবসময় কাম্য। যেতে যেতে শেষ গান আপনাদের জন্য আমি অর্পিতা টাটা বাই বাই বললাম।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের সেবায় 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে সেবা সংকল্প অভিযান শুরু করছে। সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের 600টিরও বেশি পণ্যের ওপর 50% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছে। ভারত ও কুয়েত বিভিন্ন ক্ষেত্রে তাদের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে সহমতে পৌঁছেছে। আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে আজ কলকাতার গার্ডেন রিচে ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সমুদ্র গবেষণা জাহাজ কার্যকর হয়েছে। বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে কলকাতা হাইকোর্টের 45তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের সেবায় 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে এক মাস ব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে আজ দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন জানান, আগামী 7ই অক্টোবর প্রধানমন্ত্রীর জনসেবায় 25 বছর পূর্ণ হবে। উল্লেখ্য, 2001 সালে তিনি এই দিনে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তার কার্যকাল শুরু করেন। তার নেতৃত্বে দেশের অগ্রগতি কেবলমাত্র উন্নয়নের মধ্যেই থেমে থাকেনি, বরং ভারতের সাংস্কৃতিক পরিচিতি এবং ঐতিহ্য আরো শক্তিশালী হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
1: সবই লোগোঁ সে ইয়ে উম্মীদ কি জা রহি হ্যায় কি 25 মিনিট কা কম সে কম শ্রমদান ও দে। ইসমে করিব 25 আলাগ আলাগ কার্যক্রম লিয়ে গয়ে হ্যায়। হর ব্যক্তি জো আম জনমানস সে ইসমে হাম আপিল করেঙ্গে কি উনকে ভি যোগদান সে ইস দেশ কে বিকাস মে যোগদান মিলে, পরিবর্তন আয়ে, ইস দৃষ্টি সে ইয়ে কার্যক্রম লিয়ে গয়ে হ্যায়। ইসমে সমাজ কে জুড়ে হুয়ে বিভিন্ন বিষয়ো কো লিয়া গয়া হ্যায়। সেবা সেতু অভিযান 17 সিতম্বর সে 17 অক্টোবর কে বীচ মে প্রত্যেক ব্লক স্তর পর শিবির ক্যাম্প আয়োজিত কিয়ে যায়েঙ্গে।
0: এই সেবা সংকল্প অভিযান শুরু হবে রক্তদান শিবিরের মাধ্যমে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দল গ্রাম ও শহর জুড়ে সেবা জ্যোতি কলশ যাত্রা শুরু করবে। এছাড়াও একাধিক জনহিতকর কার্যক্রম শুরু হবে। শ্রী নবীন বলেন, প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাসের আদর্শে নিয়েই দেশে অগ্রগতির পথে এগিয়ে যাবে।
1: प्रधानमंत्री नरेंद्र मोदी जी के द्वारा विकसित भारत 2047 के संकल्प को लेते हुए हम भारत को आगे बढ़ाने में, देश को एक साथ लेकर चलने में और प्रधानमंत्री जी का जो मूल मंत्र रहा है सबका साथ सबका विकास सबका विश्वास और सबका प्रयास, उस मूल मंत्र को इस कार्यक्रमों में हम लोगों ने लाने का प्रयास किया है।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলম্বোতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেশানায়কের সঙ্গে বৈঠক করেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উভয় নেতাই সামরিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। সামুদ্রিক অংশীদার হিসেবে দুই দেশই উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবে বলেও জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, আঞ্চলিক

নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে উভয় দেশ যৌথভাবে কাজ করে যাবে। উল্লেখ্য, প্রতিরক্ষামন্ত্রী 3 দিনের সরকারি সফরে গতকাল শ্রীলঙ্কা পৌঁছেছেন। কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের 600টিরও বেশি পণ্যের ওপর 50% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছে। গত রাত থেকে এই শুল্ক হার আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। ফেডারেল সরকারের নতুন ডলার ফর ডলার বা সমপরিমাণ মূল্যের পাল্টা শুল্ক নীতির আওতায় কানাডা এই পদক্ষেপ নিয়েছে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো শিল্পপণ্য, টয়লেট পেপারের মতো নিত্য প্রয়োজনীয় গৃহস্থলী সামগ্রী প্রভৃতির ওপর পরিবর্তিত শুল্ক হার কার্যকর হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমের এক বার্তায় কানাডার বিরুদ্ধে অন্যায্য আচরণের অভিযোগ তুলে সেদেশের কোনো পণ্য না কেনার জন্য মার্কিনী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হামলা পাল্টা হামলায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। ওই অঞ্চলে নতুন করে সংঘাত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গত 2 দিনে মার্কিনি যুদ্ধজাহাজের ওপর ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোরের হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের 5টি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। এদিকে ইরান জর্ডনে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন লক্ষ্যবস্তু নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিবেশী দেশের বন্দরগুলিতে অবস্থানরত একাধিক জাহাজের কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ইরানের সেনাবাহিনী বাহরিন ও কুয়েতের বন্দরের কাছাকাছি থাকা ট্যাঙ্কারগুলির বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত নিরসনে ব্রিটেন, ফ্রান্স এবং কানাডা তাদের দৃঢ় প্রত্যয় আবারও ব্যক্ত করেছে। এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি মার্নহাম, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, পশ্চিম এশিয়া এবং অবশিষ্ট বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই 3টি দেশের শীর্ষ নেতারা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, ইসরায়েল ও প্যালেস্তাইন 2টি দেশই শান্তিপূর্ণভাবে পাশাপাশি সহ অবস্থান করবে, এটি তাদের কাম্য। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সাম্প্রতিক কূটনৈতিক প্রক্রিয়ার ফলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি বৈঠক পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছে। বরিষ্ঠ মার্কিন দূতের সাম্প্রতিক মস্কো এবং কিভ সফরের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। এক প্রেস বিবৃতিতে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজেরিক বলেছেন, আন্তর্জাতিক স্বার্থে রাশিয়া ইউক্রেনকে কোনোরকম শর্ত ছাড়াই যুদ্ধবিরতির রাস্তা প্রশস্ত করতে হবে। তিনি আরও বলেন, রাষ্ট্রসংঘ তাদের এই উদ্যোগে সম্পূর্ণ সমর্থন জানাতে প্রস্তুত। উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের অন্যান্য সদস্য দেশগুলি ইউক্রেনে $226 বিলিয়ন মার্কিন ডলার আর্থিক, সামরিক ও মানবিক সহায়তা পাঠিয়েছে। ভারত সৌদি ভূখণ্ডের অসামরিক ও অর্থনৈতিক কেন্দ্র লক্ষ্য করে হুতিদের হামলা নিন্দা করেছে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সবসময় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়। বাবেল মন্দে প্রণালীতে জাহাজ চলাচলে হুমকি ভারতের কাছে কখনোই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। ভারত ও কুয়েত বিভিন্ন ক্ষেত্রে তাদের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে সহমতে পৌঁছেছে। কুয়েতে গতকাল উভয় দেশের মধ্যে 8ম কুয়েত বিদেশ মন্ত্রক পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য করেন ভারতের বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন এবং কুয়েতের বিদেশ মন্ত্রকের এশিয়া বিষয়ক সহকারী বিদেশমন্ত্রী নওয়াফ আব্দুল লতিফ সুলাইমান আল আহমেদ। দুটি দেশই রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার উপর গুরুত্ব দিয়েছে। উভয় পক্ষই পারস্পরিক সুবিধাজনক সময়ে নতুন দিল্লিতে আলোচনায় সম্মত হয়েছে। উল্লেখ্য, কুয়েতে বসবাসরত 10,50,000 ভারতীয় সম্প্রদায় দুটি দেশের মধ্যে সম্পর্কের মেলবন্ধনে কাজ করে চলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নির্মিত ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওশন রিসার্চ ভেসেল বা সমুদ্র গবেষণা জাহাজ আজ আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে। সংস্থার চেয়ারম্যান পি আর হরি জানিয়েছেন, জাহাজটি ভারতের ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশন রিসার্চের গভীর সমুদ্র অভিযানের জন্য নির্মাণ করা হয়েছে। 89.50 মিটার লম্বা এবং 18.80 মিটার চওড়া এই জাহাজটি সর্বোচ্চ 6,000 মিটার গভীরতা পর্যন্ত গবেষণা ও তথ্য সংগ্রহের কাজ চালাতে সক্ষম। ভারত সরকারের আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে প্রায় 840 কোটি টাকা চুক্তিতে এই আধুনিক জাহাজটি আন্টার্কটিকা ও আর্টিক অঞ্চলের মেরু গবেষণা এবং গভীর সমুদ্রের খনিজ অনুসন্ধানে ভারতের সামুদ্রিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। কলকাতা হাইকোর্টের 45তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন বিচারপতি রবীন্দ্র বিঠল রাও ঘুগে।
হাইকোর্টের এক নম্বর কক্ষে সকাল ১০টায় রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। প্রবীণতম বিচারপতি তপব্রত

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, 100.1 এফএম গোল্ড, এফএম গোল্ড। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে।
3: স্টুডিওর ঘড়িতে এখন সময় 1:12:27। আর প্রত্যেক দিনের মতো তোমায় গান শোনাতে হাজির স্টুডিও প্রান্তে আজকে রয়েছে আমি সুদীপ্ত। আজকের একেবারে প্রথম গানটি যার কণ্ঠে শোনাব তিনি জয়তী চক্রবর্তী। আর জয়তী চক্রবর্তীর গাওয়া এই রবীন্দ্রসঙ্গীতটি শুনতে চেয়েছেন কোন্নগর থেকে মানসী বৈদ্য। শুনব সেই গান।

শুনছেন তোমায় গান শোনাবো সুদীপ্তর সঙ্গে। চলে যাব পরবর্তী গানে। পরের গানটির জন্য অনুরোধ করেছেন সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। শুনতে চেয়েছেন কার্তিক কুমার এবং বসন্ত কুমারের কণ্ঠের এই গানটি।

চলে যাব পরবর্তী গানে। পরবর্তী গানটির শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, গানের কথা শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর নচিকেতা ঘোষ। শুনতে চেয়েছেন প্রতিমা দালাল এবং উত্তম দালাল, খরসরাই, মনসাতলা, বেগমপুর, হুগলি থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

অসাধারণ একটি নজরুলগীতি আমরা শুনছিলাম অনুপ চালোটার কণ্ঠে। এই নজরুলগীতিটির জন্য অনুরোধ করেছেন পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন কর, শ্রেয়া কর, কৃষ্ণেন্দু কর এবং বন্দনা কর। চলে যাব পরের গানে। পরের গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর শিল্পীর নিজের। শুনতে চেয়েছেন সুমিতা মাইতি এবং সৌমিতা মাইতি, ফুলেশ্বর, হাওড়া থেকে।

তোমায় গান শোনাবো, শুনছেন সুদীপ্তর সঙ্গে। চলে যাব পরবর্তী গানে। পরবর্তী গানটি শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, গানের কথা অনিল ভট্টাচার্য, সুরকার নির্মল ভট্টাচার্য। গানটি শুনতে চেয়েছেন সঞ্জয় দাস এবং রুমা দাস, জাঙ্গিপাড়া শিবতলা হুগলি থেকে।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: চলে যাব পরবর্তী গানে। পরবর্তী গানটির শিল্পী নীতা সেন, গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর শিল্পীর নিজের। শুনতে চেয়েছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে।

0: চলে যাব পরবর্তী গানে। পরবর্তী গানটির জন্য অনুরোধ করেছেন প্রদ্যুৎ সামন্ত, কামিনা, শ্যামপুর, হাওড়া থেকে। শিল্পী কিশোর কুমার।
1: এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি?

0: ক্ষতি কি।
1: চলে যাব পরবর্তী গানে। পরের গানটির জন্য অনুরোধ করেছেন শ্রীমন্ত দত্ত, পান্নালাল দত্ত, দেবাশিস দত্ত, গৌরহাটি আরামবাগ হুগলি থেকে। শুনতে চেয়েছেন আশা ভোঁসলের কণ্ঠের এই গানটি।

চলে যাব পরবর্তী গানে। পরের গানটি শিল্পী মান্না দে, গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার প্রভাস দে। শুনতে চেয়েছেন সুদীপ্ত বাগ, রাজবলহাট, কুমোরপাড়া থেকে।

ঘড়ির কাঁটা বলছে সময় একেবারে শেষের দিকে, আর সম্ভবত একটি গানই আমি শোনাতে পারব। সেই গানটির জন্য অনুরোধ করেছেন অনুষ্কা মিশ্র, অঞ্জলি মিশ্র, বিপ্লব মিশ্র, মিলনপল্লী, কাঠজুড়িডাঙ্গা, বাঁকুড়া থেকে। শুনতে চেয়েছেন প্রতিদান ছায়াছবিতে গাওয়া লতা মঙ্গেশকরের কণ্ঠের এই গানটি। কয়েকটা অনুরোধ এখনও শোনাতে পারলাম না, প্লিজ রাগ করবেন না। বুঝতেই তো পাচ্ছেন সবকিছু সময় বাঁধা। নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনার পছন্দের গান আবারও শুনিয়ে দেব। সঙ্গে ছিলাম সুদীপ্ত, ভালো থাকবেন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।
3: স্টুডিও ঘড়িতে এখন সময় ঠিক 2:32 হয়ে 32 সেকেন্ড, আর এখন সময়টা অমূল্য আধুনিকের। বাংলা গান শুধু কি বাঙালির কণ্ঠেই তার সমস্ত মাধুর্য? বাংলা ভাষা না জেনেও বাংলা উচ্চারণের প্রতিটি বাঁককে আপন করে নিয়ে কত শিল্পী যে এই ভাষায় গান গেয়েছেন, তাঁদের কণ্ঠে বাংলা গান পেয়েছে এক অন্যরকম স্বাদ, তারই অত্যা নেই। কখনো সেই গানে ফুটে উঠেছে মুম্বাইয়ের মাটির গন্ধ, কখনো পাঞ্জাবের প্রাণ খোলা সুর, আবার কখনো বা মহারাষ্ট্রের সুরেলা আবেশ, বা দেশের অন্যান্য প্রান্তেরও বিভিন্ন জায়গার বিভিন্ন বৈশিষ্ট্য। কিন্তু ভাষাটা থেকেছে আমাদের বাংলা। কেউ এসেছেন হিন্দি ছায়াছবির জগৎ থেকে, কেউ এসেছেন শাস্ত্রীয় সঙ্গীতের আঙিনা পেরিয়ে, কেউ আবার বাংলা গানের প্রতি নিছক ভালোবাসা থেকেই হাতে তুলে নিয়েছেন অন্য ভাষায় লেখা বাংলা গানের খাতা। তালিকা দীর্ঘ, কয়েকটি নাম এক্ষুনি আপনারাও বলতে পারবেন। তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বাংলা ভাষা কিন্তু তাদের মাতৃভাষা ছিল না, অথচ তাদের কণ্ঠে বাংলা গান শুনে কখনো মনে হয়নি এ গান অন্য কারো। আজকের সুরেলা সফরের অমূল্য আধুনিকে তাই অন্যরকম এক গান ভ্রমণ। বাঙালি নন অথচ বাংলা গানকে ভালোবেসে

যারা বাংলা গান গেয়েছেন, তাঁদের কণ্ঠে সেই সব বাংলা আধুনিক বা বেসিক গান নিয়েই আমাদের আজকের পথ চলা। ভাষা আলাদা হতে পারে, উচ্চারণে হয়তো বা থাকতে পারে সামান্য একটু টান, কিন্তু সুরের তো কোনো প্রদেশ হয় না, তাই না? তাহলে চলুন শুরু করি পথ চলা। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, আজকে সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সুদীপ্ত।

যার কণ্ঠে এই গান শুনছিলাম, তিনি মুকেশ। গানের কথা মিল্টু ঘোষ, সুর বিমল সারা। হিন্দি গানের জগতে যার কণ্ঠ মানেই এক অদ্ভুত মায়া, এক অদ্ভুত বিষাদ আর এক সরল আবেগ। বাংলা তার মাতৃভাষা ছিল না, তবু বাংলা গানেও তার কণ্ঠ বেশ স্বতন্ত্র হয়ে উঠেছিল। বাংলা উচ্চারণে সামান্য অন্যরকম টান থাকলেও তার গায়কীর মধ্যে যে আন্তরিকতা ছিল সেটাই শ্রোতাকে টেনে নিয়ে যেত। বিশেষ করে মুকেশের গাওয়া বাংলা আধুনিক গানে মুকেশের কণ্ঠে আমরা পেয়েছি তার সেই চেনা কোমলতা, যে কণ্ঠে প্রেম বিরহ কিংবা নস্টালজিয়া খুব সহজেই মিশে যায়। অর্থাৎ ভাষাটা বাংলা, কিন্তু গায়কের ভঙ্গিতে রয়ে গেছে মুকেশের নিজস্ব স্বাক্ষর। আর সেই কারণেই তার গাওয়া বাংলা গান আজও আমাদের কাছে একটা অদ্ভুত ভালো লাগার বিষয়। শুনব মুকেশের কণ্ঠের আরও একটি জনপ্রিয় বাংলা আধুনিক গান। গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার রতু মুখোপাধ্যায়।

ভারতীয় সঙ্গীতের এক কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর। বাংলা তার মাতৃভাষা নয়, অথচ বাংলা গানের ক্ষেত্রে তার অবদান এতটাই গভীর যে তাকে বাঙালি একেবারে নিজেদের আপন শিল্পী করে নিয়েছে বহু বহু কাল আগেই। বাংলা উচ্চারণ, শব্দের মাধুর্য আর গানের আবেগ, সবকিছুকে তিনি এমন নিখুঁতভাবে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন যে তার গাওয়া বাংলা গান শুনে কোনো সময় মনে হয় না তিনি অবাঙালি। হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী সহ বহু বিশিষ্ট সুরকারের সুরে লতা মঙ্গেশকর গেয়েছেন অসংখ্য বাংলা গান, প্রেম, বিরহ, পুজো কিংবা একেবারে নিছক আধুনিক গান। আর প্রতিটি ক্ষেত্রেই তাঁর কণ্ঠে বাংলা গান পেয়েছে এক স্বতন্ত্র কোমলতা। লতার বাংলা গান তাই শুধু একজন অবাঙালি শিল্পীর বাংলা ভাষায় গান গাওয়ার উদাহরণ নয়, বাংলা গানের ভুবনে তার গভীর ভালোবাসারও এক উজ্জ্বল প্রমাণ।

1956 সালে লতা মঙ্গেশকর প্রথম বাংলা বেসিক গানের রেকর্ড করেন। গান দুটির সুরকার ছিলেন সতীনাথ মুখোপাধ্যায় এবং গীতিকার পবিত্র মিত্র। সেই গান দুটির একটি গান তো আমরা এখনই শুনলাম, আকাশ প্রদীপ জ্বলে, এবং অপর পিঠে ছিল আরও যে গানটি, সেই গানটি আমরা এবারে শুনব, কত নিশে গেছে নিধারা।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
2: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।
1: এবার যে শিল্পীর গানে যাব আমরা, তিনি মোহাম্মদ রফি, যার কণ্ঠে হিন্দি গান পেয়েছিল এক অনন্য মাধুর্য। কিন্তু বাংলা ভাষাও তার কণ্ঠে যে কতটা সুন্দর হয়ে উঠতে পারে, তার বাংলা গানগুলি শুনলেই তার প্রমাণ আমরা পেয়ে যাই। বাংলা তার মাতৃভাষা ছিল না, তবুও বাংলা শব্দের উচ্চারণ, গানের আবেগ এবং সুরের সূক্ষ্মতা বোঝার ক্ষেত্রে রফির অসাধারণ দক্ষতা ছিল। তার কণ্ঠে বাংলা আধুনিক গান শুনলে কোথাও যেন একটা চেনা মিষ্টি কোমল গায়কের সঙ্গে মিশে যায়, একেবারে অঙ্গাঙ্গীভাবে মিশে যায় বাংলা গানের নিজস্ব আবহ। প্রেমের গান হোক কিংবা বিরহের গান, রফি বাংলা গানেও তার স্বাক্ষর রেখে গেছেন, আর এটাই হয়তো তার গায়কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ভাষা হয়তো বদলে গেছে, কিন্তু কণ্ঠের আন্তরিকতা এতটুকুও বদলায়নি।

মাহমুদ রফির কণ্ঠে যে গানটি আমরা এই মুহূর্তে শুনলাম, সে গানটির কথা মুকুল দত্তের এবং সুরকার ছিলেন বাসু মনোহারি। এবারে যে গানটি শুনব একেবারে মুড সম্পূর্ণ অপোজিট একটা মুডের গান আমরা শুনব। সেই গানের কথা প্রণব রায় এবং গানের সুরকার বিনোদ চ্যাটার্জি। একটু আগে বলছিলাম না যে যেখানে প্রেমের গান এবং বিরহের গান দুটোই অদ্ভুতভাবে মায়াময় হয়ে ওঠে মাহমুদ রফির কণ্ঠে, তাই একেবারে অন্য ধাঁচের একটা গান, অন্য ধাঁচের একটা গান।

0: Meteorological Department or IMD has forecast heavy rainfall over Bihar, Jharkhand, Odisha, West Bengal and parts of Northeast India till tomorrow. The Met Department said that thunderstorms and lightning conditions will continue over Uttarakhand, Andhra Pradesh, Tamil Nadu, Puducherry, Karaikal and Andaman and Nicobar Islands during the next 2 days. The weather agency also predicted hot and humid weather conditions over coastal Andhra Pradesh, Kerala and Mahi for the day. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. Kichu gaan, kichu kotha. আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে সুরেলা সফর সুরেলা সফর সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক অমূল্য আধুনিক
2: অমূল্য আধুনিকে আজকে আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু সুদীপ্ত

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Just a big gapon birotir agei je ganti amra shunchhilam. গানটা শুনতে শুনতে আমার মনে হয় ও প্রান্তে যারা রয়েছেন প্রত্যেকেরই চোখের মধ্যে একটা ছবি ভাসছিল। এত সুন্দর গায়কী, এত সুন্দর একটা গল্প ভেসে উঠছে গানের প্রতিটা ছত্র থেকে। শিল্পী কি চিনতে পেরেছেন কে? হ্যাঁ, উষা মঙ্গেশকর। মঙ্গেশকর পরিবারের আর এক সুরেলা কণ্ঠ, যার গায়কীর নিজস্ব একটা মিষ্টি স্বাদ রয়েছে। বাংলা মাতৃভাষা নয়, কিন্তু বাংলা গান গাওয়ার সময় সেই ভাষার মাধুর্য, তার আবেগকে তিনি সুন্দরভাবে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। বাংলা আধুনিক গানেও উষার কণ্ঠে আমরা পেয়েছি এক সহজ, স্বচ্ছ, কোমল গায়কী। যে গানটি আমরা শুনছিলাম, সেই গানের যে মুডগুলো, গানের সঙ্গে যে অভিনয়, প্রত্যেকটা শব্দের যে দোতনা, প্রত্যেকটা অদ্ভুতভাবে ফুটে উঠছিল গানের ছত্রে ছত্রে। গানের অনুভূতিতে কোনো ঘাটতি যেন ছিল না, আর সেই আলাদা স্বরভঙ্গি তার বাংলা গানকে দিয়েছে এক স্বতন্ত্র পরিচয়। আর অবশ্যই এটা বলতে হয় যে বাংলা গানের প্রতি তার ভালোবাসা থেকেই তিনি এত সহজে, এত অনায়াস

এই সমস্ত বাংলা গান গেয়েছেন। এই সমস্ত গান শুনলে মনে হয় যে সুরের ভাষা আসলে কোনো একটা ভাষার মধ্যে সীমাবদ্ধ হয় না, হতে পারে না। ভালোবাসা থাকলে অন্য ভাষার গানেও নিজেকে মেলে ধরা যায়। শুনবো তার কণ্ঠের আরও একটি গান।

যে শিল্পীর কণ্ঠে আমরা এই আধুনিক গানটি শুনছিলাম তিনি জগজিৎ সিং, গজল সম্রাট হিসেবে যাকে আমরা চিনি, যার কণ্ঠে বাংলা গানও এক অন্যরকম মাত্রা তৈরি করেছে, অন্যরকম মায়া তৈরি করেছে। বাংলা তাঁরও মাতৃভাষা ছিল না, কিন্তু বাংলা গানের প্রতি তার ভালোবাসা এবং গানের কথার আবেগকে অনুভব করার ক্ষমতা তাঁর অসাধারণ। তার গলায় বাংলা গান শুনলে প্রথমেই যে জিনিসটা আমাদের প্রত্যেকের মন ছুঁয়ে যায় সেটা হলো সেই গভীর মখমলি কণ্ঠস্বর। গজলের পরিচিত আবহের সঙ্গে বাংলা গানের কোমলতা মিশে তাঁর গাওয়া গানগুলি একটা স্বতন্ত্র মাত্রা পেয়েছে যেন। বিশেষ করে বলা যায় প্রেম, একাকিত্ব, নস্টালজিয়ার অনুভূতিগুলো জগজিৎ সিংয়ের কণ্ঠে যেন আরও অনেক অনেক বেশি গভীর হয়ে ওঠে এবং সেই গভীরতার জন্য অনুভূতিতে কোথায় যেন একটা টান পড়ে আমাদের প্রত্যেকের যারা আমরা শুনি সেই গান। তার কথা বলতে গেলে আরও একজনের কথা বলতে হয়, কিন্তু কার কথা বলবো, তার কথা আগে শুনবো তার কণ্ঠের গান।

চিত্রা সিং, জগজিৎ সিংয়ের সঙ্গে গজলের যৌথেজার নাম একেবারে একসঙ্গে উচ্চারিত হয়। তার কণ্ঠের অপূর্ব কোমলতা, মায়া আর গভীর অনুভূতি খুব সহজেই ছুঁয়ে যায় শ্রোতাকে। বাংলা তাঁরও মাতৃভাষা না হলেও বাংলা গানেও তিনি সেই আবেগটুকু খুব সুন্দরভাবে পৌঁছে দিতে পেরেছেন শ্রোতার কানে। চিত্রা সিংয়ের গায়কের একটা বিশেষ বৈশিষ্ট্য হল তার শান্ত সংযত পরিবেশনা। তিনি গানের কথাকে কখনো আড়াল করেন না, বরং খুব মৃদুভাবে কথার আবেগকে সামনে নিয়ে আসেন। আর সেই কারণেই তার গাওয়া বাংলা গান শুনলে মনে হয় গানটা যেন খুব কাছের কোনো মানুষের মনের কথা। জগজিৎ সিংয়ের কণ্ঠে যেমন গভীরতার ছোঁয়া, চিত্রা সিংয়ের কণ্ঠে তেমনই রয়েছে কোমল অনুভবের এক আলাদা জগৎ। বাংলা ভাষা তার নিজের না হলেও বাংলা গানের প্রতি তার এই আন্তরিকতা আমাদের বারবার মনে করিয়ে দেয় গান কোনো ভাষার সীমানায় আটকে থাকে না, গান পৌঁছে যায় সরাসরি হৃদয়ে। যাব পরবর্তী আর এক অবাঙালি শিল্পীর গানে। তার আগে একটু জানিয়ে দিই, মালদার বেশ কয়েকটি জায়গায় মাঝারি থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 30-40 কিলোমিটার বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারেও বলে জানা গেছে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। এবারে চলে যাব আর এক অবাঙালি শিল্পীর বাংলা গানে। খুব পরিচিত একজন শিল্পী আমাদের।

ভূপেন হাজারিকা, জন্মসূত্রে অসমীয়া, কিন্তু বাংলা গান আর বাংলা সংস্কৃতির সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত গভীর। তার কণ্ঠে বাংলা গান যেন এক অন্য মাত্রা পেয়েছিল, গভীর, দরাজ এবং একই সঙ্গে মানবিক এক কণ্ঠস্বর। শুধু বাংলা গান গাওয়াই নয়, তিনি সুরও করেছেন, নিজের ভাবনাকে গানের মাধ্যমে প্রকাশ করেছেন। মানুষের কথা, সমাজের কথা, ভালোবাসা, সাম্য, জীবনের নানা অনুভূতি শিবদাস বন্দ্যোপাধ্যায় আর তিনি ফুটিয়ে তুলেছেন একই সঙ্গে গানের মাধ্যমে শ্রোতাদের কাছে। তার গলায় যে এক ধরনের মাটির গন্ধ মিশানো গভীরতা ছিল, সেটাই বাংলা গানে তাকে অন্যের থেকে আলাদা করে তুলেছে। তার গান শুনলে মনে হয় শিল্পী যেন শুধু গান করছেন না, নিজের অন্তর থেকে কোনো কথা আমাদের বলে চলেছেন।

নাটক লেখার কাজ বিধাতা পুরুষ তুমি বন্ধ করো, কায়েমি স্বার্থবাদী ধনীদের তুমি চলতি ধরো, নাটক লেখার কাজ বিধা

ঔষধ। বাংলা আধুনিক গানে তার পরিবেশনার মধ্যে রয়েছে পাশ্চাত্য সঙ্গীতের ছোঁয়া, আবার একই সঙ্গে রয়েছে বাংলা শব্দ আর সুরের প্রতি তার গভীর ভালোবাসা। তার গলায় বাংলা গান কখনো প্রাণবন্ত, কখনো আবেগ ঘন, কিন্তু প্রতিবারই সেখানে থাকে তার নিজস্ব স্টাইলের একটা ছাপ। দিদি

আর অনেক শিল্পীর কথা বলা এখনো পর্যন্ত বাকি রয়েছে, কিন্তু স্টুডিওর ঘড়ি দৌড়চ্ছে। কাকে ছেড়ে কার কথা বলি বলুন তো? এই মুহূর্তে যার কথা মনে হচ্ছে তিনি মাহমুদ আজিজ, বাংলা গান আর হিন্দি গানের জগতে পরিচিত একটি শক্তিশালী কণ্ঠ। বাংলা তাঁরও মাতৃভাষা নয়, কিন্তু বাংলা গান গাওয়ার সময় তার কণ্ঠে যে আবেগ, যে দরাজ গায়কী এবং প্রাণের টান শোনা যায়, তা শ্রোতাদের খুব সহজে স্পর্শ করে। বিশেষ করে তার কণ্ঠের জোর ও আবেগপূর্ণ পরিবেশনা বাংলা আধুনিক গানকে একটা অন্যরকম মাত্রা দিয়েছে। আজকের অনুষ্ঠান থেকে যেতে যেতে তেমনই একটা গান আমরা শুনব, যে গানটি দ্বৈত কণ্ঠে গিয়েছেন মাহমুদ আজিজ এবং বিশাখা। গানের কথাও বিশাখার এবং গানের সুর করেছেন শিল্পী নিজে। সত্যি বলতে কি, অবাঙালি শিল্পী হয়েও বাংলা গানের প্রতি এই সব শিল্পীদের আন্তরিকতা আমাদের আবারও মনে করিয়ে দেয়, গানের কোনো

জাতি বা সীমানা নেই, সুর আর অনুভূতি হল একেবারে শেষ কথা। আজকের সুরেলা সফর থেকে বিদায় নেব আমি সুদীপ্ত, মোহাম্মদ আজিজ আর বিশাখার কণ্ঠের এই গানটি শুনতে শুনতে। অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।

আকাশবাণী কলকাতা। খবর পড়ছে নমামি বসুরুদ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভা অত্যন্ত ব্যস্ত সাতটি রেল নেটওয়ার্ক চার লেনে করার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে চেন্নাই, চেন্নাই থেকে কলকাতা এবং কলকাতা থেকে দিল্লি। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের জানান, এই সাতটি করিডোর দিয়ে দেশের সমগ্র রেল নেটওয়ার্কের 40% পরিবহন সম্পন্ন হয়। এর মধ্যে

0: প্রায় 2000 কিলোমিটার রেলপথ 4 লেনে উন্নীত করার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।
1: রেলওয়ে কি মডার্নাইজেশন কা জো কাম পিছলে 12 বর্ষ মে চল রা হ্যায় উসমে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কে কমপ্লিট ওভারহলিং জো রেলওয়ে কি হো রহি হ্যায় কমপ্লিট মডার্নাইজেশন হো রহা হ্যায় উসকে প্রজেক্ট সে রেলওয়ে কে 7 হাই ডেন্সিটি করিডোরস প্লাস মেনি আদার করিডোরস জো কি বহুত জ্যাদা ভবিষ্য মে ট্রাফিক লেনে ওয়ালে উন সব করিডোরস কো 4 লাইনিং কোয়াড্রুপলিং কর রহে হ্যায় দিল্লি সে মুম্বাই মুম্বাই সে চেন্নাই চেন্নাই সে কলকাতা কলকাতা সে ওয়াপিস মুম্বাই ইয়ে হো গিয়া গোল্ডেন কোয়াড্রিলেটারাল।
0: এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট 10,700 কোটি টাকার ব্যয়ে 3টি মাল্টি ট্র্যাকিং রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে খড়গপুর ঝারসুগুড়া চতুর্থ লাইন, কাটনি পেন্দ্রা রোড চতুর্থ লাইন এবং বিলাসপুর পেন্দ্রা রোড তৃতীয় লাইনের কাজ। এই প্রকল্পগুলি সম্পন্ন হলে রেলপথের পরিবহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, পাশাপাশি রেল চলাচল আরও সুসংহত হবে, কমবে ব্যস্ততা। কলকাতা হাইকোর্টের 45তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন বিচারপতি রবীন্দ্র বিঠাল রাও ঘুগে। হাইকোর্টের 1 নম্বর কক্ষে সকাল 10টায় রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথ বাক্য পাঠ করান। প্রবীণতম বিচারপতি তপব্রত চক্রবর্তী সহ অন্য বিচারপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী, অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র সহ আইন ও প্রশাসনের একাধিক আমলা। কলকাতা বার সদস্য হিসেবে তাঁকে গ্রহণ করার জন্য বিচারপতি ঘুগে আজ কৃতজ্ঞতা ব্যক্ত করেন। তিনি বলেন, বারের সদস্যদের জন্য তাঁর দরজা সর্বদা খোলা। যে কোনো সমস্যা নিয়ে তাঁর কাছে আসার আহ্বান জানিয়ে তিনি অন্য বিচারপতিদের সহায়তায় সমস্যার সমাধানের সর্বোত চেষ্টার আশ্বাস দেন। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএর আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে 11ই সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। তাঁর সঙ্গে থাকবেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারিও। কেপটাউনে 13 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। আজ এক সাংবাদিক বৈঠকে অধ্যক্ষ বলেন, গত 15 বছরে পশ্চিমবঙ্গ থেকে কেউ সিপিএর এই সম্মেলনে যোগ দেননি। লোকসভা স্পিকারের নেতৃত্বে ভারতের বৃহত্তম প্রতিনিধি দল এই সম্মেলনে অংশ নেবে। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে ভারতের ভোটাধিকারও সর্বাধিক বলে উল্লেখ করেন তিনি। দক্ষিণ আফ্রিকার পর আমেরিকা ও ইংল্যান্ডে প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা করারও পরিকল্পনা রয়েছে তাঁর। পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাজ্যে 40,000 গ্রামে 40 লক্ষ গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে পঞ্চায়েত দপ্তর। প্রকল্প বাস্তবায়নে বন দপ্তরের সঙ্গে ইতিমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, 125 দিনের কাজের শ্রমিকদের এই কর্মসূচিতে যুক্ত করা হবে। গাছ লাগানো ও পরিচর্যার জন্য তারা পারিশ্রমিকও পাবেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় গণপিটুনিতে উস্কানি দেওয়ার অভিযোগে ধৃত সিপিআইএম নেতা লাহিক আলীর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ 12ই অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। এর আগে লাহেক আলীর মা শারীরিকভাবে অসুস্থ থাকায় 10ই সেপ্টেম্বর পর্যন্ত তার শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী 8ই অক্টোবর মামলার পরবর্তী শুনানি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মালদার মানিকচকের ভূতনির ভয়াবহ বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে জেলায় পৌঁছেছেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহা, ডিজি সিভিল ডিফেন্স সঞ্জয় সিং এবং উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন আর জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ভূতনির বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। এরপর আকাশপথে বন্যা কবলিত ভূতনির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। উল্লেখ্য, গঙ্গা জলস্তর বৃদ্ধি এবং বন্যার জেরে মানিকচকের ভূতনির 3টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, কয়েক লক্ষ মানুষ কার্যত জলবন্দী হয়ে পড়েছেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, হুগলি, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায়। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। নেপালের বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,365। উদ্ধারকারী দল এখনও নিখোঁজ 5,326 জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। এদের মধ্যে 589 জন বিদেশি নাগরিক।

হয়ে পড়েছেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, হুগলি, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায়। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত পাঁচ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। নেপালের বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৬৫। উদ্ধারকারী দল এখনও নিখোঁজ ৫৩২৬ জনের সন্ধানে

হয়ে পড়েছেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, হুগলি, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায়। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত পাঁচ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। নেপালের বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,365। উদ্ধারকারী দল এখনও নিখোঁজ 5,326 জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। এদের মধ্যে 589 জন বিদেশি নাগরিক।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলি নীতি স্থির করতে সংশোধনী বিল আনছে রাজ্য সরকার। এই উপলক্ষে আগামীকাল বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দেশ বিরোধী গোষ্ঠীকে সমূলে উৎখাত করা হবে। গোলপার্ক থেকে যাদবপুর 8B বাসস্ট্যান্ড পর্যন্ত আজ গেরুয়া সম্মান যাত্রায় অংশ নেন তিনি। নন্দীগ্রাম ও রেজিনগরে বিধানসভা উপনির্বাচনের জন্য আজ জারি হয়েছে বিজ্ঞপ্তি। রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ। ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রির মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় 15 কোটি টাকা জমা পড়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে সিআইডি। সামুদ্রিক গবেষণায় অগ্রগতির লক্ষ্যে জিআরএসি নির্মিত ওশান রিসার্চ ভেসেল সমুদ্র মন্থন জাহাজটি আজ আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হয়েছে। চেন্নাইতে দালিপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে 584 রানে এগিয়ে ট্রফি জয় অনেকটাই নিশ্চিত করেছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির নীতি স্থির করতে রাজ্য সরকার দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 আনছে। এই উপলক্ষে আগামীকাল বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিলটি আইনে পরিণত হলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলি সম্ভব হবে। এর ফলে গবেষণা, পরিকাঠামো, পাঠদান এবং প্রশাসনিক দক্ষতা উন্নয়নের কাজ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন, বিশেষ অধিবেশনের শুরুতেই প্রয়াত প্রাক্তন উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে শোক প্রস্তাব গৃহীত হবে। প্রায় 2 ঘণ্টার এই বিশেষ অধিবেশনে এরপরই উচ্চশিক্ষা সংক্রান্ত সংশোধনী বিলটি নিয়ে আলোচনা হওয়ার কথা। মন্ত্রিসভায় এই বিল সংক্রান্ত প্রস্তাব গ্রহণের পর আজ রাজ্যপালের অনুমোদন পাওয়া গিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতার গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত গেরুয়া সম্মান যাত্রা শেষে তিনি বলেন, ঐতিহাসিক এই বিলের ওপর আলোচনায় তিনিও অংশ নেবেন।
1: উচ্চ শিক্ষা দপ্তরের ঐতিহাসিক বিল আসতে চলেছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে, রাজ্যপাল মহোদয়ের সম্মতি আজকে পাওয়া গেছে। আগামীকাল বেলা 11টা থেকে 1টা পর্যন্ত বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। ইন্টার ইউনিভার্সিটি অধ্যাপক শিক্ষাকর্মী ট্রান্সফারের নীতি চালু করছে পশ্চিমবঙ্গ সরকার।
0: এদিকে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ এই বিলকে স্বাগত জানিয়েছে। সংগঠনের রাজ্য মিডিয়া প্রমুখ অধ্যাপক সঞ্জয় দাস বলেন, এই বিল আইনে পরিণত হলে উচ্চশিক্ষার মান উন্নত হবে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জুটা, পশ্চিমবঙ্গ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ওয়েবকুটা এবং অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন আবুটা এই বিলের বিরোধিতা করেছে। তাদের দাবি, এই নীতির মাধ্যমে জনশিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে বেসরকারীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে। প্রস্তাবিত বিলটি পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানান তারা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী গোষ্ঠীকে সমূলে উৎখাত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গোলপার্ক থেকে যাদবপুর 8B বাসস্ট্যান্ড পর্যন্ত আজ গেরুয়া সম্মান যাত্রায় অংশ নেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গেরুয়ার অবমাননা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো সেন্টার অফ এক্সেলেন্স এবং ঋষি অরবিন্দর ভূমিতে দেশবিরোধী ও গেরুয়া বিরোধীদের গোড়া থেকে উৎপাটিত করা হবে বলে তিনি জানান।
1: গেরুয়া নিয়ে আধ্যাত্মিক জাগরণের এই পশ্চিমবঙ্গে অপশব্দ বলা বা লেখার ক্ষেত্রে এরপরে 5 বার ভাববেন, গেরুয়ার অপমান আমরা সহ্য করব না, খুব পরিষ্কার বার্তা দিয়ে গেলাম এখানে এসে।
0: রাষ্ট্রবিরোধী মানসিকতাকে রক্ষার ইঙ্গিত দিয়ে শ্রী অধিকারী বলেন, দেশের ভেতরে থেকে যারা রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করছে তাদের আধ্যাত্মিক ও জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে জবাব দিতে হবে। ভবিষ্যতে যাদবপুর প্রাঙ্গণে 3 দিনব্যাপী গীতা পাঠ ও হনুমান চালিসা পাঠের আয়োজন করা হবে। পশ্চিমবঙ্গের 2টি বিধানসভা, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর সঙ্গেই শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। প্রার্থীপদ দাখিলের শেষ দিন 16 সেপ্টেম্বর, পরদিন অর্থাৎ 17 তারিখ জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর, আগামী 6 অক্টোবর ওই 2টি কেন্দ্রে ভোটগ্রহণ, গণনা 9 অক্টোবর। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর 2টি আসন থেকে লড়ে জয়ী হন। ভবানীপুরের বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন তিনি। অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা দুটি আসন থেকে জয়লাভ করেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। পরে অবশ্য রেজিনগর আসনটি ছেড়ে দেন তিনি। এদিকে রেজিনগরে উপনির্বাচনের জন্য আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে আজ মনোনয়ন জমা দিয়েছেন হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ। কলকাতা হাইকোর্টের 45তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নিয়েছেন বিচারপতি রবীন্দ্র বিঠল রাও ঘুগে। হাইকোর্টের এক নম্বর কক্ষে সকাল 10টায় রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। প্রবীণতম বিচারপতি তপব্রত চক্রবর্তী সহ অন্য বিচারপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, রাজ্যের অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র সহ আইন ও প্রশাসনের একাধিক আমলা। কলকাতা বারের সদস্য হিসেবে তাঁকে গ্রহণ করার জন্য বিচারপতি ঘুগে কৃতজ্ঞতা ব্যক্ত করেন। আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের জন্য বার কাউন্সিলের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। সাধারণ মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার পাশাপাশি বকেয়া মামলা দ্রুত নিষ্পত্তির ওপর তিনি জোর দেন।
2: I look forward to working hand in hand with my sister and brother judges and this vibrant bar to ensure that this chariot moves smoothly and fairly. As we look to the future, we must strive to ensure that the doors of justice remain wide open to the most marginalized in our society. We must ensure that the pendency of cases is tackled with earnest zeal and that the faith of the ultimate stakeholder, the common citizen, remains unshaken in this great institution.
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রির মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক অন্যতম অভিযুক্ত সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় 15 কোটি টাকা জমা পড়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে সিআইডি। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে সিআইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, জমি দুর্নীতি মামলায় যে তথ্য উঠে এসেছে তা হিমশৈলের চূড়া মাত্র, এজন্য সুমিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আদালতে জানিয়েছে সিআইডি। সুমিত রায় তদন্তে সহযোগিতা করছেন না বলেও অভিযোগ। আদালতে দাখিল করা রিপোর্টের অনুলিপি সিআইডিকে সুমিতের আইনজীবীকে দেওয়ার জন্য বেঞ্চ নির্দেশ দিয়েছেন। আগামীকাল ফের এই মামলার শুনানি হবে। ভারতের

0: গবেষণায় অগ্রগতির লক্ষ্যে কলকাতায় গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি নির্মিত ওশান রিসার্চ ভেসেল বা অত্যাধুনিক সমুদ্র গবেষণা জাহাজ আজ আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হয়েছে। দিল্লি থেকে ভার্চুয়ালি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সাগর মন্থন জাহাজের উদ্বোধন করেন ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। পরে এক লিখিত বার্তায় ভূবিজ্ঞান মন্ত্রী বলেন, ভারত সরকারের ডিপ সি বা গভীর সমুদ্র অভিযান প্রকল্পের আওতায় এই জাহাজটি নির্মাণ করা হয়েছে। এই জাহাজ মেরু অঞ্চলের হিমবাহ গলে যাওয়া, সামুদ্রিক প্রভাব এবং জলবায়ুর গতি প্রকৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে। সাগর মন্থনের মতো জাহাজের সংগৃহীত নির্ভরযোগ্য তথ্য দেশকে দুর্যোগ প্রতিরোধে পথ দেখাতে, পরিবেশগত প্রতিকারমূলক ব্যবস্থা নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের তিনটি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের 14টি জেলা জুড়ে এই তিনটি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্র। এর জন্য ব্যয় ধরা হয়েছে 10,700 কোটি টাকারও বেশি। এছাড়াও আরও 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করা হয়েছে। কলকাতায় আজ একাধিক নামী শপিং মল ও বাণিজ্যিক ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে দমকল বিভাগের তরফে অভিযান চালানো হয়। সাউথ সিটি মল, মানি স্কোয়ার সহ প্রায় 29টি ছোট বড় শপিং মলে পৌঁছে দমকল বিভাগের আধিকারিকরা জরুরি নির্গমন পথ, অগ্নি নির্বাপন সরঞ্জাম, ফায়ার অ্যালার্ম ইত্যাদি ব্যবস্থা যথাযথ আছে কিনা তা খতিয়ে দেখেন। ওষুধ নিয়ে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা ও রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা আজ শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে। বড়বাজারের মেহতা বিল্ডিংয়ের একাধিক দোকানে ওষুধের ব্যাচ নম্বর, রসিদ ও গুণমান খতিয়ে দেখেন তারা। তিলজলা তোপসিয়া এলাকাতেও চলে অভিযান। ব্যাংকগুলিতে সপ্তাহে 5টি কাজের দিন নির্ধারণ সহ একাধিক দাবি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে ইতিবাচক ইঙ্গিত না মেলায় ব্যাংক আধিকারিক ও কর্মচারীদের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস ইউএফবিইউ আগামী 11ই সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনের রাজ্য আহ্বায়ক সুদীপ দত্ত আজ আকাশবাণীকে বলেন, সরকারের তরফে ইতিবাচক সাড়া না পাওয়া গেলে বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন তারা। চেন্নাইতে দালিপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে 584 রানে এগিয়ে গিয়ে ট্রফি জয় অনেকটাই নিশ্চিত করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলি নীতি স্থির করতে সংশোধনী বিল আনছে রাজ্য সরকার। এই উপলক্ষে আগামীকাল বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দেশ বিরোধী গোষ্ঠীকে সমূলে উৎখাত করা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী গীতাঞ্জলি, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন 8:36। শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

অনেক আগে শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ সত্যিই একলা, ভালোবেসে যদি আমরা সহযোগিতা, সহমর্মিতার হাতটুকু একটু বাড়িয়ে দিই, একটু কথা বলি, তাহলে হয়তো সে একলা নাও থাকতে পারে। তাহলে হয়তো হঠাৎ করে যেখানে সে বা তিনি ভাবছেন তার জীবনের ইতি টানবেন, সেটা নাও টানতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আগামীকাল।

0: 10ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। আশার কথা অনুষ্ঠানে আজ আমরা কথা বলব মানসিক স্বাস্থ্য পরিষেবা এবং আশাদের ভূমিকা, সেই সঙ্গে অবশ্যই কালকের যে গুরুত্বপূর্ণ দিন সেই বিষয়ে কথা হবে। স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ডাক্তার সুব্রত রায়, সহ অধিকর্তা মানসিক স্বাস্থ্য, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
1: নমস্কার।
0: অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনকাল, প্রতি মুহূর্তে সংখ্যাটা কোথাও একটা উদ্বেগের জায়গা তৈরি করছে। প্রত্যেক বছর যেভাবে আত্মহত্যার প্রবণতা মানুষের মধ্যে বাড়ছে, সেই প্রবণতা কমাতে কি চেষ্টা বা কি প্রয়াস সরকারের পক্ষ থেকে আছে বা আপনারা কি ভাবছেন?
1: হ্যাঁ, আত্মহত্যার যে প্রবণতা চারিদিকে বাড়ছে, আমরা বিভিন্ন হাসপাতালে দেখি যে অনেক সময় বিভিন্ন অল্প বয়সী, কম বয়সী তরুণ বা মানে টিনেজ বয়সের যারা, তারা অনেকে কখনো বিষ খেয়ে, কখনো ঝাঁপ দিয়ে, কখনো গলায় দড়ি দিয়ে, এরকমভাবে আরও বিভিন্ন রকমভাবে তারা আসছেন। তাদেরকে অনেকেই আমরা বাঁচিয়ে তুলতে পারি, তার যাতে মৃত্যু না হয় তার জন্য যা যা করণীয়, কিন্তু বহু ক্ষেত্রে আমরা সেগুলো করে উঠতে পারি না। এবার এখানে মূল ব্যাপারটা যেটা, সেটা হলো যে তারা কে কেন এই রকম একটা ডিসিশন নিল। এবার এইখানেই হলো সব কিছুই মনের ব্যাপার। যেমন ধরুন মনের রাগ থেকে অনেক সময় নিতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে রাগ থেকে, লজ্জা থেকে নিতে পারে, এমন কিছু একটা ঘটেছে পরীক্ষায় ঠিকমতো নম্বর যেরকম পাওয়ার কথা ছিল পাইনি, বা কোনো একটি প্রেম বা ভালোবাসা সেইখানে কোনো রকম একটা বিচ্ছিন্নতা ঘটেছে, তাতে সে লজ্জায় এতে, বা অনেক সময় হয়তো সে মনের মধ্যে একটা ডিপ্রেশন, অনেক দিন ধরে কিছু একটা কষ্ট সে প্রকাশ করতে পারছিল না, শেষ পর্যন্ত সে নিজেকে হয়তো আত্মহননের দিকে নিয়ে গেছে, কারো হঠাৎ কোনো কথায় এমন কিছু মনের মধ্যে একটা ধাক্কা লাগলো, হঠাৎ করে সে ডিসিশন নিল। তো এরকম বিভিন্ন রকম কারণে এগুলো হয়ে থাকে এবং বিভিন্ন উপায়েও হয়ে থাকে। তো এইটাকে যাতে কমানো যায়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এখন পরিবার সব ছোট ছোট, সেখানে এরকম কিছু একটা ঘটে গেলে একটা পরিবার প্রায় অনেক ক্ষেত্রে মনে হয় যেন সর্বশান্ত হয়ে গেল। এটা যে সব সময় যে অল্প বয়সী টিনেজ বা তরুণদের মধ্যে তাও নয়, আপনারা বেশ কিছু খবর দেখে থাকবেন, অনেক বয়স্ক লোক, রিটায়ার্ড লোক, তারাও বিভিন্ন পরিস্থিতির চাপে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো বড় ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, অনেক টাকার লোন নিয়ে শেষ পর্যন্ত সেই লোন ইয়ে করতে না পেরে বা হয়তো তার উপরে এমন কিছু চাপ সৃষ্টি হয়েছে, এ নানা রকম যে পরিস্থিতি এবং তার সাথে মন যদি মোকাবিলা করে উঠতে না পারে, তো সেইখানে আমাদের মানসিক স্বাস্থ্যের যেটা উদ্দেশ্য, যে মনের এই যে ওঠানামাগুলো, এইগুলোর প্রতি কারা ভালনারেবল, কাদের এই ধরনের অসুবিধাগুলো হতে পারে, সেটা আগে থেকে আইডেন্টিফাই করা এবং তাকে আমাদের কাউন্সেলিং এবং বিভিন্ন যে আমাদের পরিষেবা আছে সেগুলোর আওতায় নিয়ে এসে তার মনের সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জ্বালা সেগুলোকে লাঘব করা, যাতে সে অন্তত নিজেকে আবার নতুন করে তৈরি করে ফেলতে পারে এবং একটা এই ধরনের হঠকারী ডিসিশন যেন না নেয়। এবং তার জন্যই সবচেয়ে বড় যেটা এখন উদ্যোগ ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, সেটা হলো টেলি মানুষ, ন্যাশনাল টেলি মেন্টাল হেলথ প্রোগ্রামের আন্ডারে।
0: এই টেলিফোনের কথা এবং টেলি মানুষের কথা যখন উঠলেই তখন বলে দিই আপনারাও সরাসরি টেলিফোনে চলে আসুন 2248-8085। আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা হচ্ছে যে সরকারের কী কী মানসিক স্বাস্থ্য পরিষেবা আছে এবং কালকে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, কীভাবে একজন পাশের মানুষকে বা আপনার চেনা মানুষকে এই বা এই যে আত্মহত্যার তার যে প্রবণতা যদি তৈরি হয়ে থাকে হচ্ছে কি না, বা যদি কেউ চেষ্টা করেন

0: এখান থেকে কী করে তাকে বের করে আনবেন, কী করে ভালো থাকবেন, এই বিষয়ে আজকে আমাদের আলোচনা করছেন বিশিষ্ট চিকিৎসক সুব্রত রায়। হ্যাঁ, যে কথা বলছিলেন টেলিমানুষ।
1: হ্যাঁ, এবারে টেলিমানুষের কনসেপ্টটা কোথা থেকে এলো? এটা এসছে ওই কোভিডের পরে। কোভিডের সময় যেটা দেখা গেছিল, চারিদিকে যখন এক অজানা রোগ এরকম, তাতে প্রচুর লোকজন অসুস্থ হয়ে পড়ছেন, এবং অসুস্থ হয়ে পড়ে অনেকে ঠিকমতো রোগ ধরা পড়ছে না, কী হচ্ছে না হচ্ছে, তাতে মারাও যাচ্ছেন, এবং তাতে বহু সংসার, বহু মানুষ তারা মানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত যেমন একদিকে হয়েছে, অন্যান্য দিকে একটা মানসিক স্ট্রেস, এই আমার কিছু হলো না কি, আমার কিছু হবে না কি, বা আমার পরিবারের কোনো সেরকম সদস্য তার কিছু হবে না কি, এই যে একটা মানসিক স্ট্রেস, তখন সেইটাকে কিভাবে ট্যাকেল করা যায় তার জন্য তখন বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের ইয়ে থেকে, মানে সব রাজ্যে রাজ্যে আর কি, একটা কাউন্সেলিং সেন্টার খোলা হয়েছিল, যেখানে যারা এই ধরনের বিভিন্ন রকম অসুবিধায় পড়ছে তারা সেই নাম্বারে ফোন করতেন, এবং সেখানে ফোন করে তাদেরকে যতটা সম্ভব মানে গাইড করা, যে কোথায় গেলে কি চিকিৎসা পাবে, কোনটায় কি সাবধানতা নেবে, কি করবে কি করবে না, এইটা। এবং ওইটার পরে তারপরে এমনি আমাদের মানে সব রাজ্যেই, সারা ভারতবর্ষেই পরবর্তীকালে টেলিমেডিসিন বলে একটা প্রোগ্রাম চালু হয়েছে, ওটা বোধহয় তার আগে থেকেই কিছুটা হয়েছিল, তার সাথে তখন এই টেলি মানুষ ব্যাপারটাকে
0: যুক্ত করা,
1: জুড়ে দেওয়া হয়।
0: আচ্ছা, টেলিফোনে একজন শ্রোতা আছেন। হ্যালো। হ্যালো।
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার
2: ডাক্তারবাবুকে নমস্কার জানাই। আমি ভোলাগড়ে উত্তরপাড়া ব্যানার্জিপল থেকে বাবলু মুদি বলছি। হুম
0: হুম।
2: দেখুন, এরকম আমার চেনা জানা বা আমার মানে জ্ঞানও তো অনেক মানুষকে দেখেছি, তার আগের দিন কিছুক্ষণ আগে পর্যন্ত সেই মানুষটাকে দেখে বোঝা যায় গেল না যে সে এই ধরনের অপকর্ম করতে পারে বলে। কিন্তু এখন সেটাই হলো আমরা, কিন্তু বিষয় হচ্ছে জাতক হচ্ছে একটাই প্রশ্ন, আমরা তাহলে বুঝবো কি কিভাবে আমরা মানে সিদ্ধান্ত নেবো যে মানুষটার মানসিকতার বিরুদ্ধে
0: খবরটা পেয়ে চমকে উঠি, এই মানুষটা এই তো কাল আড্ডা দিল কি, এই তো কালকে দেখা হলো, আড্ডা না দিল তারপরে এইরকম একটা কাজ করে ফেললো কি করে, এই যে জায়গাটা, কোথাও কি কোনো লক্ষণ দেখে বোঝার উপায় আছে তার আশেপাশের বন্ধু বান্ধব পরিবারের মানুষজনের?
1: হ্যাঁ, এবারে এইখানে যেটা হলো মানে এখানে আমি দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। এক হলো যে কারোর কিছু একটা ঘটেছে এবং তার মধ্যে যে একটা চেঞ্জ এসছে, সে আগে বেশ হাসি খুশি ছিল, তারপরে হঠাৎ করে সে খুব মুখ গোমড়া হয়ে গেছে, আগে সবার সাথে মিশত, তারপরে হঠাৎ করে সে কিছু কারোর সাথে মিশছে না, বা এরকম মানে বিভিন্ন ধরনের চাপের উপর, কী পরিস্থিতির উপরে আছে তার উপরে নির্ভর করে তার মধ্যে সেই চেঞ্জটা এসছে, এবং সেটা তার বাড়ির লোক, তার অফিসের লোক, তার বন্ধু বান্ধব কেউ না কেউ কিছু না কিছু খেয়াল করে থাকবে, এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে মানে সে এতটাই বুদ্ধিমান সেই ব্যক্তি, বা সে এতটাই তার মনটা মানে সে নিজেকে মানে কন্ট্রোল করতে পারছে, যে সে কিন্তু নিজের মনের কথা কাউকে বুঝতে দিতে চাইছে না,
0: এবং সেইভাবে
1: প্রকাশ করতে চাইছে না, কারণ প্রকাশ করলেই হয়তো সেইটা আমার মানে যারা পারিপার্শ্বে আছে তাদের কাছে লজ্জার একটা হতে পারে। হ্যাঁ, ধরুন আমি ওরকম মানে কোনো একটা ব্যাপারে মানে অনেক কিছু আশা করেছিলাম কিন্তু সেটা হচ্ছে না, এবার সেইটা যদি আমি আমার অন্য লোককে, কাছের লোককে বলি, তো সে বলবে তোমার মতো এরকম একটা লোক এখন এই সমস্ত আশা করারই বা কি ছিল, উল্টো আমাকে হয়তো গালি শুনতে হবে, তো তখন সে না, এটা আমি কাউকে বলতে পারবো না, এবং তারা যাতে কিছু বুঝতে না পারে আমি সেইভাবেই চলবো। হ্যাঁ, পারলে যতটা কম কথা বললাম বললাম এরকম।
0: অর্থাৎ এই ক্ষেত্রে তিনি মনের সঙ্গে যুদ্ধটা একাই করে যাচ্ছেন
1: তো এইখানে যেটা হলো যে এইবারের আমাদের এই যে মানে সুইসাইড প্রিভেনশনের যে মানে রাস্তা, সেখানে বলছে যে আরো বেশি

0: কথা বলো, মানে এইটার ব্যাপারে যে স্টিগমা, যে একটা মানে এই সুইসাইড করতে কোনো একটা পরিবারে অমুক সুইসাইড করেছে সেটাও লোকজন চট করে বলতে চায় না, কারণ এগুলোর সম্বন্ধে একটা স্টিগমা থাকে। তো সেই ব্যাপারগুলোকে আর একটু খোলামেলাভাবে যাতে আমরা আলোচনা করতে পারি, লেটস স্টার্ট দ্য টক, আমরা এগুলো নিয়ে খোলামেলা আলোচনা করি। মানে এটা যে একটা মানে লজ্জার ব্যাপার, সামাজিকভাবে হোক বা ব্যক্তিগতভাবে হোক, সেই ব্যাপারটাকে একটু মানে সরল করে দেওয়া, যাতে লোকজন এগুলো নিয়ে বলতে লজ্জা বা দ্বিধা না করে।
1: কথা বলতে বলতেই দেখি আর এক শ্রোতা বন্ধু আছেন। হ্যালো।
2: হ্যালো।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই, নমস্কার ডাক্তার বাবু।
0: হ্যাঁ নমস্কার।
2: আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী বলছি, প্রদীপ চক্রবর্তী, সন্তোষপুর মহেশতলা থেকে। আমি এমনিতেই তো দৃষ্টি শক্তি হারিয়েছি, তার মধ্যে আমার নানান রকম মানে রোগে জড়িয়ে পড়েছি আর কি। বিভিন্ন ভাবে ট্রিটমেন্ট করাচ্ছি, ট্রিটমেন্ট করিয়েছি, চলছে এখনো ট্রিটমেন্ট, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় কি এরকম থাকার থেকে মনে হয় না থাকা ভালো। এই অবস্থাটা থেকে কি করে আমি বেরিয়ে আসবো, যদি আপনি আমাকে একটা উপায় বলেন।
0: আপনার বয়স কত হবে আন্দাজ?
2: জানা জানতে না, শুনতে পাচ্ছি না, এর থেকে মনে হয় কিছু অন্যরকম ভাবে চলে যেতে পারলে মনে হয় ভালো হয়।
0: হ্যাঁ বলছি, আপনার বয়স কত হবে আন্দাজ?
1: হ্যালো।
0: আপনার পড়াশোনা কতদূর কি করেছেন?
2: আমার পড়াশোনা হচ্ছে 8 পাস।
0: আচ্ছা।
2: আমি পেশায় একজন ধূপকাঠি বিক্রেতা।
0: আচ্ছা, তার মানে আপনি?
2: আমার মেয়েটা ইদানিং মানে দুবছর হলো, গত দুবছর আগে আমার মেয়েটি মানে অসুস্থ হয়ে একেবারেই চলে গেছে। তারপর থেকেই মানে আমার এই জিনিসটা মনের মধ্যে শুরু হয়েছে বা আমার এতটা অসুস্থ হয়ে পড়ছি।
0: আপনি কি মানে এই ধূপকাঠি বেচার যে কাজ, এ ছাড়া এমনি ধরুন একটু গান টান করা বা একটু গল্প টল্প করা, এগুলো অন্য কিছু ভালোবাসেন? আমি যেটা বলতে চাইছি এইখানে মানে আপনার চারিদিকে মানে আপনার নিজের অসুস্থতা একটা, আপনার পরিবারের স্ত্রীর একটা অসুস্থতা, আপনার যে একটা আশার আলো কন্যা ছিল সেও একটা অসুস্থতার মধ্যে দিয়ে আপনাদের ছেড়ে চলে গেছে, এবং আপনি মানে যেই কাজটা করেন তার জন্য আপনাকে ডেইলি মানে এদিক ওদিক যেতে হয় নানা অসুবিধার মধ্যে, তো চারিদিক থেকে পরিস্থিতিটা আমি বলবো একটু জটিলই বটে। তো এইখানে
2: আমি বলছি, আমার চলাফেরা বন্ধ হয়ে গেছিল, এমন অবস্থায় পড়ে গেছিলাম, এখন ফিজিওথেরাপি করার পরে একটুখানি মানে চলাফেরা করতে পারছি, কিন্তু বিভিন্ন রকম সমস্যা, যেমন ধরুন নার্ভের সমস্যা, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, নানা রকম সমস্যায় জড়িয়ে পড়েছি। আমাদের তো আর্থিক অবস্থা সেই রকম না।
1: বুঝতে পারছি, আপনি একটু শুনতে থাকুন,
0: একটু শুনতে থাকুন। সেটা হলো যে এবার আপনার বিভিন্ন রকম এগুলো অসুবিধা, শারীরিক বা মানে তার জন্য মনের, এগুলো যাই হোক, এগুলোর জন্য এমনিতে আমাদের সরকারি পরিষেবা আছে, বিভিন্ন হাসপাতালে সেগুলো আছে, যেই হাসপাতালে যেই পরিষেবা নেই হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দেবে। আর এছাড়া ওই যে টেলি মানুষ বললাম না, 144 116, হ্যাঁ 144 ধারা আর তারপরে একটা 16 যোগ করে দিন, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এই নাম্বারটাতে আপনার যখন খুব মন খারাপ করবে কি দরকার হলে আপনার স্ত্রীরও যদি মনে হয়, দুজনে মিলে আপনারা ওই নাম্বারে ফোন করুন না, ফোন করে আপনার মনের কথা বলুন, দেখবেন উল্টো দিকে যারা আছেন তারা সব ট্রেনিং পাওয়া গিয়ে তারা আপনার কথা মন দিয়ে শুনবেন, এবং এই মনের কষ্টটা কিভাবে আপনি কাটিয়ে উঠতে পারেন তারা দেখবেন স্টেপ বাই স্টেপ আপনাকে খুব সুন্দর করে সেই জিনিসগুলো বুঝিয়ে আপনাকে মানে সেটা আপনি করতেও শুরু করে দেবেন। তো এইভাবে করে আপনাকে কাটিয়ে উঠতে হবে, এবং কাটিয়ে ওঠার জন্য আমাদের বিভিন্ন উপায় আছে, এবং আপনাকে যেটা জিজ্ঞেস করছিলাম প্রথমে যে আপনার সেরকম কিছু ভালো লাগা ভালো

0: ভালোবাসা মানে মানে অন্য কিছু নিয়ে থাকতে পারলে, ধরুন আপনি গান গাইতে ভালোবাসেন, গান নিয়ে থাকতে পারলে বা সেগুলো নিয়ে থাকতে পারলে আপনার এই মনের কষ্টটা সেটা দিয়েও কিছুটা কম হতো।
1: সেটা তো আজকের যে আলোচনার বিষয় সেটা সবার জন্যই, তাই আপনারা বলেন যে যে কোনো একটা ভালো লাগার জায়গা, সেটা যে কোনো কিছু হতে পারে, সেই জায়গাটা যদি মানুষের একটু নিজের জায়গা একটা রাখেন ভালো লাগার, তাহলে বোধহয় আমাদের

0: 416 যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় একটা 24 ঘন্টার টোল ফ্রি নাম্বার এটা, আপনি বাড়িতে বসে ফোন করতে পারেন। আপনার হাতে আমরা এখন সবাই জানি একটি অ্যান্ড্রয়েড ফোন আছে, সেখান থেকে ফোন করতে পারেন, সেখান থেকে একটা গাইডলাইন পাবেন। এছাড়াও ধরুন প্রত্যেকটা সরকারি হাসপাতালে তো এই মানসিক চিকিৎসার বিভাগ আছে।
1: হ্যাঁ, সেটা প্রত্যেকটা সরকারি হাসপাতাল বলতে সাব ডিভিশনাল লেভেল সব জায়গায় নেই, ডিস্ট্রিক্ট হসপিটাল জেলা হাসপাতাল যেগুলো সেগুলোতে আছে। এবার কারোর বাড়ি যদি অনেক দূরে প্রত্যন্ত গ্রামে হয়, হ্যাঁ, সেখান থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল অনেক দূরে বাসে করে ট্রেনে করে এদিক ওদিক যেতে হবে, আর বিশেষ করে ওনার মতো যারা প্রতিবন্ধী তাদের পক্ষে সেগুলো করা অতটা সহজ নয়। তো সেক্ষেত্রে ওনার বাড়ির কাছে যে হাসপাতাল আছে, মানে প্রাইমারি হেলথ সেন্টার বা রুরাল হসপিটাল বা বিপিএসসি, সেইখানে যোগাযোগ করলে এই যে আমাদের আশা দিদিরা আছেন, এই যে আমাদের এএনএম দিদিরা আছেন, ওনার বাড়িতে কেউ না কেউ দেখবেন মাঝে মধ্যে খোঁজ নেবে। হ্যাঁ, তো তাদেরকে বললে তারা কিন্তু ওই হাসপাতাল ওনার পাড়ার ওই এলাকার মধ্যে কবে মানসিক ডাক্তারদের, আমাদের যে ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ টিম আছে, তারা কিন্তু মাঝে মধ্যে আসবে, তো তখন তাদের সাথে যোগাযোগ করিয়ে দিলে যে ধরুন ওই পাড়ার হাসপাতালে আসবে, তো আশা দিদিরা এনাদেরকে খবর দিয়ে দেবে যে আপনার মনের এই সমস্যা বলছিলেন, তাহলে ওই দিন ওনারা আসবেন, আপনি চলে আসুন, বা উনি নিজে ওনাদেরকে আনার ব্যবস্থা করে দিলেন আশা দিদি। তো ওই দিন এলে ওখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকবে, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার বা আমাদের ডাক্তারবাবু, যে মানে সবাই থাকতে পারে বা যে কেউ একজন দুজন থাকবে, তাদের সাথে উনি আলাপ আলোচনা করলেন, যদি প্রয়োজন মনে হয় ওনারা কিছু ওষুধ দিলেন, যদি প্রয়োজন মনে হয় কিছু কাউন্সেলিং কোথায় কীভাবে করতে হবে বলে দিলেন, আর যদি মনে হয় ওই 14416 তার সাহায্য নিতে পারেন। উপায় অনেক আছে, কিন্তু সেগুলো আমরা সবাই না জানলে তখন কোনটা আমি করব না করব সেইটা হয়ে যায় একটা অসুবিধা।
0: অর্থাৎ ঠিক এই জায়গাটাতেই আশা দিদিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনার বাড়িতে দেখবেন যে আমাদের এই যে স্বাস্থ্যের যে পরিষেবাটা রাজ্য জুড়ে চলে, সেখানে আশা দিদিরা, যেটা ডাক্তারবাবু বললেন যে কোনো না কোনো কারণ নিয়ে তো আপনার বাড়ি যাই, সেখানে যদি তখন তাকে একটু বলেন, ওই যে বারবার বলা হচ্ছে মন খুলে কথা বলুন, তবেই তো, আগেও যিনি এসেছিলেন তিনি বললেন যে কি করে বুঝবো, বোঝার জন্য একটু ভাবের আদান প্রদান দরকার। যেটা একটা কথা আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি, যেটা বিষয়টা আপনি বলছিলেন যে দু ধরনের মানুষের কথা আপনি বলছিলেন, একদল নিজে যুদ্ধ করছে নিজের সঙ্গে দিয়ে পরিস্থিতিটা ঢেকে রেখেছে, আর একজন হয়তো পরিবর্তিত হয়েছে কিন্তু বাড়ির মানুষ অতটা খেয়াল করছে না, বা খেয়াল করলেও বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় গুরুত্ব দিচ্ছে না, সবাই তাকে বলছে তুই এটা চুপচাপ হয়ে গেছিস কেন, তুই তো আগে এরকম ছিলি না, তুই কেন এটা করছিস। এই যে জায়গাটা, এই জায়গাটা আরেকটু মানে বাড়ির মানুষদের, এটা আমি যারা বাড়ির মানুষ বা বন্ধুদের জন্য বলতে বলবো আপনাকে, যে তারা তাকে কি বলবেন, শুধু এরকম একটা টেনশন বা পাল্টে গেছিস কেন বা নেগেটিভ একটা কথা না বলে তারা কিভাবে সহযোগিতা করতে পারেন এই জায়গাটায়?
1: তারা সহযোগিতা করতে পারবেন, এবার সেটা কিন্তু শুধু যে কষ্ট পাচ্ছে বা চেপে রাখছে তা নয়, এবার যে সেটা বোঝার চেষ্টা করছে তার মানসিকতারও একটা ব্যাপার থাকে। এবার আমি আপনাকে বুঝবো কি বুঝবো না, আমার মানসিকতা যদি সেই রকম না হয়, আমি নিজেকে নিয়ে ব্যস্ত, হ্যাঁ, আমি আরো পাঁচ রকম কাজ করি সেই নিয়ে ব্যস্ত, এবার আপনার মানে আপনাকে দেখে আমার মনে হচ্ছে মাঝে মধ্যে কিরম একটু, আরে ধুর ও যা হচ্ছে হচ্ছে, ও আমি আগে আমার কাজ ছাড়ি পরে ওটা দেখা যাবে। তো এই যে বাড়ির লোকে যদি কেউ মানে সেরমভাবে যদি মনোযোগ দিয়ে যদি না দেখেন বা না বোঝেন, এবার হয়তো বুঝতে পারলেন কিন্তু বুঝতে পেরে কি করবেন, এবার বুঝতে পেরে এটা এবার মানে ঢাকঢোল পিটিয়ে প্রতিবেশীকেও বলা যাচ্ছে না, লজ্জার ব্যাপার, তখন যেন ওই 14416টা কোনো একটা নিবৃত কোনো একটা সময় বললেন, আর তা না হলে ওই আশা দিদিদের সাথে আলাদা কথা বলে খোঁজ নিলেন যে এরকম ইয়ে হচ্ছে, তোমাদের কিছু উপায় থাকলে বলো, তখন ওনারা মানে হায়ার অথরিটি তাদের সাথে কথা বলে কবে মেন্টাল হেলথ টিম ওখানে ওনাদের বাড়ির কাছে বা গ্রামে আসবে, তাহলে সেখানে যোগাযোগ করিয়ে দিলেন, আর সেরকম বেশি বাড়াবাড়ি বুঝলে তাহলে মানে তাহলে আর কি মানে মোবিলাইজ করতে হবে, টিম মোবিলাইজ করতে হবে। অনেক সময় এই ধরনের পেশেন্ট যারা খুব বাড়াবাড়ি মানসিক ইয়ে হয়,

0: তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়াও সমস্যা হয়, হ্যাঁ আমি কি এ হয়ে গেছি নাকি, পাগল হয়ে গেছি নাকি, আমি কি এ করছি নাকি, হ্যাঁ তাকে বুঝিয়ে নিয়ে যাওয়াও মুশকিল হয়। আপনি নিয়ে যেতে গেলেন তার ভালোর জন্য, আপনি হয়ে গেলেন তার শত্রু, হ্যাঁ তো সেগুলো বুঝে শুনে করতে হয়। তো সেখানে একটু কাউকে যারা এগুলো নিয়ে বোঝে তাদের জানানো, আর না হলে তার বাড়ির লোক 144 116 করলে আমরা তখন দরকার হলে অন্যভাবে ওকে কিভাবে লুপে নেওয়া যায় সেটা আমরা এ করব।
1: হ্যালো, আর আরও একটা বিষয় আপনি বলছিলেন বোধহয় আপনারা এই রাজ্য সরকার বা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে থানার সঙ্গে যোগাযোগ করা একটা, যে কোথাও হয়তো জানতে পারলেন যাতে যে কেউ আত্মহত্যা করতে যাচ্ছে বা করেছে সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করার বিষয়টা, এই দিকটা যদি।
0: হ্যাঁ, এইটা একটা পলিসি আমাদের হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, এবং এইখানে আমরা মানে কলকাতা মানে KMC এলাকায় যত থানা সব থানার আমরা ফোন নাম্বার পেয়েছি, এবং বিভিন্ন জেলায় যে এটা সেটারও কিছু কিছু পেয়েছি, সব এখনও পাইনি। তো এখানে কি হয়, আমাদের যারা কাউন্সেলিং করছে 144 116 তারা যদি জানতে পারে যে অমুক থানায়, অনেক সময় ফোন আসে এরকম যে আমার আর ভালো লাগছে না, আমি এক্ষুনি মরে যাব, আমি এই মানে ছাদের উপরে উঠেছি ঝাঁপ দেব বা পুকুরে ডুব দেবো, এরকম নানা রকম বলে, তখন ওরা
1: সেক্ষেত্রে কি করবেন সেটা জানার আগে একবার ফোন নিয়ে নি। এই মুহূর্তে দেখি টেলিফোনে কে আছেন। হ্যালো,
2: হ্যাঁ হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি, আমি পায়েল বলছি বেলঘরিয়া থেকে।
0: হ্যাঁ বলো।
2: হ্যাঁ তো দিদি, একটা কথা আমার ডাক্তারবাবুর কাছে জানার, যে যারা ধরুন এই ধরনের মেন্টালিটির মানে পেশেন্ট যারা রয়েছে, তো সেই ক্ষেত্রে মানে আমরা নর্মালি জেনে থাকি যে তাদের কিছু শখ নিয়ে ব্যস্ত থাকলে বা তারা যদি রেগুলার মানুষের সাথে একটা কনভারসেশনে থাকে তাহলে অনেকটা রিকভারি করে। আমি ডাক্তারবাবুর কাছে একটা জিনিস জানতে চাই যে এমন কোন ক্লাসেস কি নেই যে তারা প্রতিদিন মানে তাদেরকে এমন একটা ট্রেনিং বা এমন কিছু তাদেরকে বলা হবে, এমন একটা ক্লাস ধরুন চালু হলো মানে যার ফলে তারা প্রতিদিন যদি সেইগুলো শিখতে থাকে বা তাদের মাইন্ডে যদি সেগুলো ঢোকাতে থাকে তো তারা অনেকটা রিকভারি করবে। তো এমন কি কোনো ক্লাসেস মানে চালু করার ব্যবস্থা হবে না, সেটাই জিজ্ঞেস করতে চাইছি।
0: এইটা সম্বন্ধে এটুকু বলতে পারি দিদি যে মানে বিভিন্ন রকম প্রক্রিয়া অনেক আছে, হ্যাঁ দেশে বিদেশে নানা রকম এই ধরনের কাজ হচ্ছে। হ্যাঁ, কেউ হয়তো বললেন যে এই জিনিসগুলো করলে অমুক অমুক অসুবিধাগুলো কেটে যাবে, কিন্তু সেইগুলো এখন কে করাবে, কোথায় করাবে, কিরমভাবে। একটা জিনিস যদি আমাদের মানে অসুবিধা যেটা আছে সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে, আপনি মানে মানে ডাক্তারদের মধ্যেও এই মেন্টাল হেলথ এক্সপার্টের সংখ্যা ভীষণ ভীষণ কম। মানে আপনি মানে বিভিন্ন হাসপাতালে গেলে গাইনোকোলজিস্ট যতজন পাবেন, সার্জন যতজন পাবেন, এমনি মানে MD ফিজিশিয়ান যতজন পাবেন, আপনি সাইকিয়াট্রিস্ট চট করে পাবেন না, আর তার উপরে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আর এখন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, এদের সংখ্যা সেই তুলনায় আরো কম।
1: অর্থাৎ যে পরিমাণে সমস্যা বাড়ছে সেই অনুযায়ী রেশিওটা অনেক কম,
0: রেশিও কম। এবং এদের যাতে আমরা আরো বেশি বেশি করে এগুলো কোর্স চালু করতে পারি তার জন্য কিছু কিছু প্রচেষ্টা নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো এতই রিসেন্ট যে এগুলো এবার সেই সংখ্যাটা বাড়তে এখনো বেশ কিছুদিন সময় লাগবে। তো সেইখানে মানে যতক্ষণ না ওইটা আমরা তাদেরকে পাচ্ছি, গ্রামে গ্রামে সাইকিয়াট্রিস্ট ঘুরে বেড়াচ্ছে, সেইখানে 144 116টাকে এ করলে ওখানে আমাদের কাউন্সিলররা বেশ ভালো ভালো কাজ করছেন। অনেকের এই ধরনের মনের যে অসুবিধাগুলো বিভিন্ন রকম ইয়েতে সেগুলো তারা উপকার পাচ্ছে।
1: আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে যে কথাটা আর গুরুত্বপূর্ণ যে স্টিগমা, নানান তো আমাদের ধারণা আছে যেখানে এই 144 116 আপনি আপনার পরিচয়টা গোপন রাখতে পারছেন যদি আপনি পরিচয় না বলতে চান, বা যাকে আপনি যার সঙ্গে কথা বলছেন আপনি তাকে দেখছেন না, তিনি আপনাকে দেখছেন না, অতএব একেবারে ব্যক্তিগত স্তরে আপনি একজন মানুষের সঙ্গে কথা বলছেন, আর সেই কথা বলাটা এমন নয় যে সাধারণ মানুষের সাথে কথা বলছেন, আপনার উল্টো দিকে যিনি আছেন তিনি হচ্ছেন বিশেষজ্ঞ, বিশেষজ্ঞর পরামর্শ নিন। আর একেবারে আমরা সময় শেষ, যে কথাটা স্যার বললেন যে প্রত্যেকটি সরকারি জেলা হাসপাতালে তো আছেই, এছাড়াও মানসিক রোগের চিকিৎসা আপনার কিন্তু

0: বিনা মূল্যে, অর্থাৎ যে চিকিৎসা হয় তার সংক্রান্ত যে ওষুধপত্র খরচ লাগে, বা যদি খুব সিভিয়ার কেসে যদি ভর্তি হতে হয় সরকারি কোনো হসপিটালে, সেক্ষেত্রে কোনো চিকিৎসার খরচ নেই।
1: ওষুধপত্র আমরা এখন জেলা স্তরে, মানে এমনকি ওই বিপিএসসি ওই স্তরে আমরা ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করেছি।
0: বেশ বেশ, অর্থাৎ সবটাই সরকার চেষ্টা করছে, ওই যে বললাম সরকার যেমন চেষ্টা করছে, আপনারাও সহযোগিতার হাতটা প্রসারিত করুন, তাহলে দেখবেন মানসিক স্বাস্থ্য নয়, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা আমরা মোকাবিলা করতে পারবো। আর মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে তো কথা বলা এবং ভালো থাকা অত্যন্ত জরুরি। আজকে আশার কথা আমরা শেষ করব এখানেই। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন ডাক্তার সুব্রত রায়, সহ অধিকর্তা মানসিক স্বাস্থ্য, আপনাকে অনেক ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, আবারও কথা হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শিলিগুড়ি শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়। সবাই খুব ভালো থাকুন এবং ভালো রাখুন। আজকের মতো আশার কথা এ পর্যন্তই।

শুনলেন আশার কথা, অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।

গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

100.1 FM গোল্ডে আপনাদের বন্ধু বিশ্বজিৎ এবং মৌসুমী। এখন শুনবেন আপনাদের ভালো লাগা গান, প্রিয় গান, যে গানগুলো বারবার শুনলেও পুরনো হয় না, তেমনই গান।

100.1 FM গোল্ডে বিশ্বজিৎ আর মৌসুমীর সঙ্গে শুনছেন ভালোবাসা ভালো লাগার গান। এবারে শাহানা বাজপেয়ী

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. নানা কথা নানা কাজ, জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold.
2: 100.1 FM Gold বিশ্বজিৎ আর মৌসুমি রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকের দিনে বুঝতেই পাচ্ছেন সঙ্গে আমরা দুজনে কোনো কথা বলবো না বলে ঠিক করেছি, কারণ এমন একজন মানুষ আমাদের সঙ্গে আছেন, স্পেশালিস্ট বললে মনে হয় একটু ভুল হবে, শুধু স্পেশালিস্টই নন, অনেক স্পেশাল প্রশ্নের উত্তর দেবেন। আর আমার সঙ্গে যিনি রয়েছেন অর্থাৎ মৌসুমি, মৌসুমি তো একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে এসছে, আর আপনারা যদি সেই কোয়েশ্চেন ব্যাংকের সঙ্গে আরও কোয়েশ্চেন যোগ করতে চান, সরাসরি আমাদের কাছে আসবেন 2248 8085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন 9903055992। মৌসুমি ভাবছে তো যে কার কথা বলছে, এখনও ইন্ট্রোডিউস করা হচ্ছে না, আমার দিকে তাকিয়ে আছে, পরপর তিনবার তাকিয়েছে। তার কারণ হচ্ছে, কারণ যার কথা বলবো সে নিজেই বিজ্ঞাপন দিয়েছে ভালো জামাই কীভাবে হওয়া যায়, সে নিজেই মাঝরাতে উঠে খাবার তৈরি করে নিজের জন্যে, তার কাছে অন্যান্য সব অ্যাপস বন্ধ, সে নিজেই সুন্দর সুন্দর রান্না তৈরি করে করে আমাদের বলে নিজেদের রান্না তৈরি করতে। হঠাৎ করে ইচ্ছে হলো ঘরটা সাজিয়ে ফেলে, আবার ইচ্ছে হলো স্কুলে ছাত্রদের জন্যে কত ভালো করে পড়ানো যায়, অদ্ভুতভাবে মানে একটা মানুষের মধ্যে ঈশ্বর সব গুণ দিয়েছেন, ওই যে বলে না যখন দেয় ঈশ্বর একদম ফাড়কে দেয়, ঠিক সেইভাবেই দিয়েছে, সব কিছু দিয়েছে। কে বলতো?
3: আর আমি জানি কে বলতো বলে আর আলাদা করে বলতে হবে না আপনাদেরকে, কেননা স্কুলের কথা হয়েছে, মানে স্কুল শিক্ষক বুঝতেই পারছেন ছাত্রছাত্রীদের পড়ায়। তারপর এটাও বলা হয়েছে যে মাঝরাতে খাবার যখন ক্রেভিংস হয় তিনি নিজে নিজের মতো করে নতুন নতুন খাবার বানিয়ে খান, তারপরে যদি তার মনে হয় যে বিছানার চাদরটা অনেকদিন পুরনো হয়ে গেছে নিজেই ডাই করে নিজের মতো করে করে নেয়। এই সব কিছু বলার পর আমি জানি আলাদা করে বলতে হবে না। আজকের আমাদের সাথে আছেন ক্লিক ক্যামেরা কন্টেন্ট, এটা নাম দিয়েছি আমরা, কিন্তু কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সত্যি তার থেকে শেখার মতো, ডায়েরি লেখার মতো করে তার কন্টেন্ট ক্রিয়েট হয়। সঞ্জু বাড়ুই তার নাম।

0: শিক্ষক এবং কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের পোস্টারে আপনি তাই দেখবেন, কিন্তু তাকে আজকে আমরা সঞ্জু, মানে সঞ্জয় বারুই, কিন্তু তাকে আজকে আমরা সঞ্জু বলেই ডাকবো।
1: একেবারে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আর এই কন্টেন্টের কথা বলছেন, আর আমাদের এই অনুষ্ঠানটা তো সবাই ফেসবুক লাইভ দেখছে, আমাদের 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা। এই যে অনুষ্ঠান যারা দেখছে তারা প্রথমেই আপনার দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে, কেন জানেন? আমি জানি না কতদিন লেগেছে, কী করে হলো, এটাই মনে হয় আপনার মূলধন, USP। হঠাৎ করে আকাশবাণীর আইডেন্টিটি আপনি নিয়ে এলেন, আর আমাদের আলাদা করে পরিচয় করাতে হলো না আজ আকাশবাণীর অনুষ্ঠানে আপনি এসেছেন। কতদিন লাগলো এগুলো করতে?
2: শুরুতেই বলি নমস্কার সবাইকে, আমি কোনো রেডিওতে বোধহয় এই লাইভ বোধহয় এই প্রথম, এর আগে আমি কোনো রেডিওতে এইভাবে লাইভ করিনি। একটু টেনশানে আছি, কারণ আমার আই এম নট ইউজ টু, আমি এরকম ক্যামেরা ফেস করে এরকম সামনাসামনি কথা আমি খুব একটা বলি না, মানে আমি জানি না, আমি একটু স্বচ্ছন্দ বোধ করি না। তো তার জন্য সবাইকে ধন্যবাদ, যদি এই দু ঘন্টার আড্ডায় যদি একটু প্লাস মাইনাস হয়ে যায় প্লিজ ক্ষমা প্রার্থী, তার আগেই আমি যদি আমি যদি সেরকম কিছু ভুল বলে থাকি।
1: না না, কেন ভুল বলবেন, আমি আমার খুব উৎসাহ আকাশবাণী এবং তার থেকে যে লোগোটা তৈরি করলেন কতদিন লাগলো, আর হঠাৎ করে
2: কতদিন না, এটা ঘন্টা। আমি ভাবলাম যে যেহেতু আকাশবাণী শোতে যাচ্ছি তো আমি কি করতে পারি আকাশবাণীর জন্য, মানে গিফট কেনা, ফটো ফ্রেমিং বা কিছু একটা তো সবাই করবে, আমি কি করতে পারি যেটা একটু স্পেশাল হবে। তো হট করে মাথায় এলো যে লোগোটা যদি আমি আমার পাঞ্জাবিতে করি তাহলে কেমন হবে। তো আমি তখন কালকে বোধে আমি মৌসুমীকে বললাম, মৌসুমী তোমাদের ফেসবুকের পেজটার আমাকে একটু লিঙ্ক পাঠাবে, কারণ আমি হয়তো আকাশবাণী কিছু একটা ডাউনলোড করে করলাম যেটা হয়তো ম্যাচ করলো না। তো আমি কি করলাম যে ফেসবুক থেকে আমি দেখলাম গিয়ে ওই লোগোটা, এটা আমি কালকে বোধহয় দু ঘন্টাতে করেছি রাত্রেবেলা, এটা করতে আমাকে 3:30 লেগেছে।
1: 3:30 মানে কটার থেকে শুরু হয়েছে?
2: 11টা, তার মধ্যে আমি লাঞ্চ বানিয়ে সরি ডিনার বানিয়েছি।
1: আচ্ছা, ডিনার বানাতে আমি 1 ঘন্টা ছেড়ে দিলাম, 12টা 3:30, 3.5 ঘন্টা করে, মানে আমাদের তিনজনের জন্য আরও 10:30-11 ঘন্টা হলে আরও 3টে হতো, সেটার জন্য আমরা অপেক্ষা করছি, কারণ আমাদের খুব ভালো লেগেছে এটা, এবং যারা দেখছেন অনুষ্ঠান তাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। এবারে আমি যে প্রশ্নটা করবো এটা আমার আমার না, যারা আপনাকে দেখে, এই আপনি বলে ফেললাম আবার, মানে তোমাকে দেখে তারা কিন্তু সবাই এই প্রশ্নটা যে এই এনার্জি এত কিছু স্কুলে গিয়ে পড়ানো, আর স্কুলে পড়ানোর পরে হঠাৎ করে এই যে কন্টেন্ট তৈরি করতে হবে, এখানে আসতে হবে, এই ভাবনা এলো কী করে মাথায়?
2: এই রে, কোথা থেকে শুরু করব?
0: শুরু থেকে শুরু করো।
2: শুরু থেকে শুরু করতে, এটা এমন নয় যে আমি ভিডিওর জন্য রান্না করি, ভিডিওর জন্য বাড়ির কাজ করি। আমি কলকাতা, আমি ফ্রম আমি বেসিক্যালি আমি উত্তরবঙ্গের, কলকাতায় আমি একা থাকি। তো আমার শুরুর দিকে মেড ছিল, মানে বাড়ির যে কাজে আমাকে হেল্প করতো তিনি ছিলেন। তো লকডাউনের সময় কিছু একটা হয় না, সবাই তো তখন মাইনাস হয়ে যায়, তো তখন আমি একা করতে স্টার্ট করি। সেই থেকে জার্নি শুরু, লকডাউনের সময় কিছু করার ছিল না, ভিডিও পোস্ট করা, ভিডিও পোস্ট করতে গিয়ে ভিডিও সবাই পছন্দ করতে শুরু করলো, দেন আজকে এখানে।
0: বেশ, আচ্ছা, এই যে ভিডিওতে তো আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখছি, খুব মানে সম্প্রতি যে ভিডিওগুলো তার মধ্যে খাবার তৈরি এবং সেই খাবারটা ইনোভেটিভ ওয়েতে, যেমন রিসেন্ট আমরা দেখেছি যে কাঁঠাল পাতায় কাঁঠালের পিঠে হচ্ছে, বা ধরো যে রাত্রে যখন খিদে পাচ্ছে, একটা ক্রেভিংস হচ্ছে মিষ্টি খাবার হোক বা যে কোনো খাবারের, সেখানে যে টোস্ট বিস্কুট দিয়ে তার উপরে মিষ্টিটা তৈরি করা, মানে বিভিন্ন রকমভাবে আমাদের খিদে পেলেও রাত্রিবেলা, কিন্তু এই যে ইনোভেটিভ আইডিয়াটাও আসছে, মানে এটা কী করে হচ্ছে?
2: এটার পেছনে একটা গল্প আছে। গল্পটা সবাই ভাবে আমার কিচেনে সাফিসিয়েন্ট জিনিসপত্র থাকে, সব কিছু থাকে, বেসিক্যালি একদমই নয়। তো রাতেবেলা যখন খিদে পেল, হয়তো আমার ইচ্ছে ছিল হয়তো আমি গাজরের হালুয়া বানাবো, কিন্তু ফ্রিজে গাজর নেই, হয়তো ঘি নেই বা এরকম কিছু নেই, তো তখন মাথায় এলো টোস্ট আছে, দুধের সর আছে, চিনি আছে, বানিয়ে নিয়ে একটা ঝটপট। তো এটা সেখান থেকেই আসা, এটার জন্য যে আমি 2 ঘন্টা আগে থেকে ভেবে রেখেছিলাম যে আমাকে এটা বানাতে হবে, সেরকমটা একদমই নয়।
0: আচ্ছা, এই যে স্কুল শিক্ষক আপনি,
1: প্রশ্নটা তোমার নেবো নাকি যারা অনুষ্ঠান শুনছেন?
0: সবার নেবো, আমরা
2: প্রশ্ন চলে এসছে
1: অনেক আগে থেকে এসছে, মানে যেহেতু মৌসুমী অনেকগুলো প্রশ্ন রেডি রেখেছিল বলে আমি আর মৌসুমীর কাছে ব্যাঘাত ঘটাইনি। কে আছেন এবার সরাসরি যাবো? হ্যালো,
0: না এই মুহূর্তে কেউ নেই, কেউ ছিলেন। আর আপনারা আসছেন কিভাবে? 2248-8085 এই নাম্বারে সরাসরি আসছেন। আর তাছাড়া যেটা করছেন সেটা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যদি চান কোনো রকম মেসেজ করবেন সেটাও করতে পারেন, আমাদের ফেসবুক লাইভ চলছে, সেখানে এসেও আপনি প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে। এবং যে প্রশ্নটাতে আমি ছিলাম যে এই যে স্কুলে আপনি একজন শিক্ষক এবং সেই স্কুল শিক্ষকতা যখন করছেন, যখন শুরু করলেন আজ থেকে, মানে লকডাউনের

0: সময়টাতে প্রতিদিন যখন কন্টেন্ট দেওয়াটা শুরু করলেন, সেই সময় কি মানে সবাই ভালোভাবেই এটা অ্যাকসেপ্ট করেছিল? কারণ দুটো প্রফেশন একটু অন্য।
1: শুরুর দিকে যদি সত্যি বলতে হয়, শুরুর দিকে আমাকে কম বেশি একটু ক্রিটিসিজম দেখতে হয়েছিল যে অ্যাজ এ স্কুল টিচার ভিডিও বানাচ্ছে বা অ্যাজ এ টিচার পোস্ট করছে। সবার একটা ধারণা আছে না যে স্কুল টিচার যারা তাদের লাইফ কমপ্লিটলি ডিফারেন্ট, মানে দেখানো যাবে না,
2: মানে স্কুলের ক্লাসের বাইরে তাদের কোনো জীবন
1: না, না মানে ক্লাসের বাইরে হয়তো আমি স্কুল টিচার, হয়তো আমি হাফ প্যান্ট পরে ওয়াইফের সাথে, মানে আমার না, আমি সবার ইন জেনারেল বলছি, বা হয়তো ম্যাডামদেরও কথা বলছি, জিন্স টপ পরে হয়তো দার্জিলিং গেছে, ফ্যামিলির ফটো দিচ্ছে, সেটা তো মেবি তাদেরকে হয়তো ক্রিটিসিজম শুনতে হয়েছে যে স্কুল ইনি না স্কুল টিচার। তো লোকের একটা ধারণাই হচ্ছে যে স্কুল টিচার মানে একটা, অবভিয়াসলি আমি বলছি না যে স্কুল টিচার মানে
2: টিচারের গল্প শুনবো, উৎসাহ আছে, কিন্তু তার আগে আরো একজন আছেন 2248085। হ্যালো, হ্যাঁ বলুন,
3: নমস্কার।
2: নমস্কার,
3: হাওড়া কোনা থেকে বলছি।
2: বলুন বলুন।
3: বিশ্ববিদ্যা যেমন কি বললেন, আমি বিশ্ববিদ্যা বা মৌসুমিদি বা সঞ্জুদার দুজনকেই, তিনজনকেই প্রণাম জানাচ্ছি। তা উনি যেমনটা বললেন যে উনি ভালো, মানে সঞ্জুদা ভালো রান্নাও করতে পারেন, ভালো শিক্ষকতাও করতে পারেন, এক কথায় যা বুঝলো যে উনি দুটো খেলেন কোন জিনিসের সব বিষয়ের দিকে এক্সপার্ট। তো আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে এই যে সব বিষয়ের কাজের দক্ষতা যে অর্জন করার আত্মবিশ্বাসটা আপনি কোথা থেকে পান, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় তথা শেষ প্রশ্ন হচ্ছে আপনার জীবনের প্রধান শিক্ষক বা আপনার জীবনে শিক্ষক হিসেবে কার জীবনটাকে সব থেকে মানে কার কার সবচেয়ে বেশি প্রাধান্য দেন, এইটাই আমার প্রশ্ন।
2: ধন্যবাদ, ধন্যবাদ। জুতো সেলাইটা আমরা জানি না, কিন্তু সেলাইটা আমরা জানি, সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে পারছেন, মানে এই এর উৎসাহটা বা উদ্দীপনাটা তুমি কোথা থেকে পাও?
1: আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই প্রশ্নটা করার জন্য। আর যদি ইন্সপিরেশন বা অনুপ্রেরণা যদি আপনি বলুন, তাহলে আমার মা। কারণ আমি মাকে দেখেছি বাড়িতে একা হাতে সব সামলায়, সেই ছোটোখাটো কাজ থেকে হোক। আমরা বেসিক্যালি মফস্বলে, মানে গ্রামে আমাদের বাড়ি, তো একটা সময় ছিল চাউমিন খেতে গেলে, রোল খেতে গেলে আমাদের কাছে অপশন ছিল না, তো দেখতাম মা বাড়িতেই বানাতো। তো সেই থেকে জার্নি শুরু। এবার আমি বলছি না মা কোনোদিন আমাকে হাতে ধরে বলেছে যে আয় তোকে এটা করতে হবে, কিন্তু মা করতো, আমরা দেখতাম। তো তখন যদি আমরা রান্নাঘরে যেতাম, মা কোনোদিনও বারণ করেনি, না না তুই কেন করছিস, বরং মা এখনও আমার মা, আমি বাড়িতে গেলে যদি আমি রান্না করি, আমার মা দাঁড়িয়ে এটা কেন হলো, এটা তো বোধহয় ভুল হচ্ছে, এটা বোধহয়, আমি মার দিকে উল্টো মানে উল্টো তাকিয়ে বলি মা তুমি আমার কাজে ভুল ধরছো, মা বলে হ্যাঁ এটা তো আমার কাজ, এটা তোমাকে করতেই হবে। মানে আমাকে আমার বন্ধুরা লুচি স্পেশালিস্ট বলে, মানে আমি লুচি 15 মিনিটের মধ্যে বেলে গোল আপনাকে খাইয়ে দেবো, কিন্তু আমার মা এখনও এই এটা তো মোটা হয়েছে, আমি মার দিকে থাকি বলি মা তুমি আমার লুচির ক্ষুদ্ধ হচ্ছো। তো হ্যাঁ, সব অনুপ্রেরণা বা যদি হয় সেটা মা, মায়ের থেকে দেখা, মায়ের থেকে শেখা।
0: হোয়াটসঅ্যাপেও প্রশ্ন আসতে শুরু করে দিয়েছে, সেখানে একজন প্রশ্ন করছেন, বলছেন যে অনেকদিন ধরে একা থাকতে থাকতে কি কোনো সময় জীবনটা একঘেয়ে লাগে, নাকি তুমি এইভাবেই জীবনকে উপভোগ করো?
1: একা তো আমি নই, আমার সাথে তো এত বড় এন্টায়ার হিউজ ফ্যামিলি আছে, মানে এখন কোথাও দেখা হলে পরে লোকজন আর জিজ্ঞেস করে না সঞ্জুদা, মানে আগে একটা ডাউট ছিল লোকের যে আচ্ছা আপনি সঞ্জুদা, কিন্তু ওরা তো এখন পুরো দাদা আচ্ছা বাড়িতে ভালো আছে, কাকিমা ভালো আছে, এরম একটা হয়ে গেছে যে পুরো ফ্যামিলি। একা থাকার তো কোনো সুযোগই নেই এখন।
0: বেশ, আর অনেকে প্রশ্ন করেছে যে কোন সাবজেক্ট পড়াও তুমি স্কুলে।
1: হ্যাঁ আমি জানি এটা অনেকে করে, অনেকে, আমি যত বছর ধরে ভিডিও করছি প্রায় 2-2.5 বছর হবে, তো সবার একটা ধারণা মানে জিজ্ঞেস একটা কোয়ারিজ থাকে যে কী সাবজেক্ট, কোন স্কুল, কোথায় বাড়ি। তো সাবজেক্ট আমার ইংলিশ, আমি একটা গভর্নমেন্ট হাই স্কুলে অ্যাজ এ পিজি, মানে ইংলিশের পিজি স্কেলে পড়াই, মানে অ্যাপয়েন্টেড
2: এইচএসএর।
1: হ্যাঁ
0: বেশ, মানে প্রশ্নটা করেছে কৌশিক জানা মেদিনীপুর থেকে, তিনি আরও অনেকগুলো প্রশ্ন করেছেন, বলছেন কোন সাবজেক্ট সেটা তো জেনে গেছেন। আরেকটা প্রশ্ন করেছে যে কলকাতায় কোথায় থাকে?
1: আমি বারুইপুরে থাকি।
0: বেশ,
2: না আর এরপরে কিন্তু অ্যাড্রেসটা আর বলতে পারবো
1: না, অ্যাড্রেস
0: জানতে চাইছে না, কলকাতার কোথায় থাকে সেটাই জানতে চেয়েছে। আচ্ছা, আরও একটা প্রশ্ন যেটা রয়েছে, এই যে কীরকম জামাই চাই, ইনি একটা পোস্ট আমরা দেখেছি তোমার পেজগুলোতে, ইনস্টা, ইউটিউব সব জায়গাতে। তো সেখানে প্রশ্ন অনেকের আছে এটাও, ইনফ্যাক্ট আমার বন্ধু বান্ধবরাই অনেকে জিজ্ঞাসা করেছেন এটা, যে জামাইয়ের কেমন চাই সেটা তো জিজ্ঞাসা করেছে সঞ্জুদা, কিন্তু সঞ্জুদা কীরকম মেয়ের জন্য জামাই হতে চাইছেন,
2: মানে কেমন কন্যা পছন্দ?
1: আসলে এটা আমি বলি, এটা শুরুটা হয়েছিল জাস্ট একটা র্যান্ডম মজার ছলে একটা, যেহেতু আমি সারা বছর একটু সিরিয়াস বা নর্মাল একদম

0: দিয়াস গোছের পোস্ট থাকে, সেরকম ফানি বা কমেডি খুব একটা থাকে না। তো এটা বোধহয় 3 বছর আগে, এটা বোধহয় জামাই কেমন জামাই চাই, এটা পার্ট 3। আমার তো মনে হচ্ছে আমি পার্ট 4ও আরও এলাবোরেট করে আমি একটা পোস্ট করব। কারণ ওটা না মাথায় এলো যে আমি সব কাজ করছি, সবাই বলছে সব কাজ পারিস, একটা র্যান্ডম একটা মাথায় একটা এলো যে নিজে কী কী কাজ করছি, ছোট একটা ক্লিপ জুড়ে দিয়ে দেন, তারপর বললাম এরম জামাই চলবে, এটা একটা মজার ছলে ছিল। পরে লোকজন, বেশিরভাগ লোকেরা ভালোভাবে নিয়েছে, বাট খুব বেশি দেখেছি লোকজন ক্রিটিসিজমও করেছে। তো পরে দেখলাম যে না করুক, বাট সেটা সেই অর্থে বা আমি সত্যি চাই, আমি সত্যি কারো জামাই হতে চাই চাওয়ার জন্য পাওয়ার জন্য ওই পোস্টটা নয়, ওটা জাস্ট একটা মজার ছলে পোস্ট ছিল।
1: এবারে আমি জানি না আমাকে প্রশ্ন করার অনুমতি মৌসুমী দেবে কি না, কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে যে প্রশ্নটা না করে আমি পাচ্ছি না, কারণ আমি বিভিন্ন সময় আপনার যে ইয়ে দেখি সেখানে আমার মনে হয় যে এত সুন্দর সেলাই করো তুমি, এবং এই যে সেলাই করো এটা তো অনেকে বলে এ তো মেয়েদের কাজ, এটা মেয়েদের কাজ তো নয়, আমি বিশ্বাস করি মেয়েদের কাজ না। এই সেলাই শিখলে কি করে, আর ছেলেরা কি ভালো সেলাই করতে পারে মেয়েদের থেকে বেশি?
0: এটা কিন্তু বিতর্কিত প্রশ্ন। সেলাই শেখা, প্রথম কথা আমি শুরুতেই বলি, সবাই হয়তো ভাবে আমার সাবজেক্ট আর্ট বা কিছু একটা, তো একদমই নয়। আমি কোনো দিন ইভেন আর্ট স্কুলেও যাইনি, মানে আমার ছবি আঁকা শেখার যদি আমি গল্প বলি না, সেটা গল্পটা এরম ছিল যে আমার মাসি আমাকে নিয়ে গেছে, ওই যেরকম হয় না পাড়াতে যেরকম পিন্টুদা বা সুমন্তদার একটা আর্টের স্কুল, তো ওখানে গেছি, প্রথম দিনেই আমাকে বললো তুই কী পারিস তুই কর। আমি আঁকতে গিয়ে আমি একটা মানুষ আঁকলাম, তো বুঝে গেল যে না এ পারে, একে আমকলা শেখাতে হবে না। তো কি করলো সেই দাদা, আমি নাম বলছি না, দাদা আমাকে একটা মানুষ এঁকে বললো যে তুই এটা কর, তুই এটা আঁক। আমি সবার সামনে বলেছি যে এ বাবা এর তো ঘাড় ছোট, ব্যাস যাই না। দাদা ওটা কীভাবে ইমোশনালি বা ইগোতে নিল, আমাকে বলো তোকে আর কাল থেকে আসতে হবে না। তো এই ছিল আমার ছবি আঁকার গল্প। আমি ছবি আঁকা শিখিনি, তো সেলাই বা এগুলো তো কোনোদিন শিখিনি।
2: তাহলে এই যে আর্টের প্রতি এত ন্যাক ছিল, এটা নিয়ে ছোটবেলা কোনোদিন ভাবা হয়নি যে
0: ভেবেছিলাম আমি আমার ছোটবেলায় আমার আমাকে কেউ জিজ্ঞেস করলে বলতো যে তুই কি হবে, আমি বলতাম আমি আর্টিস্ট হব। দেন তারপর একটু বড় হলাম, দেন আমার খুব ইচ্ছে ছিল ক্রিয়েটিভ ডিরেক্টর হব কোনো অ্যাড এজেন্সিতে। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মিডিয়া স্টাডিজও করেছি, হ্যাঁ। তো আমার খুব ইচ্ছে ছিল আমি অ্যাড এজেন্সিতে অ্যাজ এ ডিরেক্টর, আর্ট ডিরেক্টর কাজ করব, কিন্তু ডেস্টিনি, আজকে আমি স্কুল টিচার। কিন্তু ওই বলে না ম্যানিফেস্টেশন কাজ করে, তো আমি অ্যাকচুয়ালি আজকে মানে আজ আমি অ্যাডই বানাই
1: না। আমার কিন্তু ওই প্রশ্নটা থেকে আমি এখনও সরে আসিনি, সেলাইটা শেখা যাবে কি না তোমার কাছে, তুমি শেখাবে কি না, সেটা যেমন আমার একটা উৎসাহ আছে, যেহেতু তুমি শেখোনি নিজেই সেলাইটা, তার মানে আমার বিশ্বাস আছে তুমি যদি শেখাও তাহলে আমরা এখানে যারা শুনছি বা দেখছি, আমরা তো খালি শুনছি না দেখছি, তারা সবাই শিখতে পারবে। কিন্তু যেটা শেখার ক্ষেত্রে আমার মানে প্রভূত উৎসাহ, আমি জানি না আমার মতো যারা অনুষ্ঠান দেখছেন লাখ লাখ কোটি কোটি কিনা আরও দেখবে পরে, এটা কিন্তু তোমার টিপসটাই সবচেয়ে বড়, কারণ তোমার ধুতি পরাটা সবার থেকে আলাদা, কারণ তুমি ধুতিটা পরতে পারো। আমার ধুতির জন্য 3 জন অ্যাসিস্ট্যান্ট দরকার পরার জন্য। কি করে একা ধুতি পরো, মানে ধুতি একা কি করে পরা যায়?
0: শুধু একা ধুতি নয়, আমি দাদা তুমি যদি আমায় চ্যালেঞ্জ দাও, আমি তুমি করে বললাম, আমি 1 মিনিটের মধ্যে ধুতি পরে দেবো, 1 মিনিটের মধ্যে। টিপসের থেকে বড় কথা, আমি সারা দিন ধুতি পরে থাকতে পারো। আমাকে বন্ধুরা বলে যে হাত দাও, ওয়ে ইউ ক্যারি ধুতি না, মনে হয় ইউ আর মোর কমফোর্টেবল। এমন না অনেকে আছে না ধুতি পরার পর যে আর পাচ্ছি না আর পাচ্ছি না আর পাচ্ছি না এবার খুলবো, আমার কিন্তু একদম নয়। মানে আমি যদি পারতাম আমি স্কুলে ধুতি পরে যেতাম, কিন্তু হয় না স্কুটার বা বাইক চালানোর সময় ধুতিটা একটু অড লাগবে বলে পরা হয় না, তো এটা টোটালি ভালোবেসে। আর এটা যেটা বললে না সেলাই শেখা, আমার মনে হয় ক্রিয়েটিভিটি কিন্তু শেখা যায় না, তাই না? যদি আমরা দেখি সেরকম ডিরেক্টর বা যারা যারা ওরা কোথায় শিখেছে, সত্যজিৎ রায় কোথায় শিখেছিল ফিল্ম মেকিং, আমি কম্পেয়ার করছি না নিজেকে আমি, বাট আমার মনে হয় ক্রিয়েটিভিটি শেখানো যায় না, ওটা মন থেকে আসে
1: না। কিন্তু ধুতি পরার জন্য টিপসটা কি, মানে এত সুন্দর তুমি 1 মিনিটে ধুতি পরবে,
0: মনে
1: কিন্তু ধুতি পরার জন্য বিয়ে করাও প্রায় করবে না এরকম একটা সিদ্ধান্ত
0: মৌসুমী। আমি এই মানে লাইভে কি করে ধুতি পরার টিপস দেবো বলো তো,
2: ছোটখাটো মুখে যেটা বলা যায়, কেননা এখনকার জেনারেশন অনেকে ইন্সপায়ার হচ্ছে তোমাকে দেখে।
0: টিপসের কথা বলছো
2: যে ধুতি পরবো আমরা কিন্তু পারছে না, সেটা কি করবে?
0: আমি কি করি, কুচিটা আগে তৈরি করে রাখি, সামনের যে কুচিটা থাকে ওটা আমি আগে হাত দিয়ে ভাঁজ করে আয়রন করে, ইভেন যদি আমি খুব সত্যি বলি আমি সেলাই করে রেখে দিই দু সাইডটা, যাতে ভাঁজটা নষ্ট না হয়। তো ওরমটা করি, জাস্ট পরার সময় কি হয় জাস্ট পরাটা দেন ইজি হয়ে যায়, এটাই টিপস।
1: তুমি ওটা পছন্দ করো না যে প্লাস্টিকের ধুতি পাওয়া যায়,
0: মানে ইম্পসিবল? নো, আমি কেনা ধুতি, ইভেন আমার শাড়িকেও ধুতি হিসেবে পরাতে একটু মনে হয় যে কেন ধুতি থাকতে কেন শাড়ি, তো এটা আমার মনে হয়।
2: বেশ, আচ্ছা আমাদের ফেসবুক লাইভেও কিন্তু বেশ কিছু প্রশ্নও যেমন আছে, এমনি অনেকে অনেক কথা বলছে। যেমন এই মুহূর্তে একজন বলছেন যে

0: দীপ্ত ভৌমিক তার নাম, তিনি বলছেন সঞ্জুবাবু সম্ভবত আমার জেলার মানুষ, আমার বাড়ি ইসলামপুর উত্তর দিনাজপুর, আমিও পেশায় শিক্ষক, তাই ওনার উত্তরণের ভীষণ গর্ব হয়, সাথে অনুপ্রেরণাও পাই, ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, লিখেছেন আমাদের ফেসবুক লাইভে। এছাড়াও অর্ণব বাসু তিনি লিখেছেন খুব সুন্দর ক্রিয়েশন উইথ ফুল অফ এনার্জি অর্ণব বাসু হাওড়া ময়দান, তিনি লিখেছেন সীমা দাস সঙ্গে আছেন, অমিয় নাক নমস্কার জানিয়েছেন সবাইকে যে আমাদের সাথে তারাও আছেন ফেসবুক লাইভে। ফেসবুক লাইভে আপনারাও আছেন আমাদের সাথে, এবং আপনারা যদি কোনোরকম প্রশ্ন করতে চান তাহলে কিন্তু সরাসরি এসে প্রশ্ন করতে পারেন। আমাদের সাথে আজকে আছেন সঞ্জয় বাড়ুই, মানে না এই নামে আমরা অনেকেই জানি না, চিনি না, সঞ্জু বাড়ুই নামেই জানি। হ্যাঁ, তো তাকে যদি কোনো প্রশ্ন করতে চান 2248-8085 এই নাম্বারে সরাসরি আসতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে তো লাইভ হচ্ছে 100.1 FM গোল্ডের পেজ থেকে এবং আকাশবাণী কলকাতার পেজ থেকে, এই দুটো পেজ থেকে লাইভ আসতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903055992, এইখানেও কিন্তু সরাসরি আসতে পারেন।
1: কোন পরিচয়ে নিজেকে গর্বিত মনে করেন, টিচার না ইনফ্লুয়েন্সার?
2: টিচার, টিচার।
1: একজন ইনফ্লুয়েন্সারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি?
2: আমি আমার আমার কাছে কোনো চ্যালেঞ্জ নেই, আমি নিজেকে ইনফ্লুয়েন্সার বলিও না কোনো দিন হোক, নাই আমি আমার মনে হয় আমার কন্টেন্ট ক্রিয়েটারও বলি না আমি, আমার মনে হয় স্টোরি টেলিং, আমি আমার দিনের গল্প, সারা দিনের গল্প বলছি। তো আমি নিজেকে ক্রিয়েটার বা ব্লগার যা বলে আমি মনেই করি না নিজেকে।
1: এই যে ছাত্রছাত্রীরা যখন এখন অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার উপরে, কি মনে হয় যে এখানে ছাত্রছাত্রীদের কতটা সময় আমি যদি ভাগ করে দিই, এই 9, 10, 11, 12 এখানকার স্টুডেন্টদের কত সময় মোবাইলের সঙ্গে থাকে? দেখুন, মোবাইল ছাড়া পড়াশুনোটা যে সম্ভব এটা আমি আমার ব্যক্তিগত মত আমি মনে করি না। আজকের দিনে দাঁড়িয়ে যদি সে কথা বলা হয় তাহলে মনে হবে যে সঠিক নয়, কিন্তু কত সময় তারা মোবাইলের জন্য দেবে?
2: ঠিক টাইম বেঁধে দেওয়াটা আমার মনে ঠিক হবে না, কিন্তু এখনকার স্টুডেন্ট বা এখনকার যারা মানে ইয়াং জেনারেশন আছে ওদের কাছে কিন্তু নলেজ হিউজ, ওদেরকে ফিল্টার করে সিলেক্ট করতে হবে যে আমরা কোনটা নেব, যেটা আমাদের সময় কিন্তু ছিল না। আমাদের মনে পড়ে দাদা, আমাদের একটা অঙ্ক সলভ করতে গেলে পরের ব্যাচের স্যারের ব্যাচের ওয়েট করতে হতো, আর এখন গুগলের যুগে বা ইমিডিয়েট ওদের অঙ্ক সলভ হয়ে যাচ্ছে, তো কাজে এটা তো সুবিধে না। কিন্তু ওরা কোন নলেজটা নেবে, এত ভাস্ট হিউজ নলেজ যে ছড়িয়ে আছে ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়াতে, এবার আমি কোনটা দেখব, কোনটা আমার জন্য ভালো, এই ফিল্টারটা তো ওদেরই করতে হবে।
1: তাহলে তাদের জন্য টিপস কি, মানে তাদেরকে কি বলবো আমরা? মানে
2: একটা রুটিন করে নেওয়া উচিত যে একটা সার্টেন টাইম আমরা ফোন ইউজ করব, দেন তারপর আবার নর্মাল রেগুলার পড়াশুনো করব। ওই পড়তে বসে পাশে ফোন নিয়ে পড়তে বসা, হয়তো কিছুতে আমি কনসেন্ট্রেট বা ফোকাস করছি তখন ফোন বা হোয়াটসঅ্যাপের শব্দটা টুরুং টুরুং করে বেজে উঠলো, আমার মনে হয় যে আমার তো হয় ব্যাঘাত হয় কাজে বা মনোযোগে ব্যাঘাত ঘটবে।
1: আর একটা প্রশ্ন যেটা আমার জানার খুব ইচ্ছা ছিল, মানে আমি তো সেটের মধ্যে খেলা দেখেছি, যে দাদার সঙ্গে ক্রিকেট খেলছেন, মাঠে খেলেছেন,
2: সেইভাবে খেলাধুলাটা হয়ে ওঠেনি,
1: কি করে সামলালেন দাদাকে?
2: সেটা আমার সৌভাগ্য ছিল, দাদা ইভেন আমাকে দুবার চান্স দিয়েছিল, তো সামলে নিয়েছি।
1: এই যে এত কাজ, এত পজিটিভ এনার্জি, এগুলো পান কোথা থেকে?
2: আগে তো কাজের প্রতি ভালোবাসা ছিল, ভালোবেসে করতাম, কিন্তু এখন আপনাদের বা সবার এই যে ইন্সপিরেশন বা যে অনুপ্রেরণা থাকে সেটা থেকে করতে আমার বেশি ভালো লাগে।
0: আচ্ছা, এই যে ছাত্রছাত্রীদের সাথে তো বেশ দিনের অনেকটা সময় থাকতে হয়, সেখানে দাঁড়িয়ে আপনি যখন এই যে ভিডিও করছেন সবাই দেখছে, নিশ্চয়ই আপনার ছাত্রছাত্রীরাও অনেকেই দেখছেন সেটা, সেটা নিয়ে কথাও বলছেন, কিন্তু তারা এই যে পড়াশোনার কথাটা আপনি বললেন যে ফোনটা সরিয়ে রেখে বা ফোনটা এ করে করতে, তো সেই ক্ষেত্রে তার আপনি যখন ভিডিও করছেন বা আপনি স্কুলের পর অনেকটা সময় এটাতেই দিচ্ছেন, কিন্তু তাদেরকে আপনি বারণ করছেন, তো সেইটা কিভাবে ব্যালেন্স করেন?
2: মানে তাদের ফোন ইউজ করতে বারণ করছে,
0: হ্যাঁ, বা পড়ার বেশি মন দেওয়ার কথাটা
2: আমি বললাম, একটা টাইম রুটিন ভাগ করে নেবে, ওদের কোন সময়টা সুবিধে সেই মতো করে ফোনটা ঘাটলো বা ফোনটা দেখলো, দেন তারপর ব্যাক টু পড়াশুনো। যদি ওরা এরকম ভাগ করে নেয় তাহলে বোধহয় ইজি হবে, ওই পড়তে বসার সময় ফোনটা না রাখাটা মনে হয় আমার পার্সোনালি মনে হয় যে একটু ডিস্টার্ব হলেও হবে।
1: তোমার যে রিলসগুলো দেখছিলাম সেখানে দেখছিলাম যে তুমি ছাদ বাগান করো, এই ছাদ বাগানে গাছে, এখানে
2: ব্যালকনি
1: বাগান, হ্যাঁ একদম, এবং সেই বাগানে গাছে ফল আনা যায় কি করে?
2: এর জন্য আমাকে পার্সোনালি অনেকে প্রশ্ন করেছে, অনেকে কল করেছে ইভেন, যে সঞ্জু কী করে হয়েছে ব্যাপারটা, পালং শাক হয়েই যাচ্ছে, লাল শাক হয়েই যাচ্ছে, তো এই সেম হচ্ছে মা, মায়ের থেকে শেখা। আমার বাড়িতে, আমাদের নর্থ বেঙ্গলের বাড়িতে মায়ের ছাদের একটা বিশাল ছাদ বাগান আছে, সেখানে লাউ হয়, চাল কুমড়ো হয় এবং মা সবাইকে মানে দেয়, তো সেখান থেকেই দেখা।
1: গাছের যত্নটা কিভাবে নেব?
2: এই রে, মানে সত্যি কথা যদি বলতে হয় না, কিছু কিছু জিনিস যেগুলো আমরা ছোটোবেলা থেকে, যারা আমরা গ্রাম বা মফস্বলের ছেলে, আমরা করি, সেগুলো যে আলাদা করে কাজ, এইটা না আমি ভিডিও পোস্ট করার পরে আমি বুঝতে পাচ্ছি। নইলে আগে হয়তো আমরা, আমাদের বাড়িতে কী হয় এখনও গ্রামের দিকে বা মফস্বলে কী হয়, ফ্যান এলে পরে, ফ্যান, নতুন ফ্যান এলো, আমরা স্ক্রু, আমি বাবা স্ক্রুড্রাইভার বা ভাই স্ক্রুড্রাইভার দিয়ে খুলে ফ্যান দেন, তারপরে আমরা নিজের লাগালাম। তার জন্য কিন্তু আমাদেরকে কোনো ইলেকট্রিশিয়ান ডাকতে হতো না। কিন্তু শহরের দিক থেকে, আচ্ছা তুই ফ্যান লাগিয়ে ফেলেছিস, আরে তো বিশাল কাজ। আমি তার বলছি এটা বিশাল কাজ, ওয়াশরুম পরিষ্কার করা। আমাদের বাড়িতে এখনও কোনো মানে ওয়াশরুম পরিষ্কার করার জন্য কেউ আসে না, আমি আর মা হারপিক ছড়িয়ে দিলাম, দেন একটু পরে পরিষ্কার করে নিলাম, দ্যাটস ইট। তো এগুলো যে আলাদা করে কাজ, তার জন্য যে ইউ নিড লাইক প্লাম্বার, সুইপার, কার্পেন্টার, তো এটা আমার এখন মনে হচ্ছে আচ্ছা এগুলো এতটা ইম্পর্টেন্ট কাজ।
1: আমরা আরও অনেক প্রশ্ন আমাদের আছে, আমার যেমন আছে, মৌসুমীর আছে, সঙ্গে 2248085 একজন আছে, যাবো তার কাছে। হ্যালো,
0: না এই মুহূর্তে নেই। 2248085 এই রকম নাম্বারে যখন আপনারা এসে কথা বলছেন, তার সাথে বলি যে আমাদের পেজ মানে 100.1 FM গোল্ড কলকাতা, এই পেজে এসে কিন্তু এই পেজটা ফলো করতে হবে। তবে কিন্তু আজকের বলে না, আমাদের যে কোনো গেস্টকেই যদি আপনার প্রোগ্রাম শুনে প্রশ্ন করতে চান, তবে এই পেজটাকে ফলো করতে হবে, এবং পেজটাকে ফলো করে আপনারা সরাসরি লাইভ আপডেটও পাবেন যখনই লাইভ আসবে। এবং আজকের সঞ্জু আমাদের সাথে রয়েছেন এবং তাকে প্রশ্ন করার জন্য পেজটা ফলো করে চলে আসুন আমাদের যে লাইভ হচ্ছে, এবং সেই লাইভের কমেন্ট সেকশনে এসে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের যা মন চায়।
1: এবারে আমরা আবার প্রশ্নে চলে যাই, মানে যে প্রশ্নের কথা বলছিলাম, যেখানে অনেকটা খাবার দাবারের প্রসঙ্গ আসছে, এই যে মাঝে রাতে উঠে মিডনাইট ক্রাই যে বিষয়টা থাকে, সেইটাকে নিজে কী করে ইম্প্রোভাইজ করেন? আর যেটা জানতে চাইবো যে মাঝরাতে যদি আমাদের হয়, আমরা কি কি করতে পারি বাড়িতে?
0: ওই সামান্য খুব জিনিস রয়েছে, সেটা দিয়েই
1: কি কি করা যায়
0: মেটাবো আর কি সেই ক্রেভিংস।
2: এটারও একটা গল্পটা হচ্ছে, আমি বারুইপুরে থাকি, তো বারুইপুরে সেইভাবে রাত্রের পরে না খাবার ডেলিভার খুব একটা হয় না, মানে সেই অর্থে হয় না যতটা হয়তো টুয়ার্ড সিটির দিকে যারা হয়। তো আমার সত্যি মাঝরাতে ভীষণ কাজ করে আমি, এবং না ওটা শুধু খাওয়া নয়, ওটা সেলিব্রেট, হয়তো আমি ভিডিও এডিট করেছি রাত দুটো আড়াইটে 12টা বেজে গেছে, তো ভিডিও শেষ করার পরে দেন আমার মনে হলো যে এটা আমি সেলিব্রেট করবো কিছু মিষ্টি খেয়ে। তো তখন সুইগি বা জোম্যাটো থেকে তো অ্যাভেলেবেল নয়, তো নিজেই যা আছে কিচেনে সেরকম একটা বানিয়ে নিই।
0: বেশ, আচ্ছা এই যে বলছিলে যে ছোট থেকেই মায়ের সাথে রান্নাঘরে থাকা, সেটা তো একটা চলছে সব ঘরের কাজকর্ম করা, কেননা অনেককেই তো মানে এখনো প্রায় অনেক জায়গায় দেখা যায় যে বাড়িতে ছেলেরা রয়েছে, তাদের আবার কি কাজ শেখাবো, অনেকেই ধরে নেয় যে এটা মেয়েদের কাজ। কিন্তু এই যে কাজ শেখা এবং সেটাকে নিজের দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করা, এবং সেটা খুব দরকারও, বেসিক ঘরের কাজ সবার জানার, কিন্তু মায়ের সাথে যখন রান্না শিখেছো আর কি, তখন বেসিক খাবারই তো আমরা শিখেছি বা মায়েদের হাতের যে রান্নাগুলো সেগুলো শিখেছি, কিন্তু আমরা যখন ভিডিও দেখছি তখন দেখছি যে পোস্তর বড়া হচ্ছে কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলে। তো সেই ইনোভেশনগুলো, যে মায়ের রান্নার সাথে এইগুলো ইনোভেশন করা যায়, সেটা কি ভিডিও করার জন্য নাকি নিজের মন থেকে খাওয়া, মানে খিদেটা পায় ওরম ভাবেই বা মনে হয় যে একটু করে দেখি নতুন, সেইটার জন্য?
2: যারা একটু আর্টিস্টিক হয় ওরা দেখবে একটু গুছিয়ে কাজ করতে ভালোবাসে, মানে ওরা চাইলেও এলোমেলো ছড়িয়ে করতে পারবে না। তো তাই রান্নার সময় আমার মনে হয় যে এটাকে যদি একটু ইনোভেটিভ ভাবে কীভাবে কী করা যায়, বড়া তো সবাই করছে, আমি কী করতে পারি, কীভাবে কী হলে পরে এটা হয়, যেটা আমি পাঞ্জাবির ক্ষেত্রেও করি, তো সেইভাবেই ওটা আসে, যে এমন নয় যে আমি আলাদা করে ভিডিওর জন্য করছে, এটা মাথাতে সবসময় ঘুরছে।
0: আর এই যে মাথাতে ঘুরছে, স্কুলে পড়াচ্ছ, তো সেই সময় মাথাতে এলো, তো কি করো, মানে হঠাৎ তো তারপর মাথা থেকে চলেও যেতে পারে।
1: মাথায় কি করো সেটা পরে শুনবো, তার আগে একজন আছেন সরাসরি যান। হ্যালো,
0: কে আছেন আমাদের সাথে?
3: হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
3: আসামের শিলচর থেকে বলছি, অমিয়নাথ।
0: বলুন
1: বলুন।
3: নমস্কার জানাই সবাইকে।
0: নমস্কার।
3: আর এই সঞ্জুদার ধুতি পড়াটা আমার খুব ভীষণ ভালো লাগে, এটা না বললে আজকে পাচ্ছি না। ওনার ধুতি পড়াটা দেখে আমি নিজেই ধুতি পড়া শিখে গেছি। আমি সবসময় সঞ্জুদার পেজটা ফলো করে রাখি, খুব ভালো লাগে ওনাকে।
0: কোনো প্রশ্ন আছে নাকি আলাদা করে?
3: আলাদা করে প্রশ্ন এটাই জানবো, জানতে চাইবো, মানে প্রশ্ন করতে চাইবো যে উনি কিভাবে একা বোর্ডে থাকেন,
1: সঙ্গে থাকুন। কিন্তু আপনি একটা কথা বললেন যে সঞ্জুদার পেজটা ফলো করেছেন, আমাদের আকাশবাণী কলকাতার পেজ এবং 100.1 FM গোল্ড এই পেজটাও ফলো করে দিন। সঞ্জুদাকে তো দেখতে পাচ্ছেনই এবং আগামী দিনেও নানান রিলসও আপনি দেখতে পাবেন এই পেজ থেকে।
0: হ্যাঁ একদম তাই, সঞ্জুদাকেও হয়তো আবার আমরা দেখতে পাই।
1: একদম, আমরা আলোচনা কিন্তু আমাদের চলবে, কিন্তু যারা রেডিও শুনছেন 100.1 FM গোল্ডে তারা একটা ছুটি পাবে, 10 মিনিটের নিউজ ব্রেক, আমরা পাবো না।
2: আচ্ছা আচ্ছা,
1: তার কারণ আমাদের এটা 100.1 যেটা আমাদের পেজ আছে FM গোল্ডের সেখানে লাইভ হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আকাশবাণী কলকাতার পেজ থেকে লাইভ হচ্ছে। লাইভে সবাই অনুষ্ঠানটা শুনছেন, সুতরাং অনুষ্ঠান আমাদের চলতে থাকবে, কিন্তু এর পাশাপাশি যারা সংবাদ বিরতিতে গেলেন তারা ফিরে এসে আবার 10:10 আমাদের সঙ্গে যোগ দেবেন, কারণ অনুষ্ঠানের সেই অংশটা থেকে তারা আবার যোগাযোগ রাখতে পারবেন আমাদের সঙ্গে। লাইভটা চলছে কিন্তু রেডিওটা তারা শুনবে আবার, যারা শুধুমাত্র রেডিও শুনছে, যারা ফেসবুকে নেই, ফেসবুক লাইভে নেই, তাদের জন্য আবার আমরা ফিরে আসব। বরং তারা এর মধ্যে আরও প্রশ্ন ভেবে নিক, কিছুটা প্রশ্ন যদি ভেবে নেয় তাহলে আমরা পরবর্তীকালে সেই প্রশ্নগুলো।
4: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। L-70 বন্দুকের আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা সহযোগিতার লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। ভারত সৌদি আরবে হুথির জঙ্গিদের হামলার তীব্র নিন্দা করেছে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিদ্যালয় বদলির পথ খুলে দিতে আগামীকাল বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে একটি বিল পেশ হতে চলেছে। আহমেদাবাদে বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের শেষ দিনে ভারত মোট 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে। চীনের মোক্কোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে, অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলোর আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে 20,700 কোটি টাকারও বেশি। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। পরে এক সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার 17টি জেলাকে যুক্ত করে প্রথম 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের 14টি জেলা জুড়ে আরও 3টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র। 10,700 কোটি টাকারও বেশি খরচে নির্মিত হতে চলা এই প্রকল্প 3টি বর্তমান রেল নেটওয়ার্কে প্রায় 656 কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করবে। শ্রী বৈষ্ণব আরও জানান, দেশের সমস্ত 7টি ব্যস্ততম রেল করিডোরকে 4 লেন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
5: দিল্লি সে মুম্বাই, মুম্বাই সে চেন্নাই, চেন্নাই সে কলকাতা, কলকাতা সে ওয়াপিস মুম্বাই, ইয়ে হো গিয়া গোল্ডেন কোয়াড্রিলেটারাল। 7 হাই ডেন্সিটি করিডোরস হ্যায়, উন করিডোরস কি 4 লাইনিং কা কাম চল রহা হ্যায়, তো করিব করিব 2,000 কিলোমিটার এসে হ্যায় জো অলরেডি 4 লাইনিং হো চুকে হ্যায়।
4: এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে।
5: वापी से सूरत का 100 किलोमीटर का सेक्शन, पहला सेक्शन ओपन करेंगे 2027 में। कंस्ट्रक्शन करीब करीब दिसंबर तक कंप्लीट हो जाएगा और जो ट्रेन बन रही है वो ट्रेन का काम बहुत तेजी से चल रहा है। जो फर्स्ट कोच टेस्टिंग के लिए बन रहा है वो टेस्टिंग का कोच लास्ट वीक बन के रेडी हुआ है और उसको अब पहला टेस्ट होता है उसका स्क्वीज टेस्ट है, उसके बाद में उसका क्लाइमेट टेस्ट होगा, उसके बाद में फर्निशिंग और नेक्स्ट बाकी के कोच बनेंगे। अगले साल मई जून तक ट्रेन पटरी पे आ जाएगी।
4: করিডোরের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং প্রাথমিক পর্যায়ে গুজরাটের সুরাট থেকে ভাপি পর্যন্ত 100 কিলোমিটার দীর্ঘ অংশ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে শ্রীলঙ্কার বিমান বাহিনীর আধুনিকীকরণ সহ একাধিক প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
6: It is this spirit of interdependence that shaped India's approach to Sri Lanka as a true Vishwa Mitra, a trusted global friend. For India and Sri Lanka, holistic maritime security and mutual prosperity are two sides of the same coin. Together, India and Sri Lanka are well positioned to serve as the closest partners in safeguarding peace, security and stability across the Indian Ocean region.
4: এর মধ্যে শ্রীলঙ্কা

0: যানবাহী L-70 বিমান বিধ্বংসী বন্দুকের আধুনিকীকরণ, NCC এবং উভয় দেশের জাতীয় প্রতিরক্ষা কলেজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। শ্রী সিং এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যৌথভাবে 3টি বেইলি ব্রিজের উদ্বোধন করেছেন। তার দেশের মাটি কখনো ভারতের নিরাপত্তা বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া হবে না বলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ফিলিপিন্সের কৃষি সচিব ফ্রান্সিসকো পি টিউ লরেল আজ নতুন দিল্লিতে নবম ভারত আসিয়ান কৃষি ও বন সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। এই বৈঠকে প্রতিনিধিরা জলবায়ু সহনশীল কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চাষাবাদ, মাটির স্বাস্থ্য, জলের কার্যকর ব্যবহার, খাদ্য নিরাপত্তা, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা গঠনে সহযোগিতা জোরদার করার বিষয়ে সম্মত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তার জনসেবামূলক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপি সভাপতি নীতিন নবীন। তিনি জানান, 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর এই রাজনৈতিক সফর শুরু হয়েছিল। গত 25 বছর ধরে তিনি জনসেবা থেকে রাষ্ট্রসেবা মন্ত্রে অনুপ্রাণিত হয়ে নিরবচ্ছিন্নভাবে দেশের সেবায় আত্মনিয়োগ করে চলেছেন। এই বিশেষ উপলক্ষকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে এই সেবাধর্মী অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর সরকার ভুয়ো বলে জানিয়েছে। ওই প্রকল্পে প্রাথমিকভাবে 22,000 টাকা বিনিয়োগে মাসিক 25 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে ভিডিওটি AI নির্মিত। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিদ্যালয় বদলির পথ উন্মুক্ত করতে আইনি কাঠামো প্রস্তুত করছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে আগামীকাল বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে একটি বিল পেশ হতে চলেছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 নামের এই সংশোধনী বিলটি আইনে পরিণত হলে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষাকর্মীদের মধ্যে বদলি সম্ভব হবে। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক আজ উত্তরপ্রদেশের বারাণসীতে নবম জাতীয় পুষ্টি মাসের আনুষ্ঠানিক সূচনা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
1: सुपोषित बचपन, स्वस्थ मातृत्व और समृद्ध परिवार ही विकसित भारत 2047 के संकल्प की सबसे मजबूत नींव है। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन के अनुरूप 9 सितंबर 2026 से 9वें राष्ट्रीय पोषण माह का शुभारंभ हो रहा है। हर वर्ष यह आयोजन हमें प्रेरित करता है कि हम पोषण के प्रति निरंतर जागरूक रहें और इसे अपनी नियमित दिनचर्या का हिस्सा बनाएं। इस वर्ष पोषण माह का हमारा संकल्प है हमारी आंगनबाड़ी हमारी जिम्मेदारी, जिसमें हमारा विशेष ध्यान विविधतापूर्ण और प्रोटीन युक्त आहार, आंगनबाड़ी केंद्रों पर ताजा गर्म पौष्टिक भोजन ECCE और गर्भवती व धात्री माताओं की समग्र देखभाल पर केंद्रित रहेगा।
0: 35 টন ত্রাণ ও উদ্ধার সরঞ্জাম নিয়ে ভারতীয় বিমানবাহিনীর অষ্টম উড়ান নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছে। সামাজিক মাধ্যমে পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে এর মধ্যে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF সরঞ্জাম, ফরেন্সিক পরীক্ষার জন্য ব্যবহৃত সামগ্রী ইত্যাদি। সৌদি আরবের অসামরিক ও অর্থনৈতিক কেন্দ্রগুলি লক্ষ্য করে হুথি হামলার তীব্র নিন্দা করেছে ভারত। সৌদি আরবের সাম্প্রতিক এই হামলার বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানান, এই ধরনের আক্রমণ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করার পাশাপাশি বাবেল মন্দেব প্রণালীতে অবাধ নৌ চলাচলের স্বাধীনতাকে বিপদের মুখে ফেলে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক সামুদ্রিক পথ সুরক্ষিত রাখার উপর জোর দিয়েছে ভারত। আহমেদাবাদে আয়োজিত বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের শেষ দিনে ভারত মোট 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে। প্যারা অলিম্পিয়ান হরবিন্দর সিং এবং বিশ্বের 1 নম্বর শীতল দেবী ভারতকে এই সাফল্য এনে দেন। নাটকীয় শুট অফে সোনা জেতেন শীতল দেবী। অন্যদিকে রিকার্ভ মিশ্র দলগত বিভাগে হরবিন্দর ও ভাবনা জুটিও সোনা ছিনিয়ে নেন। এছাড়া ভাবনা, সরিতা এবং তোমান কুমার বিভিন্ন বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। চেন্নাইতে দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে 584 রানে এগিয়ে গিয়ে ট্রফি জয় অনেকটাই নিশ্চিত করেছে। আর চতুর্থ দিনে চাপানের বিরতির আগে দক্ষিণাঞ্চল 336 রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। চীনের মোকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল দুর্দান্ত নৈপুণ্যের পরিচয় দিয়ে সেমিফাইনালে উঠেছে। আজ পুল এর শেষ ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত 15-0 গোলের বিশাল ব্যবধানে চীনা তাইপেইকে পরাজিত করে পুলের শীর্ষস্থান দখল করেছে। তিনটি জয় ও একটি ড্রয়ের মাধ্যমে মোট 10 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ভারত। ভারতীয় দলের অধিনায়ক আনমোল এক্কা এই ম্যাচে একাই দুটি গোল করেন। অন্যদিকে জুনিয়র এশিয়া কাপের মহিলা বিভাগে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল এলিট পুলের তাদের শেষ ম্যাচে আয়োজক চীনের সঙ্গে গোল শূন্য ড্র করে কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়েছে। আগামী বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারত তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। ভারত সৌদি আরবে হুথির জঙ্গিদের হামলার তীব্র নিন্দা করেছে। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold।
3: আমরা ফিরে এলাম অনুষ্ঠানে এবং যারা রেডিও শুনছিলেন তারাও আছেন। আর যে প্রশ্ন মৌসুমি করেছিল, পাঞ্জাবি কোথা থেকে কেনা হয়, সেটা আমি বরং
4: বানানো সবটা জেনে গেলাম।
3: আমি বানানোর পরেও দেখছি পুরনো পাঞ্জাবি কি করে নতুন করা যায়।
4: এবং এই যে ডাই করার একটা মানে ইচ্ছা, সেটা কোথা থেকে শেখা?
5: শুধু ডাই নয়, ইভেন একটা পাঞ্জাবিকে আমি 4টে লুক 5টা লুকও দিয়েছি। এন্ড এটা না একটা ভালো লাগা থেকে আসে, ইভেন আমি এক দুটো কমেন্ট দেখে একটু অবাক হই, একটা কিনে নিলেই তো হতো। আরে একটা কিনে পরা আর একটা পাঞ্জাবিকে 3টে নিউ লুক দেওয়ার মধ্যে যারা করে তারা বোঝে ব্যাপারটা। কিনে নেওয়াটা টাকার ম্যাটার নয়, বা এটা কিনে নেওয়ার আনন্দ। অ্যান্ড আপনারা প্লিজ, যারা কোনো দিনও করেননি, প্লিজ পাঞ্জাবিতে একটা জাস্ট দুবার সুই বুলিয়ে ওই পাঞ্জাবিটা পরে কাউকে দেখাবেন, সেই যে অনুভূতি, সেই ফিলটা না কেনা পাঞ্জাবি থেকে আসবে না। এটা কমপ্লিটলি ভালো লাগা থেকে করা, এটা ওই টাকা বাঁচানো বা আমি জানি ওরা হয়তো মজা করে বলে, সিরিয়াসলি বলে না।
3: আমি এই প্রশ্ন শুনবো যে কী কীভাবে একটা পাঞ্জাবিকে পাঁচবার নতুন পাঞ্জাবি করা যায়। তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে শ্রোতা রয়েছেন, সরাসরি যাবো তার কাছে। হ্যালো,
4: না নেই কেউ
3: না ছিলেন এবং এসে প্রশ্ন নিয়ে আসি।
5: সরি সরি।
3: এবার তাহলে ওই যে পাঞ্জাবিটা, একটা পাঞ্জাবিকে মানে কিসের উপর বেস করে কী কীভাবে নতুন লুক দেওয়া যায়?
5: এটা না আমার করতে ভালো লাগে, এটা কমপ্লিটলি ভালো লাগা থেকে। যেমন এই কালো পাঞ্জাবি, এটাকে কিছু একটা করে দেন, নেক্সট কী দেবো, নিজেকে নিজে চ্যালেঞ্জ দেয়া, এটা আমার এই এখন তো আরও বেশি এনজয় করি আমি। কারণ আমার যেটা মনে হয়, আপনাকে বা তোমাদের যদি প্রশংসা করার লোক থাকে না, কাজ করার এনার্জি আরও বাড়ে।
3: ঠিক আছে, আমরা দেখবো যে আসছেন সে প্রশংসা করার জন্য না প্রশ্ন নিয়ে। হ্যালো,
4: কে আছেন আমাদের সাথে?
3: নমস্কার।
6: অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
3: বলুন।
6: আচ্ছা, বর্তমান যুগে একটা পাঞ্জাবিকে ধরুন নতুন করে যদি তৈরি করে পড়তে চাই, সেখানে কি কি পরিবর্তন করাটা সমীচীন হবে বলে আপনি মনে করেন?
4: ওই প্রশ্ন নিয়ে আমরা ছিলাম
6: এতক্ষণ। ভালো হয়,
3: ধন্যবাদ। মানে যেটা জানতে চাইছেন কি কি ভাবে, যেমন সেলাইটা আমরা দেখেছি, ডাই করা দেখেছি, এরকম কি কি ভাবে করা যায় যেটাতে সহজে বাড়িতে করতে পারবেন কেউ?
5: যেমন একটা পাঞ্জাবিকে আমি ধরুন ওটা সাদা ছিল, আমি ফার্স্টে ওটা ভীষণ আগে, আমি দেখবেন আমি আগেই ডার্ক কালার ডাই করি না, ওটা এক কিছু লাইট কালার করলাম, লাইট কালার করে একটা লুক হয়ে গেল। দেন ওটার উপর কিছু এমব্রয়ডারি বা কিছু কাজ করে আর একটা লুক হয়ে গেল। দেন তারপরে আমি সেই লাইট কালার যে ডাই করা ছিল সেটার উপরে ডার্ক কালার দিয়ে কিছু ডাই করলাম, হাফ বা কিছুটা, 3টে লুক হয়ে গেল। তো এইভাবে চলতে থাকে চেঞ্জ করা।
4: বেশ, আমাদের বলছিল না ফেসবুক লাইভে অনেক কথা আসছে এবং সেই কথাগুলো মানে একজন প্রশ্ন করছেন আরেকজন না উত্তর দিয়ে দিচ্ছে ওখানে কমেন্টে রিপ্লাই করে। সেরকম একজন প্রশ্ন করছিলেন যে

0: আপনার সাবজেক্ট কি, সঙ্গে সঙ্গে সেটা প্রিয়াঙ্কা সাহা প্রশ্ন করছিলেন, সঙ্গে সঙ্গে রমেশ কুমার সাহা বলে দিলেন ইংলিশ,
1: ঠিক আছে।
0: তো এইরকমই প্রশ্ন করলে আর উত্তর দেওয়ার অপেক্ষা রাখছে না আর কি মানুষজন। আরেকজন বলছে যে আপনি যেই কাজটা করেন খুব মনোযোগ দিয়ে একাগ্রতার সঙ্গে করেন, আপনি এত কাজের এনার্জি কোথা থেকে পান? শম্ভু দাস এই প্রশ্নটা করেছেন।
2: দাদা আপনাকে ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। এনার্জি বলতে আপনারা, আপনারাই আমার এনার্জি, কারণ আমি জানি আমি যে কাজটা করব সেটা ভালো হলে আপনারা মন খুলে প্রশংসা করবেন। আর বললাম না, যখন আপনি কোনো কাজ করছেন আর যখন আপনি ইন রিটার্ন প্রশংসা পাচ্ছেন, আর যা দ্য অ্যামাউন্ট অফ লাভ আমি পাই না দাদা, এই ভালোবাসাটার জন্যই আরও আরও আরও এনার্জি পাই আমি, ধন্যবাদ।
1: আমরা ওই আলোচনা শুনে অনেক এনার্জি পাচ্ছি এবং আলোচনা চলবে, অনেকগুলো সাজেশনস নেওয়ার আছে, আমি সাজেশনসগুলো পর পর আসলে আমার জন্য নয়, যারা অন্যরা অনুষ্ঠান শুনছেন তাদের জন্য এই সাজেশনসগুলো, সেগুলো আমরা শুনবো। তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসবো সেই সব প্রশ্ন এবং সাজেশনস নিয়ে।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে।
1: সঙ্গে স্পেশালিস্ট নিয়ে বিশ্বজিৎ আর মৌসুমী রয়েছে, আর আমাদের সঙ্গে রয়েছেন
0: সঞ্জু বাড়ুই।
1: একদম, সঞ্জু বাড়ুইয়ের সঙ্গে প্রশ্ন করার আগে ইতিমধ্যে একজন প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন আমাদের সঙ্গে।
0: কে আছেন আমাদের? নমস্কার।
5: হ্যাঁ নমস্কার,
0: বলুন।
5: পুরুলিয়া থেকে বলছি, রাজকুমার সাহু।
0: বলুন
1: বলুন।
5: আজকের অতিথির ভিডিও তো আমি আগে অনেকদিন আগে থেকে দেখছি, ঠিক আছে, যাক ওনাকে আজ লাইভ পেয়েছি। তো আমার একটা প্রশ্ন আছে, উনি তো একা সমস্ত ভিডিও গুলো শুট করেন, ঠিক আছে, তো ভিডিও গুলো এত সুন্দর একা একটা, মানে একা এক হাতে আর কিভাবে করেন, ঠিক আছে, এডিটিংটা এত সুন্দর হয়, মানে সত্যি প্রশংসনীয়।
1: সঙ্গে থাকুন, যারা অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকে কালকে থেকে একা একা নিজেরা ভিডিও করতে পারেন এবং শুট করতে পারেন।
2: বলবো দাদা, নমস্কার, থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। পারলে আমি কোনোদিনও দেখাবো আমার বাড়িতে, যা আমি যে স্ট্যান্ডটা দিয়ে ফোন ভিডিওগুলো করি না, সেটা ভাঙা, সেটা দড়ি দিয়ে বাঁধা। আপনি প্লিজ যদি আমি পসিবল হয় দেখাবো, আমার বাড়িতে কোনো রিং লাইট নেই, আমার একটা মাইক পর্যন্ত নেই, আমার জাস্ট দুটো ফোন, ফোন থেকে ভিডিওগুলো করা হয়, স্ট্যান্ড থাকে ট্রাইপডে, ফোনটাকে রেখে, ওই স্ট্যান্ড বা ট্রাইপড যেটাকে বলে ওই ফোনটাতে রেখে অন করে ভিডিওগুলো করা হয়। আমার কোনো সঙ্গী বা কোনো হেল্পিং হ্যান্ড কেউ নেই, নাথিং, পুরো সব কাজ একা পুরোটা। আর থ্যাংক ইউ, এডিটিংটা আপনার ভালো লাগে শুনে আমার ভালো লাগলো, কিন্তু এডিটিং আমি অত বুঝি না দাদা, আমি জাস্ট ভিডিওগুলো কেটে জুড়ে দিই। আপনি দেখবেন কোনো আঁকা বাঁকা কিছু থাকে না আমার এডিটিংয়ে, জাস্ট সিম্পল ভিডিওগুলো কেটে আমি জুড়ি, এবং সেটা আপনাদের ভালো লাগে শুনে আমার সত্যি খুব ভালো লাগছে।
0: বেশ, আর এই এডিটিংয়ের কথাও গেল, সব কিছু গেল। আচ্ছা আরেকটা প্রশ্ন আছে, এই যে এডিটিংয়ের পোর্শনটা বলছে, এই যে ধরুন এই দরজা খুলে বেরোলেন, আবার দরজা
2: তুমি,
0: হ্যাঁ তুমি দরজা খুলে বেরোলে, এবং সেই দরজা খুলে বেরিয়ে আপনি আবার আপনি চলে আসছে বারবার করে, দরজা খুলে বেরিয়ে যখন যাচ্ছ তখন ক্যামেরাটা অন করে আবার তো সেটা পরে এসে আবার বন্ধ করতে হচ্ছে। তো এইটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল, যেটা এক্ষুনি আমরা ক্লিয়ার হয়ে গেলাম
2: না, কিন্তু আমার যদি মনে সত্যি কেউ থাকতো দাদা, বিশ্বাস করুন বা সবাইকে বলছি, আমি বলতাম প্লিজ বাসনটা মেজে দে, আমার বাসন মাজতে একদম ভালো লাগে না। আমি ওকে ক্যামেরা করতেই বলতাম, ওকে বলতাম প্লিজ এক কাপ চা বানিয়ে দাও, কারণ আমার হয় না, স্কুল থেকে এসে এত টায়ার থাকি, চা খেতে ইচ্ছে করে কিন্তু খাটুনি হবে হয়তো অনেক সময় খাওয়া হয় না।
0: বেশ, আমাদের
1: বলেছিলাম যে কতগুলো সাজেশনস নেব, যে যেগুলো সাজেশন তো খুব জরুরি। অন্তত এই কোশ্চেন্সগুলো যারা অনেক বেশি মানে টিনেজার, যারা জেনজি যারা, তারা জানতে চায়। দু ধরনের সাজেশনস, এক হচ্ছে সে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দেবে, নিজে হাতে করে কি গিফট দেওয়া যায়,
0: মানে সে হয়তো কাজ জানে না, মানে হাতের কাজ তেমন জানে না, খুব শর্টকাটে কিছু করতে চাইছে, সেরকমও যদি হয়।
2: না আমার মনে

0: কাজটা পছন্দ করে সেটা দিতে পারলে তো কেল্লাফ হতে, তার জন্য তো কিছু ছবি আঁকা বা এক্সট্রা কারিকুলামের দরকার নেই তো।
1: পুজোতে সবাই আমাদের বাঙালিদের মধ্যে জামা কাপড় দেওয়ার প্রচলন রয়েছে, কিন্তু এখন এর পাশাপাশি পুজোর সময় অন্য ধরনের গিফটও দেওয়া হচ্ছে। পুজোর দিনগুলোতে ঠিক মতো যাতে প্রিয়জনকে গিফট দেওয়া যায়, সাজেশনস কি টিনেজারদের এবং বড়দের?
0: এনিথিং, হাতে বানানো কিছু হতে পারে, হাতে বানানো কোনো খাবার মিষ্টি যেটা তাদের প্রিয়জন পছন্দ করে, দেন ও হয়তো কোনো একটা সময় কথায় বলেছিল যে আমার এটা ভালো লাগে জানিস তো, আমি এখানকার খাবার খেতে চাই, সেটা হতে পারে। যদি খুব এক্সাম্পল দিই, একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমার কলিগ, আমরা খুব কাছের ছিলাম, তো আমি তখন লোকাল ট্রেনে স্কুলে যেতাম, তো বারুইপুরের আগে মল্লিকপুর স্টেশন পড়ে, এবং স্টেশনে না তখন ওই চুড়ি, কাছের চুড়িগুলো দোকানগুলো ছিল, ভীষণ কালারফুল লাল সবুজ চুড়িগুলো। আমরা যখন ট্রেনে যেতাম একসাথে, ও আমাকে বারবার বলতো দেখ কী সুন্দর, আমি একদিন দাঁড়িয়ে না এখানটা যাবো, গিয়ে চুড়িগুলো কিনবো বা দেখবো। তো ও ট্রান্সফার নিয়ে চলে যায় আমাদের স্কুল থেকে, তো ও যেদিন যায় ফেয়ারওয়েলের দিন, আমি কিন্তু ওই মল্লিকপুর স্টেশনে নেমে ওর জন্য ওই মাল্টি কালার চুড়িগুলো কিনে ওকে যখন দিই, আর ও যখন মানে র্যাপটা প্যাকেটটা খুলে দেখে, শি ওয়াজ ক্রাইং, ও কাঁদছিল। তো বললাম না, গিফট দিতে গেলে নাথিং, খুব বেশি কিছু লাগে না, জাস্ট ইমোশনটা বুঝতে পারলেই হলো,
1: মানে ইমোশনটাকে ইনভেস্ট করতে হবে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: কিন্তু এক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হয় যারা প্রবীণ মানুষ আছেন, বাড়ির বয়স্ক আছেন, তাদেরকে বোঝা বা তাদের ইমোশনসটা একটু আলাদা টিনেজার থেকে, তাদের জন্য কিভাবে?
0: তাদের জন্য তো আরও সুবিধে, এত বছর ধরে তার পার্টনারকে চেনে, সে তো মানে ঘাড় ঘোরালে বুঝে যাবে সে কি চাইছে, দিলেই তো হয়ে গেল,
1: সে তো আরও বেশি জানে কি চাইছে না।
0: হ্যাঁ,
2: সৌমিত্র কুমার ফেসবুক লাইভে প্রশ্ন নয় বলছে যে সঞ্জুদার জবা ফুলের চায়ের রেসিপি দারুণ লাগে, একটু ছোট করে শুনবো নাকি রেসিপিটা?
0: আমি জবা ফুলটা শুকিয়ে নিয়েছিলাম, আমার গাছে বাগানে যেটা হয় সেই পাতাগুলোকে জাস্ট তুমি একদম ডিরেক্ট রোদে শোকাবে না, বাট ওটা শুকিয়ে গেলে পরে জাস্ট চা জল গরম করে জবা ফুলের পাতাগুলো দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না।
2: আর এই যে ব্যালকনির পোস্ট আমরা দেখি যেখানে বসে মাঝে মাঝে চা খাওয়া হয় বা সব হয়, পিছনের যে পেন্টিংটা, ওটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে বলেছে পার্সোনালি, আমার পরিচিতরা, যে এটা কি সঞ্জুদার নিজের করা?
0: আমার বাড়িতে শুধু ব্যালকনিটা না, আমার বাড়িতে শুধু দেয়াল কালার থেকে ইচ অ্যান্ড এভরি পেইন্টিং সব আমার হাতে করা। লোকে যখন বলে দাদা লিঙ্ক লিঙ্ক, আমার একটু, আমি সত্যি বলছি আমি একটু বিরক্ত হই, যে লাইফটা শুধু লিঙ্কে চলে না, লিঙ্ক দিই লিঙ্ক দাও বললাম, আর লিঙ্ক না খাটলে জিনিসটা সুন্দর হবে না। ওই ওয়ালটা কমপ্লিট, যখন আমার আরও একটু খারাপ লাগে, এটা ওয়ালপেপার দাদা কোথা থেকে কেনা, ওটা একদমই ওয়ালপেপার নয়, ওটা আমার একটা ওয়াল আর্ট, আর ওটার থিম ছিল ডিফারেন্ট ফর্ম অফ ইন্ডিয়ান আর্ট, মানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যে আর্ট ফর্মগুলো হয় ওটাকে একটা দেয়ালের মধ্যে আনা, তো ওটা আমার কমপ্লিটলি নিজের হাতে করা, ওটার কোনো লিঙ্ক আমি দিতে পারবো না, আই এম রিয়েলি সরি, আমি দুঃখিত, ওটা আমার নিজের হাতে করা।
1: না, এবার আরও একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে, যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। কিছুদিন আগে তো রথ গেল, তা আমরা তো রথের দিন পাঁপড় আর জিলিপি, এটা নিয়ে তো খুব ভাবি, এবং পাঁপড় জিলিপি সেদিনকে খাবোই, অন্যদিন খাই না খাই, বাড়িতে যদি মাঝে মাঝে জিলিপি খেতে ইচ্ছে করে, মানে তুমি নিজেও জিলিপি বানিয়েছো, যেমন তোমার বিভিন্ন জায়গায় তুমি পোস্ট করেছো, কিন্তু যারা অনুষ্ঠান শুনছেন তাদেরও জানার আগ্রহ রয়েছে, যারা দেখেনি তোমার ওটা তারা হয়তো দেখে নেবে, কিন্তু আমি যেটা শুনতে চাইছি যে কিভাবে তৈরি করলে নকশা জিলিপি, এবং আমরা যদি তৈরি করতে চাই কিভাবে তৈরি করব?
0: আমি নকশা জিলিপি নিয়ে বলার আগে আমাকে গল্পটা আমার মনে হয় বলা উচিত। এটা ব্লিঙ্কিটের এক ভাই ছিল, ও আমার বাড়িতে ডেলিভার করতে এসে আমাকে জাস্ট বলে দাদা তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি তো নকশা বড়ি বানিয়েছো, আর ওর ভাইয়ের বাড়ি আমার এখনো মনে আছে, ওর নাম বোধ হয় ছিল রাজু মান্না, আমি সম্ভবত ঠিক বলছি, রাজু মান্না, কারণ আমাকে জিজ্ঞেস করেছিলাম, এবং আমি যাতে নামটা ভুলে না যাই, আমি ও যাওয়ার পরে আমি খাতায় লিখে রেখেছিলাম ওর নামটা। তো রাজু মান্না বলেছিল দাদা তুমি আমাদের মেদিনীপুরের বিখ্যাত নকশা বড়ি নিয়ে কাজ করেছো, তো তুমি সেটা যদি বড়ি হতে পারে জিলিপি কেন হবে না? আইডিয়াটা কিন্তু আমার নয়, আইডিয়াটা রাজুর ছিল, আমি জাস্ট ওটাকে রূপ দিয়েছি, কনসেপ্ট ওয়াজ রাজুর জাস্ট, এবং আমার খুব ভালো লাগলো রাজু তুমি ভেবেছিলে যে দাদা পারবে এটা করতে, আর আমার সত্যি আমি একটু টেনশনে ছিলাম যে প্লেন সারফেসে নকশা দেয়া বড়ি দেয়া ইজ ডিফারেন্ট, কিন্তু গরম তেলে পুরো ওটাকে ছেড়ে এবং নকশার আকারে করা, কারণ যদি আমি দেরি করি পুড়ে যাবে, আর যদি খুব স্লো দিই হবে না, তো আমার ওটা আমি প্রথমবার ছিলাম, প্রথমবার সাকসেসফুল হয়েছিল, থ্যাংক ইউ সো মাচ।
1: এটাই তৈরি করলে সেটা
0: বিউলির ডাল, বিউলির ডাল ভিজে বেটে নিয়েছিলাম, আর ওর মধ্যে আমি হালকা একটু

0: ময়দা দিয়েছিলাম যাতে একদম শক্ত মুড়মুড়েটা না হয় এবং ওটা ভালো করে ফেটে নিয়ে দেন দুধের একটা প্যাকেটের মধ্যে ভরে দেন ওটা দিয়েছিলাম।
1: রান্নার কথা বললে তো এই সময়টায় ইলিশ মাছ যা প্রসঙ্গ চলে আসবে এবং তুমি ইলিশ মাছের রান্না দেখিয়েছো, তোমার প্রিয় রেসিপি ইলিশ মাছের কি আছে এবং কিভাবে রান্না করব?
0: ইলিশ ভাপা।
1: তুমি কিভাবে ভাপা করো?
0: আমি তার আগে বলতে গেলে আমি অর্ধেক মানে যতটা রান্নার ভিডিও বা কাজ দেখাই দাদা, আমি বোধ হয় আমি যতটা কাজ করি আমি তার 40-50% দেখাই, বাকি 50% দেখানো যায় না, কারণ আমরা যারা একা থাকি সেই পরিস্থিতি থাকি না যে ওটা ভিডিও রেকর্ড করব, কারণ আমি বাথরুম পরিষ্কার নিজে করি, রান্নাঘর পরিষ্কার নিজে করি, তো এই কাজগুলো করতে গিয়ে না আমি আরও বেশি কাজ করি, কিন্তু সেগুলো ক্যামেরার সামনে দেখানো সম্ভব নয় বলে দেখাতে পারি না। আমি রিসেন্টলি যেটা ইলিশ ভাপা করি, সর্ষে, কাঁচা লঙ্কা, একটু নারকেল থাকলে নারকেল, পোস্ত আমি দিই না, যারা করতে চায় তারা পোস্ত দিতে পারে, জাস্ট ওটা বেটে নিলে হলো, ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে। হ্যাঁ, একটা ছোট্ট একটা টিপস আমি দিতে পারি, আমি জাস্ট কাঁচা ইলিশটা একদম দিই না, জাস্ট তেলে একটু সাঁতলে নিই, দ্যাটস ইট।
2: মানে খুব সহজে,
0: হ্যাঁ, যারাই একা থাকে আমার মনে হয় এই শর্টকাট রান্নাগুলো ওরা জানে, মানে ওরা বোধহয় ওরা অভ্যস্ত এইসব করে।
2: নিত্য নতুন রান্না তো দেখি তোমার থেকে, কিন্তু সঞ্জুবাড়ির সব থেকে ভালো লাগে কি খাবার খেতে নিজের রান্না করা?
0: আমার রান্না করা সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ঘি, ডাল হলে ব্যাস, নইলে মোস্টলি আমি সত্যি কথা বললে আমি বেশিরভাগ দিন সেদ্ধ ভাত খাই, কারণ সব কাজ শেষ করে না আর এনার্জি থাকে না যে এখন আমি এই পদ বানাবো। আমার মা তো আমাকে রোবট মনে করে, হয়তো মায়ের সাথে কথা বলছি তখন রাত 11টা, মায়ের একটাই প্রশ্ন, এখনও খাসনি, এখনও খাসনি? তাহলে মা কাজটা শেষ করে নি দেন খাবো। ঠিক আছে, তাহলে যা রান্নাঘরে গিয়ে একটু এক কাজ কর, ঝিঙে দিয়ে মাছের ঝোল বানিয়ে। আমার মা, আমি জানি না আমাকে এখনও কী মনে করে, এটা একটু এরকম করে নে হয়ে যাবে, তো এটা করে নে হয়ে যাবে। আমি মাকে বলি, মা আমি মানুষ, এখন আমি ঝিঙে পোস্তর ঝোল বানাবো? তো আমার মা এখন আমাকে জানি না কী মনে করে, হ্যাঁ একটু যা একটু গিয়ে একটু ভাত বসিয়ে দে, একটু মাছের ঝোল করে নে, আর একটু আলু ভাজা করে নে।
2: আমাদের ফেসবুক লাইভে, তার ফেসবুকের নাম আছে বিলিপ বাপ্পা, তিনি বলছেন, স্যারের লাইফস্টাইলের আমি খুব বড় ফ্যান, বিগ ফ্যান, সাথে বান্ধনি যে পেন্ট হয় সেটারও কিন্তু খুব বড় ফ্যান, তো সেটা নিয়ে একটু জানতে চাইবো যে কেউ যদি ভাবে যে বান্ধনি পেন্ট করবে তার কোনো পুরনো জামায় বা নতুন এনে হয়তো প্র্যাকটিস করছে, কী করবে বা কী ধরনের কালার সিলেক্ট করবে একটু যদি
0: অনলাইন না, অনলাইন তোমরা সার্চ করলে পেয়ে যাবে যে টাই ডাই কালার বললে, যে কোনো ব্র্যান্ডে, ব্র্যান্ডের নাম বলছে না, তো যে কোনো একটা তোমরা যদি সার্চ করো, তোমরা তো অনলাইন কেনো, অ্যামাজন বা ফ্লিপকার্ট বা মিশোতেও পাওয়া যায় বোধহয়, যে কোনো টাই ডাই কালার বলে কিনে নাও এবং যেটা তুমি করতে চাও সেটাকে যেরম ইচ্ছে বাঁধো, কোনো রুলস রেগুলেশন কিচ্ছু হয় না, নিজের মতো বাঁধো, ভালো করে বাঁধবে যাতে রঙটা না ঢুকে যায়, আর জলটা গরম করে সেই কালারটা দেবে, টেম্পারেচার 70-80 থাকবে। মানে এটা বোঝার জন্য আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে দাদা বুঝবো কী করে, 100 ডিগ্রিতে জল ফোটে, জল ফোটার ঠিক আগের মুহূর্তে যদি আমরা ধরে নিই তাহলে ওটা 70-80 হবে, তো সেই আইডিয়া করে ওই কালারটা গুলে যে কাপড়টা তুমি করবে জাস্ট ভিজিয়ে নিও, তাহলেই হয়ে যাবে। 30-40 মিনিটস রেখে শুকিয়ে নিয়ে, ওদের একটা ডাই ফিক্সার থাকে ওটা ভীষণ ইম্পর্টেন্ট, ওইটা ওখানটা 10 মিনিট করে নিলেই কাপড় রেডি।
2: আচ্ছা, আমাদের একটা প্রশ্ন এসেছে একটু অন্য ধরনের প্রশ্ন, যাদবপুর থেকে জয়শ্রী দত্ত, তিনি বলছেন, টিচার্স ডে দিন স্টুডেন্ট থেকে গিফট পান আপনি, ফ্রেন্ডস এবং আদার কেউ বলে, মানে আদার যদি কেউ আপনাকে লাভ লেটারের গিফট কি দেয়, মানে সেরকম কি কোনো দিন হয়েছে? আপনি একজন টিচার হয়ে যদি কেউ দেয় তাহলে সেটা কি উত্তর দেবেন? সম্ভবত এটা স্টুডেন্টদের দিক থেকে আর কি জিজ্ঞাসা করছে।
0: ওকে, না না,
2: মানে অনেকের থাকে যে এটা টিচারদের প্রতি
0: বুঝতে বুঝতে পেরেছি, সেই থেকে
2: জিজ্ঞাসা
0: করছি। না না না, আপনি হয়তো আমাকে ভিডিও দেখেন, আমি স্কুলে ভীষণ ভীষণ ভীষণ, আমি ওদের মাথায় এটা কোনোদিন আসবে না, আমি সবাইকে, আপনি দেখতেই পাচ্ছেন আমি এখানে দাদাকে তুমি বলছি, তো আমি স্টুডেন্টদের তুই, মানে সেই ফাদার ফিগার বা বাবার সুলভ মিশি, মানে কারো মাথাতে এটা আসতেই পারে না যে না স্যারকে এরকম কিছু অ্যাপ্রোচ করা যায়, আমার সাথে হয়নি, আমি ব্লেসড, এরকমটা হয়নি আমার সাথে।
2: সুলগ্না মৈত্র সেন ফেসবুক লাইভে বলছেন যে, তোমার দাড়ি মুখের লুকটা কিন্তু বেশ ভালো, এটাতে তোমাকে টিচার টিচার বেশি লাগে, কিন্তু আমার একবার দেখার ইচ্ছা আছে তোমাকে বিনা দাড়িতে।
0: আমি আমি আমি জানি এটা অনেকে করে, কিন্তু এবং আমি একটা কমেন্ট,
2: পুরনো ফটোতে গেলে কিন্তু পাওয়া যায়,
0: অনেক পুরনো যেতে হবে, অনেক পুরনো,
2: আমি দেখেছি,
1: এআই দিয়েও চেষ্টা করা যেতে পারে,
0: অনেকে করেছে, আমাকে পাঠিয়েছে, অনেকে পাঠায় এবং আমাকে অনেকে বলে যে, ইভেন আমি একটা কমেন্টে দেখেছি, আজকালকার মেয়েরা এরকম দাড়ি পছন্দ করে না, আবার ঠিক ওই যেরকম বললো না পাল্টা আক্রমণ চলে, যে উনি তো কাউকে ইমপ্রেস করার জন্য করছেনও না, তো আমার সেটা মনে, এটা আমার টোটালি কমপ্লিটলি পার্সোনাল যে দাড়িটা রাখা, এটার মানে সত্যি কথা বলতে আমার সেরকম লুকস নেই, হাইট নেই, কিছু নেই, তো সামথিং আই
1: বাট এমন কিছু আছে যেটা সবাই পছন্দ করে,
0: আমি জানি না কি আছে, এটা লোকের ভালোবাসা পুরো।
2: আর একটা প্রশ্ন আছে, এই যে কমেন্টসের কথা আসছিল, যে কোনো পোস্টে কমেন্ট আসে পজিটিভ কমেন্ট, তার মধ্যে একটা হয়তো নেগেটিভ কমেন্ট, সেটাকে কিভাবে হ্যান্ডেল করে?
0: এটা না আমি না, তুমি না তুললে আমি বলতাম যে এই টপিকটা আমার চাই আমি বলতে। যারা একটু আর্টিস্টিক হয়, ক্রিয়েটিভ হয়, ওরা একটু একটু ভাবুক হয়, একটু ইমোশনাল বেশি হয়। আমি কারো সাথে পাচ্ছে নেই ভাই, তুমি কেন সাথে পাচ্ছে আমার আমার ঢুক, আমি তো কারো হার্ম করছি না, আমার কোনো পোস্ট ভালো লাগছে না বা কারো পোস্ট, আমি সব ক্রিয়েটারের কথা বলবো যারা করো আর কি, ওরা তো খেটে করছে, আপনার ওর পোস্টও ভালো নাই লাগতে পারে, বেরিয়ে যান না। আপনি পুরো ভিডিওটা দেখছেন 3 মিনিট ধরে, তারপর প্যারাগ্রাফ লিখছেন, তো আমি এখন যেটা নিজেকে বুঝিয়েছি যে কেউ যদি আমার ব্যাপারে খারাপ ভাবে, আমি ওকে 2 ঘন্টা বোঝালেও কিন্তু খারাপটাই ভাববে, আর বরং আমি কী করবো, আমার ওই 2 ঘন্টাটা আমি ওনার পেছনে ওয়েস্ট করব, নষ্ট করব, দরকার নেই না। নমস্কার, ভালো থাকুন।
2: সৌমিত্র কুমার বলছেন যে সব রান্নাতে দাদা তুমি নারকেল বেশি ইউজ করো, আর আরেকটা প্রশ্ন করেছে তার সাথে, সেটা হচ্ছে দাদা তুমি বিয়ে কবে করবে?
0: ওকে, বিয়ের প্রসঙ্গটা আমি স্কিপ করে গেলাম। আর নারকেল, হ্যাঁ, যে রান্নায় নারকেল দরকার আমি সেই রান্নাতেই নারকেল দিই।
1: করেনি মানে বিয়ে কবে করবে এখানেই থেমে গেছে, বিয়ে করলে নিমন্ত্রণ করবে কিনা এটা বলো।
0: বিয়ে তো আমার এই মুহূর্তে, আর আমার মনে না এখনো বিয়ে কেন আমাকে নিয়ে লোকে ভাবে, আমি বিয়ের বয়স পেরিয়ে এসেছি কিন্তু।
1: না মানে তোমাকে নিয়ে দুশ্চিন্তাটা কেন,
0: মানে বিয়ে কেন করবে বা কবে করবে?
1: হ্যাঁ এটা তোমার ভাবার কথা,
0: আমার
1: মা বাবার ভাবার কথা,
0: মা বাবা একটা সময় খুব ভাবতো,
1: আর এখন এই 3 জন বাদ দিয়ে বাকি যারা ফলোয়ার আছে তারা সবাই ভাবছে।
0: আমার মা বাবা খুব ভাবতো যে বিয়ে বিয়ে বিয়ে, পরে আমার মা যখন কলকাতায় এলো, আমার লাইফস্টাইল দেখলো যে এ তো ভালো আছে, দিব্যি শান্তিতে আছে, তো আমার মা এখন বলে না, তো ব্যাস। আমার বাবা মা যখন বলছেন, আমার ফ্যামিলি ভেরি সাপোর্টিভ, মাই ফ্রেন্ডস আর ভেরি সাপোর্টিভ, তো আমার তো আর দরকার নেই।
2: এই প্রশ্নটা অনেকেই করছে আর কি, জানতে চাই
0: যে বিয়ে কবে করবে,
2: নিমন্ত্রণ পাবো কিনা, যেটা
0: আচ্ছা হলে পরে, হলে পরে ডেফিনেটলি যাই হবে, পাবলিকলি হবে,
1: মানে জানা যাবে সেটা। ঠিক আছে, আপনারা যারা শুনছেন তারা দুশ্চিন্তা করবেন না, কারণ বিয়ে যখন পাবলিকলি হবে সবাই জানতে পারবেন, এবং আমরা নিমন্ত্রণ পেলে আপনাদের জানাবো কিনা জানি না, কিন্তু আপনি জানতে পারবেন এটা নিশ্চিত আমরা বলছি। এবার সে বিয়ে অনেক দূরস্থ, সেগুলো নিয়ে এখন ভাবনার কোনো দরকার নেই, সে বিয়ে কি অনেকে তো বলেন দিল্লি কালার ডুয়ে, এগুলো আমরা ছেড়েই দিচ্ছি, আমরা বরং এবার চলে যাই যে যে বিষয়টা নিয়ে সবার প্রশ্ন আছে, কারণ কিছুদিন আগেই তো মানে আমের সময় গেছে, এই যে ম্যাঙ্গো কেক তৈরি করা বাড়িতে, এটা তো খুবই টাফ, কিন্তু যেভাবে মানে আমার টাফ মনে হয়েছে, যেহেতু আমি কিছুই রান্না করতে পারি না, তাই তুমি কি করে রান্না করলে একটু সহজ করে বুঝিয়ে দাও তো, এরপরে যাতে বাড়িতে করতে পারি।
0: আমি যে রান্নাগুলো করি দেখবেন একদম সিম্পল, মানে এমন ইনগ্রিডিয়েন্ট বা উপকরণ নেই যেটা বাড়িতে কারো বাড়িতে থাকে না, বরং আমার কিছু কিছু রান্নাতে অনেকে বলে দাদা এর মধ্যে 4 মগজ দিলে ভালো হতো, দাদা এর মধ্যে এটা দিলে ভালো হতো, ট্রাস্ট মি আমার রান্নাঘরে অত উপকরণ থাকেই না। আমি আমের যে কেক বানিয়েছিলাম তাতে বোধহয় আমি নর্মাল ময়দা, আম, যা যা দরকার সেগুলোই দিয়েছিলাম, এবং ওই ইনগ্রিডিয়েন্টগুলো বোধহয় উপকরণগুলো সবার বাড়িতে থাকে।
1: কী করে বানালে এটা,
0: রেসিপি বলতে হবে? ওকে, এক আচ্ছা আমাকে অনেকে জিজ্ঞেস করে, কারণ আমি তো টিপিক্যাল রান্নার ভিডিও করি না, তো আমি সেভাবে মেজারমেন্টগুলো বলি না, তো
1: মেজারমেন্ট দরকার নেই, যারা রান্না মোটামুটি করে তারা বুঝে যাবে।
0: 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1 কাপ টক দই, 1 কাপ লাগবে না, 1/2 কাপ নিলে হয়ে যাবে, 1 কাপ সাদা তেল বা বাটার, আর আম কেটে আমের ওটাকে পেস্ট করে পাল্পটাকে রেডি করে রাখতে হবে, দেন তারপরে 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 1 চিমটে নুন, সব ভালো করে মিশিয়ে প্রিহিটেড ওভেনে প্রায় 20 মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে ম্যাঙ্গো কেক।
2: যে যে রান্নার যে বিভিন্ন রকম রান্না দেখা যায়, মানে অনেকেই আর কি রান্নার দেখে ইন্সপায়ারও হয়, করেও বাড়িতে, তো এইটার থেকে জানতে চাইবো যে কি ধরনের রান্না সঞ্জু বরের খুব মনের কাছে, মানে মাংস রান্না বা ধরো এই যে বড়া করছো সেইটা, নাকি বেকিং, নাকি একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো কিছু সিম্পল চিংড়ির একটা ঝোল হলো, মানে কোন ধরনের রান্না করতে সঞ্জু বরের বেশি ভালো লাগে?
0: শরীর খারাপ হলে আমার মা একটা করে, আলু পেঁপে দিয়ে শিঙ্গি মাছের ঝোল, আই লাভ দ্যাট। আমি আমি সিরে মাকে বলে রেখেছি আমি বাড়ি গেলে আমি ওটাই খাবো এবং আমার মা করেও ওটা। তো হ্যাঁ, যদি আমার কাছে সুযোগ সময় থাকে আমি আমার মায়ের হাতের আলু পেঁপে দিয়ে শিং মাছ বা শিং মাছের ঝোল,
2: যেটা মূলতই বলে যে শরীর খারাপ হলে,
0: শরীর খারাপ হলে পরে, হ্যাঁ
2: পেট খারাপ থাকলে খেতে হয়। আর তাহলে মানে ওটা কি নিজে রান্না করতেও ভালো
0: না? আমি কোনোদিন করিনি।
2: আমি ওটা জিজ্ঞাসা করলাম যে রান্না কোনটা করতে ভালো লাগে, কোনটা মনে হয় যে বাড়িতে কেউ এলো তো কোনটা মনে হয় সঞ্জু বড়াইয়ের যে আমি এই রান্নাটা করে খাওয়ালে হয়তো আমার ভালো লাগবে বা আমি এই জায়গাটাতে এক্সপার্ট রান্নারে তাই আমি এইটাই তাকে সার্ভ করব।
0: কেউ এলে পরে আমি তার পছন্দকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। সে যদি সাউথ ইন্ডিয়ান হয় আমি তাহলে সাউথ ইন্ডিয়া রিলেটেড কিছু করব, আর যদি আমাকে বাঙালি খাওয়াতে হয় আমাদের নর্মাল বাঙালি যেটা হয় ডাল বা কোনো টিপিক্যাল মাছের ঝোল, ইলিশ হতে পারে, ইলিশ ভাপা কিছু একটা করে। আমার মনে হয় যে আমি যার জন্য রান্না করব তার ভালো লাগাটাকে ইম্পর্টেন্স দেব।
2: বেশ, তার মানে সব রকমই রান্না ভালো লাগে, যে আসছে তার সে কি খেতে চাইছে সেটার উপর ডিপেন্ড করে। যখন অবসর সময় কাটাচ্ছ বাড়িতে নিজের ফ্ল্যাটে, তো সেই সময় দাঁড়িয়ে হঠাৎ করে মনে হলো যে নিজের জন্য কিছু করি, ওই আলু সিদ্ধ ভাত শুনবো না কিন্তু নিজের জন্য কিছু করি, তো সেটা চটজলদি কি ভালো লাগে? মানে প্রায় মনে হয় যে এটা করে খাই মনটা হয়তো ভালো হয়ে যাবে, সেটা কি?
0: এখন যাও আগে অবসর সময় আমার সত্যি, আমি আমার যারা কলিগ বা খুব কাছের বন্ধু আমি ওদের বলি আমি না ঘুমোতে চাই, আমি 7-8 ঘন্টা ঘুমোবো, আমি ঘুমিয়ে যাব, কেউ ডাকবে বেল বাজিয়ে চলে যাবে, আমি সেরম ঘুমোতে চাই। তো অবসর সময় তো এখন থাকেই না, কিন্তু হ্যাঁ যদি সুযোগ থাকে মাছ ভাজা বা মাছের কোনো ঝোল আর ভাত আমি খেতে পছন্দ করব।
2: বেশ, আর এইরকমই মানে এই যে ধরো বিভিন্ন লোক দেখছে এবং দেখে আমার জানাশোনা ফোন আছে নাকি আমাদের সাথে, ফোনটা নিয়ে নি তারপরে কথা বলছি আমরা।
1: হ্যালো
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
3: নমস্কার, আমি ঝুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জিপুর থেকে বাবলু মোদি বলছি।
2: বলুন
1: বলুন।
3: সঞ্জয় বাবুকে নমস্কার জানাই, যেহেতু উনি আনম্যারিড তাহলে বোঝাই গেল উনি আমার থেকে অনেকটাই জুনিয়র, আমি একটু বয়োজ্যেষ্ঠ মানুষ। তা আমি একটু খাদ্য রয়েছি খেতে ভালোবাসি, তা আমি বহুদিন আগে ডাব চিংড়ি বা ডাব চিকেন খেয়েছিলাম কিন্তু রেসিপিটা ভুলে, ওনার কি জানা আছে একটু বলে দিলে ভালো, তাহলে আমি বাড়িতে করে খেতে পারি।
2: ডাব চিংড়ির রেসিপিটা সহজ করে একটু বলে দিতে বলছে।
3: ডাব চিংড়ি বা ডাব চিকেন,
0: আপনি আপনি মিষ্টি ভালোবাসেন? দারুন ছিল, মানে ডাব চিংড়ি ডাব চিকেন তো আপনি খেয়েই থাকবেন কিন্তু আমার মনে হয় না আপনি ডাব পুলি কোথাও থেকে খেয়েছেন।
1: তাহলে একটু বলে দাও কিভাবে ডাব পুলিটা কিভাবে?
0: নর্মাল পুলি পিঠে যেরকম করে সব ওই নারকেলের পুর দেওয়া থাকবে, চালের ইয়ে থাকবে, জাস্ট ওটা দুধে জাল দেওয়ার সময় ওটা আমি ডাবের পাল্প মানে ডাবের যে নরম শাস হয় এটা আমি কনসেপ্টটা নিয়েছিলাম হচ্ছে সাউথ ইন্ডিয়া থেকে। সাউথ ইন্ডিয়াতে দেখবেন আপনি ডাবের পায়েসম, ওরা খুব ফেমাস ওখানকার, মানে কচি ডাবের টিন্ডার টিন্ডার কোকোনাট পায়েসম। তো আপনি প্লিজ এটা একটু করে দেখবেন, আমার মনে হয় আপনার ভালো লাগবে। আপনি যদি মিষ্টি পছন্দ না করেন আপনি আলাদা করে চিনি দেবেন না, ডাবের একটা যে মিষ্টি হালকা ভাব থাকবে সেটাতে ব্যাপারটা আরও ভালো হবে।
2: বেশ, আমাদের যারা ভাবছেন ফোন করবেন তাদেরকে বলে দিই, সময় কিন্তু আস্তে আস্তে একদম অনেকটাই পেরিয়ে এসেছি আমরা, আর আধ ঘন্টাটাও নেই পুরোপুরি। 2248-8085 এই নাম্বারে সরাসরি ফোন করবেন, আর যারা ভাবছেন হোয়াটসঅ্যাপ করবেন তাদেরকে বলে দিই হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করবেন, ফোন নয়, ভয়েস কল নয়, কোনোটাই নয়, কেন সেগুলো কিন্তু আমরা অ্যাটেন্ড করবো না। এবং সেই মেসেজটা করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে 9903055992 এই নাম্বারে সরাসরি এসে আপনি মেসেজ করুন, আপনার নাম লোকেশন চাইলে লিখুন, যদি ভাবেন লিখবেন না সেটাও করতে পারেন, আমরা মেসেজটা পড়ে দেবো। আর এছাড়া আমাদের ফেসবুকের দুটো পেজ থেকে কিন্তু লাইভ যাচ্ছে,
1: একদম দুটো পেজে লাইভে গিয়ে কমেন্ট সেকশনে আপনি আপনার মন্তব্য করতে পারেন। এবং তার পাশাপাশি যে প্রশ্নটা, এই যে বিভিন্ন পুলির কথা, ডাব পুলির কথা হলো, এবার আমি যেটা জানতে চাইব তালের পুর ভরা পুলি, এটা তো তালের সময়, কিছুদিন আগে আমরা নন্দ উৎসব পালন করেছি, এটা কিভাবে করা যায়, মানে আপনি এটা ভাবলেন কেন হঠাৎ করে তাল পুরি?
0: এটা আমার গতবারই মাথায় ছিল আইডিয়াটা, যে আমার মা না তালের ক্ষীর করে, আমি জানি না আপনারা তোমরা খাও কি না তালের ক্ষীর, তালটাকে দুধ দিয়ে জাল দিয়ে নারকেল দিয়ে জাল দিয়ে যে ওটা হয় ওটা, আমার বাবা রুটি দিয়ে ভীষণ পছন্দ করে, আমার মা মুড়ি দিয়ে ভীষণ পছন্দ করে। তো আমার বারবার মনে হতো এইটাকে যদি আমি আরেকটু গাঢ় করে ওটাকে যদি আমি পুর হিসেবে পুলির ভিতরে দিই আর দেখতেও সুন্দর লাগবে না, বাইরেটা সাদা যখন আপনি বাইট দিচ্ছেন পুরো ইয়েলো অরেঞ্জ ব্যাপারটা আসবে, তো সেই থেকে আইডিয়াটা। আমি জানি এটা যদি কেউ করে থাকে, আমি কখনো ক্লেম করি না এটা আমার নিজস্ব রেসিপি, এটা আমি আবিষ্কার করেছি, একদমই না। ভালোবেসে করি, মাথায় যেটা আসে সেটা করি, সেটা যদি আগে কোথাও হয়ে গিয়ে থাকে আমি কমপ্লিটলি অ্যাগ্রি যে হতেই পারে, আমি কখনো ক্লেম করি না এটা আমার রেসিপি, দিস ইজ মাই।
1: আর তাল মাফিন?
0: তাল মাফিন সেম, কারণ তালের বড়া, তালের কেক, তালের পুর সবাই খেয়েছে। আমার মনে হয় তালের মাফিন, তাল পুরো বড্ড বেশি একটু বাঙালি ব্যাপার না, তাল তো আমার মনে হলো তাল দিয়ে যদি একটু ওয়েস্টার্ন ব্যাপারটা, মানে কেক তো জেনারেলি আমাদের বাঙালিদের নয়,

0: তো যদি করা যায় তাহলে ব্যাপারটা কেমন হবে, একটা ফিউশন টাইপের হবে তার জন্য ওটা,
1: কারণ বাঙালি তো তিলকে তাল করতে ভালোবাসে, সেই জন্য আরো তাল জন।
2: তাহলে তাল তাল থেকে অনেক কিছু করতে তো ভালো লাগবেই, এটাই স্বাভাবিক।
1: এবারে যে প্রশ্নটা করবো সেটা মানে খুব একটা খাবারটা নিয়ে উৎসাহ নেই মানুষের মধ্যে, কিন্তু কিছু কিছু বাঙালি আছে সেই খাবারের প্রতি আসক্তি তার আছে, সেটা হচ্ছে লাল শাকের ডাটা চচ্চড়ি।
0: আমি রেসিপি বলার আগে বলে দিই,
2: ব্যালকনি থেকে
0: ওটা ওটা দারুণ ছিল, প্লিজ প্লিজ প্লিজ আপনারা সবাই ওটা ট্রাই করবেন প্লিজ।
1: এবার রেসিপি কী করে ট্রাই করবে?
0: এই রেসিপিটার পেছনে আমার একটা কলিগ আছে মধুরিনা, আমি জানি না মধুরিনা তুই দেখছিস কি না, আইডিয়াটা মধুরিনার ছিল। আমি মধুরিনাকে বলেছিলাম, মধুরিনা আমার এরকম ব্যালকনিতে বড় বড় দুটো লাল শাক হয়েছে, ওটা দিয়ে আমি কী করতে পারি? মধুরিনা আমাকে বলেছিল তুই একটা সব তরকারি মিশিয়ে একটা চচ্চড়ি করতে পারিস, এবং নারকেল দেওয়ার আইডিয়াটা মধুরিনা আমায় বলেছিল, আমার তুই চাইলে নারকেল, আর যেহেতু আমি আপনারাই বল মানে বলছেন যে আমি নাকি নারকেল বেশি ইউজ করি, হ্যাঁ আমি বেশি ইউজ করি কারণ ভালো লাগে সিম্পল। আমি জানি না মৌসুমি এটা নিয়েও আমি দেখেছি আপনি বড্ড বেশি, কারো যদি নারকেল পছন্দ না হয় স্কিপ করে গেলেই তো হলো, না দিলেই হলো।
2: অনেকেরই আছে একটু মিষ্টি রান্না খেতে ভালো লাগে,
0: না মিষ্টি না নারকেল, নারকেলের একটা আলাদা,
2: হ্যাঁ অনেকে চিনি বেশি দেয় হতে পারে, অনেকে হয়তো ভাবে যে না নুন তার স্বাদটাই ভালো লাগে, যেটা ভালো লাগবে সে সেটাই করবে।
0: ধরো তুমি কোনো রান্না করলে সেই রান্নাটা তুমি মিষ্টি দিলে, আমি মিষ্টি খাই না, আমি যদি মিষ্টিটা কম দিই তাহলেই তো প্রবলেম সলভ।
1: লাল ডাটা চচ্চড়িটা এখনো শোনা হবে।
0: ওকে আচ্ছা, ডাটা কেটে, ডাটা কেটে নিতে হবে, যত রকমের তরকারি আপনার কাছে থাকবে সেটা দিতে পারবেন। ফোড়নে আমি দিয়েছিলাম শুরুতে কাঁচা লঙ্কা কালো জিরে আর নারকেল দিয়েছিলাম, আর নারকেল দেওয়াতে কী হয়েছিল, নারকেলটা একটু ফ্রাই হয়ে নারকেলের তেলটা ছেড়েছিল, দেন সবজিগুলো দিয়ে জাস্ট একটু গুঁড়ো মশলা দিয়ে ঢেকে হাসতে নামিয়ে আমি বোধহয় বড়িও দিয়েছিলাম আর একটু নামানোর আগে ঘি।
1: এবারে চলে যাব আমাদের সঙ্গে যে লিসনার রয়েছেন 2248-8085-এ, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
3: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার
3: সঞ্জু বাবুর জন্য একটু অন্য ধরনের প্রশ্ন, আপনার সমাজ মাধ্যমে এই যে জনপ্রিয়তা, এটার সুযোগ কি কখনো কোনো কর্পোরেট সংস্থা বা কোনো রাজনৈতিক সংস্থা নিতে চেয়েছে? তো এরকম কোনো অ্যাপ্রোচ বা প্রস্তাব যদি আপনার কাছে কখনো এসে থাকে বা আসে, আপনি সেগুলো কিভাবে রেসপন্ড করেন বা কিভাবে এড়িয়ে যান বা ট্যাকল করেন?
0: না এই এই পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে সেরকম কোনো প্রস্তাব আসেনি, মানে সেভাবে আসেনি।
1: সুতরাং এলে তখন দেখা যাবে, আবার স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, কারণ সঞ্জু তো প্রত্যেক মুহূর্তে স্ট্র্যাটেজি তৈরি করে, আজকে আপনি হয়তো যেটা ভাবছেন বা আজকে সঞ্জু যেটা ভাবছে কালকে হয়তো সেটাই বদলে দেবে, সেটা নির্ভর করবে সময়ের উপরে। আমরা অনেক কিছুই ভাবছি, অনেক কিছু বলছি, বাঙালি খাবারের কথা বলছি, কিন্তু অবাঙালি খাবারের কথাও একটু বলতে হবে, তাই তো? ছাতুর শরবত
0: না, ইয়ে ছাতুর পরোটা ছিল,
1: দুটোই শুনো,
2: ছাতুর লুচি ছিল,
0: ছাতুর পরোটা ছিল, আর আমি রিসেন্টলি রাজস্থানি গট্টে কি সবজি বানিয়েছিলাম,
1: দুটো শুনবো। এক হচ্ছে ছাতুর পরোটা, আর রাজস্থানি গট্টে।
0: ছাতুর পরোটা খুব ইজি, ছাতু আমাদের সবার বাড়িতে কম বেশি থাকে। রেসিপিগুলো এরকম বলতে হবে আগে, জানলে রেসিপিগুলো একটু মাথায় করে আসতাম, আগে বলবে তো এরকম রেসিপি বলতে হবে, নিজের
2: করা তো, একটু মাথায় না রাখলেও হবে,
1: না মোটামুটি একটা আইডিয়া দিলে তো অন্যরা করতে।
0: কাঁচা লঙ্কা আদা বেটে ছাতুটাকে জাস্ট একটা কড়াইতে তেল দিয়ে, কাঁচা লঙ্কা আমি বাটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে ছাতুটা দিয়ে নুন মিষ্টি দিয়ে আমি জাস্ট পুরটা বানিয়ে নিয়েছিলাম ছাতুর, আর কিচ্ছু ছিল না ছাতুর পুরটার মধ্যে। দেন আমরা আলুর পরোটা যেরকম করে করি, একটু ময়ান দিয়ে আটাটা মেখে নিয়ে, আপনারা চাইলে ময়দা দিতে পারেন, আমি আটা দিই, আটা আর ময়দা মিশিয়ে করেছিলাম, দেন পুরটা ভরে বেলে মানে শেকে শেকে বেলে একটু হালকা ঘি দিয়ে ভাজলে ছাতুর পরোটা রেডি।
1: এবারে কিন্তু আমি একটা অন্য প্রশ্ন করবো, মানে আমি এটা ইনকুইজিটিভনেস, এত কিছু দেখছি বা দেখি নিয়মিত, এই যে চারিদিকে এত থিমের পুজো, যেখানে শিল্প আছে আর্ট আছে, নিজের কখনো মনে হয়নি যে থিমার হিসাবে আমি এই পুজোর সঙ্গে অংশগ্রহণ করি, যেহেতু এতটা ক্রিয়েটিভিটি এতটা
0: বলি?
1: হ্যাঁ
0: বাই, লাকিলি আপনি যদি একজন শিক্ষক হন না, আপনার কাছে সব কিছুর সুযোগ আসবে। আপনি যেটা বললেন থিম পুজো, আমার তো স্কুলেই সুযোগ আছে, সরস্বতী পুজো ছাত্রদের নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট থিম, আমরা বিভিন্ন ছোটো ছোটো থিম, মানে যেটা ছাত্রদের পক্ষে সুবিধে, এমনও কিছু নয়, তো করার সুযোগ থাকে, তো সেটা আমার সেই ইচ্ছেটা আমার সরস্বতী পুজোতে আমার স্কুলে হয়ে যায়। হয়তো সেই টিপিক্যাল থিম পুজোর মতো হচ্ছে না, বাট সেটার মধ্যেও মজা আছে না, শালপাতা দিয়ে মণ্ডপ সাজানো, কলাপাতা দিয়ে মণ্ডপ সাজানো, মাটির মাটি গুলে, যেহেতু আমার স্কুলটা কিছুটা গ্রামের দিকে, তো আমাদের কাছে এই জিনিসগুলো ভীষণই হাতের কাছে অ্যাভেলেবেল, তো ইভেন সুযোগ সুবিধা থাকলে তো আমি মাটির চালে লাউ ডগাও তুলে দিতে পারতাম, কিন্তু সেটা সুযোগ নেই।
2: আচ্ছা এই যে নেগেটিভ কমেন্ট

0: কথা হচ্ছিল, কিন্তু এই যে একটা সময়ের পরে হঠাৎ করে সবাই যে এত ভালোবাসছে, বলবো ফ্যান ফলোয়ার বলতে বারণ করেছো, সবাই যে এত ভালোবাসছে, এবং সেই ভালোবাসাটাকে ব্যালেন্স করা, মানে এটা যে প্রত্যেক দিনের একটা তো নিজের সাথে নিজের চ্যালেঞ্জ থাকে যে আমাকে এই যে ভালোবাসছে এবং সেটাকে বজায় রাখতে হবে, সেটা নিজের মধ্যে কতটা চলতে থাকে এই চ্যালেঞ্জটা?
1: এটা কিন্তু খুব সত্যি কথা, একটা চ্যালেঞ্জ চলতে থাকে যে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে বা সেবার নাকে তেল দিয়ে ঘুমোবো সেটা একদমই নয়, আর বরং আরও দায়িত্ব বেড়ে যায় যে সবাই এত, সবার একটা এক্সপেক্টেশন, আজকে আমি একটা নর্মাল ভিডিও দিলে লোকে ভাবে এই ভাবিটা একদম নর্মাল ছিল, এটাতে ইউনিক কী ছিল, তো হয় না, এবার প্রত্যেক ভিডিওতে তো পাঞ্জাবি রং করা পসিবল না বা নতুন নতুন রান্না করা পসিবল না, তবে নিজেকে আমি চ্যালেঞ্জ হিসেবে এটা দেখি, এটা থাকে।
2: আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন কে, সরাসরি যাবো তার কাছে, 2 4 8 8 0 8 5। হ্যালো,
0: আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আমাদের কখন লাইভ শুরু হচ্ছে। যেরকম এই মুহূর্তে লাইভ হচ্ছে, আমাদের সাথে আছেন সঞ্জু বড়াই, এবং তাকে আপনি যদি কোনো রকম প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন, আছেন আমাদের সাথে আরো বেশ কিছুটা সময়, মানে বেশ কিছুটা মানে 15 মিনিট হার্ডলি তিনি আমাদের সাথে আছেন। দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় আমরা কিন্তু পেরিয়ে এসেছি, এবং এই সময়টাতে আপনি চাইলে সরাসরি কথা বলতে পারেন, কারণ আজকে ফেসবুক লাইভ আপনাদের জন্য, আমরা যেমন প্রশ্ন করছি ঠিক আপনারাও প্রশ্ন করবেন। কে আছেন ফোনে,
2: মৌসুমীর কথা শুনে কেউ চলে এসেছে, সরাসরি যাই তার কাছে। হ্যালো,
0: কে আছেন আমাদের সাথে?
3: নমস্কার, আমি মোটামুটি বিশু মন্ডল বলছি। যদি একটু ওই ছোলার ডাল দিয়ে কোনো মিষ্টি বানানো যায়, কি নারকেল দিয়ে কোনো সন্দেশ যদি বাড়িতে বানানো যায় কম মিষ্টি দিয়ে, যদি এটা একটু বলে খুব সুন্দর সুবিধা হবে, কারণ দুর্গাপূজা আসছে তো বাড়িতে একটু মিষ্টি খেতে ইচ্ছে, কি বাজারের মিষ্টি খেতে ইচ্ছে মানে খুব মিষ্টি থাকে।
1: ছোলার ডাল দিয়ে আমি বলে দিচ্ছি, আপনার কথা শেষ হওয়ার আগে আমি কথাটা ধরে নিলাম, ছোলার ডাল আপনি ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে ওটাকে বেটে নেবেন, দেন কড়াইতে ঘি দিয়ে সেই ডাল বাটাটা দিয়ে বেশ শুকিয়ে নেবেন, নেড়ে নেড়ে নেড়ে শুকিয়ে হয়ে গেলে আপনি চাইলে চিনি দিতে পারেন, নইলে আপনার যদি মনে আপনি গুড় দিতে পারেন বা চিনিটাকে একটু গুঁড়ো করে দিতে পারেন, আর অবশ্যই কম দেবেন। আর যদি আপনি চিনি, এটা আমার ট্রাই করার ইচ্ছে ছিল, চিনি আপনি যদি না দিতে চান, আমি জানি না, আমি দাদা করেই বলছি, দাদা আপনি খেজুর বেটে দিতে পারেন, তাতে আপনার চিনিও খাওয়া হলো না, আবার আপনার মিষ্টিতে মানে যে মিষ্টি আপনি বানাচ্ছেন ছোলার ডালের, যেটা আপনি বরফি বা নাড়ু যেটা বানাবেন, সেটা ও মিষ্টি হয়ে যাবে। তো আপনি এটা ট্রাই করে দেখুন, আমার মনে হয় এটা আপনার ভীষণ ভালো লাগবে।
2: না, অনেকের প্রশ্ন তো বিয়ে নিয়ে, আমার বিয়ে নিয়ে প্রশ্ন না, সারা দিন এত কাজকর্ম, স্কুল আছে, এত কাজ আছে, নিজের রান্না থেকে শুরু করে ঘর গোছানো, এই সব কাজগুলোর মাঝখানে নিজেকে ফিট রাখার জন্য কি করো?
1: এটা না, আমার সত্যি, আমি কিচ্ছু করি না। আমাকে অনেকে বলে, দাদা তুমি এত খাও মোটা হও না কেন? একটা মানুষ 5 মিনিটও বসতে পারে না, মোটাটা কি করে হবে? আমি কালকে এটা কমপ্লিট করে 3টে পর্যন্ত করে ডিনার করে ঘুমোতে ঘুমোতে 4টে, ঘুম থেকে উঠে বাড়ির কাজ করে স্কুলে গেছি, স্কুল প্রায় বাড়ি ফিরতে ফিরতে 5টা, রেডি হয়ে ধুতি আয়রন করে আমার ব্যাক টু ব্যাক এভরি ডে আফটার। আমাকে অনেকে হয়তো ভাবে যে গভর্নমেন্ট টিচার বলে প্রচুর সময়, কথাটা একদম ভুল, আমি বলেছিলাম ইচ্ছে বা সময় করে নিতে হয়, সময় কেউ পায় না, তো সবার এটা ধারণা যে প্রচুর সময় থাকে, কিন্তু আমি সত্যি সময় পাই না।
2: ছাত্রছাত্রীরা বলে না যে আমাদের নিয়ে একটা রিলস বানান,
1: বলে তো, কিন্তু আমি খুব একটা সাহস পাই না, কারণ খুব নর্মাল হয়তো ওরা কিছু পারফর্ম করছে, সেটার আমি হয়তো ভিডিও দিয়েছি, খুব খুব লিমিটেড, অ্যান্ড সেখানে হয়তো আমরা টিচার্স ডে থাকে বা ওরা হয়তো কোথাও পারফর্ম করছে সেটা নিয়েছি, এক দুটো কমেন্ট আমি দেখি, আপনি কি জানেন এরকম কারো পারমিশন ছাড়া ভিডিও দেওয়াটা এই সেই, আমি না একটা রিপ্লাই না পেরে দিয়েছিলাম যে আপনার কি মনে হয় অ্যাজ এ টিচার আমি লুকিয়ে ভিডিওটা করছি, মানে আপনি এইটুকু বেসিক ম্যানার্স কি মনে হয় আমার থাকবে না যে আমি লুকিয়ে কারো কেউ একটা কথা বলছে লুকিয়ে ভিডিও করে সেটা পোস্ট করব, বা সেটা কি আমি করতে পারি, মানে জানি না, বরং ওরা তো আমার ছাত্রছাত্রী তো মুখিয়ে থাকে, স্যার আমরা একটু থাকবো আমরা একটু থাকবো, আমি তাও ইউজ করি না, বিকজ ওই বললাম না যে ক্লাসে আমি কেমন স্কুল টিচার, আমি কেন স্কুল দেখাই না, আমি কেন স্কুলের কিছু দেখাই না তাতে প্রশ্ন, আমি যদি দেখাতে শুরু করি তখন বলবে এ কেমন, এ তার জন্য শিক্ষা ব্যবস্থা এই, স্কুলে গিয়ে ভিডিও করছে, পড়াশুনো তো লাটে উঠেছে, আমি যখন দেখাচ্ছি না তাতেও সমস্যা, তো ভাই আমি নিজের মতো করছি, ভালো লাগলে দেখুন ভালো লাগলে দেখবেন না, সিম্পল।
2: গার্জিয়ান বা টিচাররা কখনো এই সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন তোলেনি?
1: যেহেতু আমার স্কুলটা একটু গ্রামের দিকে না, তো গার্জিয়ানরা হ্যাঁ অবভিয়াসলি ওরা চেনে দেখে, কিন্তু সেই লেভেলে আমার কি মানে ওই অ্যাপ্রোচটা ওদের সেই অর্থে থাকে না। হ্যাঁ, তবে ওরা বরাবর খোঁজ রাখে। আমার টিচার্সটাতে একটা আর্টিকেল বেরিয়েছিল একটা খবরের কাগজে, তো এক দুটো গার্জিয়ান এসেছিল যে আপনার আর্টিকেলটা দেখলাম খুব ভালো লেগেছে, তো এটা ছিল।
0: ফেসবুক লাইভে প্রশ্ন করছে না খুব একটা লোকে, কিন্তু যেটা করছে সেটা হচ্ছে লিখছে অনেকে। মৌসুমী পাত্র বলছেন যে এটা একদম সত্যি, দাদার ক্রিয়েটিভিটি কিন্তু শেখা যায় না। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন আমাদের হোয়াটসঅ্যাপে, সেই প্রশ্নে যাব, কিন্তু তার আগে ফোনটা নিয়ে নিই।
2: হ্যালো,
4: হ্যালো,
2: হ্যাঁ বলুন, কে আছেন?
4: হ্যাঁ নমস্কার, আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদীয়ার থেকে সমীর দাস বলছি।
2: বলুন।
4: হ্যাঁ, প্রোগ্রামটা শুনছি, শুনে খাওয়া দাওয়ার গল্প শুনে তো আমার নিজেরই লোভ লেগে যাচ্ছে, এখান থেকে তার ছুটে যাওয়ার মতন অবস্থা নেই যে গিয়ে একটু খেয়ে আসবো, কিন্তু প্রোগ্রামটা আমার খুবই খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমি নমস্কার জানাই।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
4: দাদার উদ্দেশ্যে আমি একটু চার লাইন ছোট্ট করে গান গাইছি, খাবারেরই গান ছোট্ট করে, দাদার উদ্দেশ্যে এটা। এই চাটনিতে মধু আর জিলিপিতে চিনি দি, জাগুলির লাল টমেটো মুসুরির ডালে দি, হাই মোরব্বা হাই মোরব্বা হাই মোরব্বা, খাই মোরব্বা খাই মোরব্বা খাই মোরব্বা। ধন্যবাদ।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর ছিল।
0: আর প্রশ্ন তো অনেক আছে, তার মধ্যে দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস বলছেন আমাদের হোয়াটসঅ্যাপে, বলছে বাড়িতে ধোসা তৈরি করতে চাইছি, একটু সাজেশন পাওয়া যাবে কিভাবে?
1: আপনি চালের গুঁড়ো আর একটু বিউলির ডাল ভিজিয়ে রাখুন, আপনি চাইলে একটু নারকেল দিতে পারেন। আমি নারকেলটা বলতে এখন এত ভয় লাগে, কিছু লোক ভাবে এত খুলু নারকেল ইউজ করে, বাট আমি যারা বলে আমি খুব বেশি নারকেল ইউজ করি। দাদা, কেরালাতে একটা ফ্যামিলিতে মাসে প্রায় 90-100টা নারকেল ব্যবহার হয়, মানে যদি আমরা বলি পার ডে 3টে। আমি যখন কেরালাতে ছিলাম, পার ডে 3টে নারকেল, আমি কেরালাতে ছিলাম, আমাকে কাকিমা মানে আমার বন্ধুর মা জিজ্ঞেস করছে যে তোমরা নারকেল কখন খাও, আমরা বললাম আন্টি আমাদের তো জাস্ট লক্ষ্মী পুজোর সময় নাড়ুতে, মানে আমাদের যদি বাঙালি আমরা হিসাব করি বছরে বোধহয়
0: বা ছোলার ডালে, অনেক সময়
1: ছোলার ডালে দিই, তাও ফ্রিজে থাকলে পরে, নইলে ছোলার ডালে দেবো বলে নারকেল ছুলে নারকেল কেটে কুচো করে দেবো না, আমরা ফ্রিজে দেখি যদি নারকেল কাটা আছে একটু কেটে দিলাম, দ্যাটস ইট, তাই তো? তো আমি জানি না, সেটাই লোকজনের মনে হচ্ছে আমরা কি বড্ড বেশি নারকেল ব্যবহার করি
2: না। আমার মনে হচ্ছে যে তোমার লুকের মধ্যে একটা সাউথ ইন্ডিয়ান লুক আছে, আর তুমি নিজেও মনে হয় থেকেছো, সেই কারণে কি নারকেলের ব্যবহার বেশি
1: না? আমার নারকেল ভালো লাগে।
0: আর একটা প্রশ্ন আছে আমাদের ফেসবুক লাইভ থেকে, ওই বিলিভ বাপ্পা, তার ফেসবুক প্রোফাইলের নাম, বলছে স্যার পুজোতে কি এখনো কারোর থেকে গিফট পান, পেতে কেমন লাগে নাকি গিফট দিতে?
1: আমি পাইও না, সেইভাবে দিও না, মানে আমার দেওয়ার লোক বলতে মা, কোথাও গেলে আমি মায়ের জন্য মানে মায়ের কাছে বোধহয় আমি যা যেখানে যেখানে ঘুরেছি মায়ের কাছে প্রত্যেকটা প্রান্তের শাড়ি আছে, তো মা। আর হ্যাঁ, এখন আমাদের বাড়িতে নতুন আমার ভাইপো, আমার পুচকে, আমাদের পুচকেটা এসছে, তো পুচকেটা ব্যাস। তো আর সেইভাবে পাওয়া বলতে মা এখন বুঝে গেছে যে আমি মা যেটা কিনবে সেটা হয়তো পছন্দ হবে না, তো সেইভাবে গিফট আর পাওয়া হয় না এখন।
0: আচ্ছা, এই যে কন্টেন্ট ক্রিয়েটর বলছিলাম এতক্ষণ ধরে, শিক্ষক এবং কন্টেন্ট ক্রিয়েটর সঞ্জু বড়াই, আমরা সেখান থেকে বলবো যারা ভাবছেন যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আসবে এবং সেটাকেই ফুল টাইম হিসেবে করবে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য কি টিপস দেওয়া হবে?
1: টিপস না, আমার মনে হয় যে প্রফেশনেই আপনারা বা তোমরা যাবে ভালো লাগাটা থাকতে হবে। আমি সেদিন একা একা ভাবছিলাম প্রায় 2.5 বছর, আমি যদি বলি আমি আমার জার্নির কথা বলি, লাইফে আপস অ্যান্ড ডাউন গেছে 2.5 বছরে, খুব স্মুথ কারোই লাইফ থাকে না, প্রত্যেকের লাইফে থাকে, বাট ওই আপস অ্যান্ড ডাউন পেরিয়ে এভরি অল্টারনেটিভ ডে বা এভরি ডে পোস্ট করা অ্যান্ড পোস্ট তৈরি করা, ইটস নট ইজি। লোকজনের মনে হয় যে খুব ইজি খুব ইজি, একদম না। আমি সিরিয়াসলি বলছি, খিদেতে পেট কামড় দিচ্ছে কিন্তু কাজটা করে আবার রান্নাঘরে গিয়ে কিছু বানিয়ে খাবো, ইটস ভেরি ডিফিকাল্ট, এত সোজা নয় লাইফটা।
2: তোমার ভিডিওর জন্য যখন ট্রোল হও বা কোনো একটা কমেন্টের জন্য যখন ট্রোল হও, কিভাবে সামলাও নিজেকে?
1: প্রথম কথা, সেইভাবে ট্রোল আমাকে হতে হয়নি বাই গড গ্রেস, ভগবানের ইয়েতে, কিন্তু হ্যাঁ এক দুটো নেগেটিভ কমেন্ট থাকে, আমি এখন আর পাত্তা দিই না, আমি ওটা বুঝি, ওটা কমপ্লিটলি আউট অফ জেলাসি, দ্যাট ইজ কমপ্লিটলি আউট অফ জেলাসি।
0: খুশি হওয়া উচিত,
1: খুশি হই না, বাট আমার কেন মনে হয় না যে আমি তো তার কোনো হার্ম করিনি, কেন কী দরকার, মানে আমি বুঝি ব্যাপারটা যে ওটা কমপ্লিটলি আউট অফ জেলাসি থেকে, সো নইলে বললাম না ফেক প্রোফাইল থেকে, কিছু যদি বলার থেকে কম মানে সামনাসামনি এসে খোলাখুলি বলুন না, তাই না?
2: হ্যাঁ, আমি একটা খোলাখুলি প্রশ্ন করি, এই সোশ্যাল মিডিয়াতে তো রয়েছো অনেকটা সময় তুমি, তোমার এই সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় সমস্যা কি মনে হয়?
1: মানে অ্যাজ এ একটু একটু এক্সপ্লেইন করে দাও।
2: তুমি তুমি একজন ইনফ্লুয়েন্সার, তুমি এখানে রয়েছো, তোমার এত, তোমার পরিবার এত বড়, আমি ফলোয়ার বললাম, পরিবার এত বড়, সেখানে এদের সঙ্গে ডিল করতে গেলে বা সোশ্যাল মিডিয়া ইটসেলফ ডিল করতে গেলে কি সমস্যা?
1: আমি মানে একটু প্রাইভেসি, মানে লোকজন না মানে বড্ড বেশি, যেমন আমি কিছু কিছু একটা পোস্ট করলাম, না আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন আপনাকে ক্রিটিসিজম নিতেই হবে, কিন্তু কেন? আমার প্রশ্ন কেন নিতে হবে? আমি একটা পোস্ট করেছি, তোমার ভালো লাগছে না, তুমি বেরিয়ে যাও। না আপনি করছেন যখন আপনাকে মানে হয় না মানে যেন মাথা বিক্রি করেছে, বাট ইটস নট। প্রত্যেকটা ক্রিয়েটর যারা করে পেছনে, ভিডিওর পেছনে প্রচুর খাটুনি থাকে, প্রচুর খাটুনি থাকে, সেটাতে যদি একটু এদিক ভুল হয়ে যায়, আমি নিজে স্বীকার করে নিচ্ছি, আমার একটা ভিডিওতে ছিল, আমি ওটা বেরোচ্ছি সেই তাড়াহুড়োতে, বোধহয় আমার ঘরে একটা কৃষ্ণমূর্তি আছে, তার সামনে আমার চটিটা ছিল, সেই চটিটা আমার ঘরে পড়া চটি, এবার ওটা তো আমার বাড়ি, আমি তো শীতকালে বা আমি তো ঘরে চটি পরে হাঁটবো, ইটস নট কি লাইক আমি ঠাকুরের ইনসাল্ট বা অপমান করার জন্য সামনে চটিটা ছিল, তাড়াহুড়োতে হয়তো ওটা থেকে গেছিলো, সেটাতে আমাকে প্রচুর শুনতে হয়েছে আপনার ঠাকুরের সামনে চটি কেন, সেটা একটা ছিল। একটা ছিল আমি ওটা তখন কেরালাতে ছিলাম, আমি ভিডিওটা গাড়িতে বসে, ক্যাবে বসে আমি এডিট করছি, তাড়াহুড়োতে আমি জনপ্রিয়তা বা জনপ্রিয়র জায়গায় জনপ্রিয়তা বলে ফেলেছিলাম, ইন লাইক হিট অফ দ্য না ফ্লোতে একটা কিছু একটা। কেমন শিক্ষক আপনি, ভাষাতে আপনার ভুল, এই মানে আমি জাস্ট বুঝি না, তিন মিনিটের ভিডিওতে পুরো এন্টায়ার ভিডিওতে ক্রিয়েটিভিটি খাটুনি স্কিপ করে জাস্ট ওই জনপ্রিয় তা কানে পড়লো, ওটাই পয়েন্ট আউট করার ছিল, ওটা কি ওভারলুক করা যেত না?
2: অন্য ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্ক কেমন?
1: আমার মানুষ আমি ভীষণ ভালোবাসি, আমি অন্য ক্রিয়েটার না, আমার যাই নতুন যাদের সাথে আলাপ হয়, তুমি দাদা তুমি যদি নোটিস করবে, আমি কিন্তু সেই ভাইটার নাম মনে আছে যে আমাকে নকশা জিলেপি বানাতে বলেছে,
2: মান্না,
1: হ্যাঁ মান্না, রাজু মান্না, মান্না টাইটেল ছিল বোধহয়, তো তোমারও মনে আছে, তো তো আমি আমি লোক ভালোবাসি, সবার সাথে ভীষণ ভালো সম্পর্ক, সে ক্রিয়েটার হোক, ক্যামেরাম্যান হোক, ইভেন হয়তো বন্ধু যারা হয়তো যাদের ফেলো, শেফ শেফ হোক, তো যাদের হয়তো কাজ করতে গিয়ে হয়তো ওকে জাস্ট একটা সময় বলেছিলাম ভাই একটু ক্যামেরাটা করে দিবি, এবং আমার কোনো টিম
2: নেই। তুমি খালি নিজের ঘরে রান্না করো না, অন্য কোথাও গিয়েও রান্না করো, কারণ হিমুর ওখানে গিয়ে রান্না
1: করেছি, অতনুর ও গিয়ে রান্না করেছি। আমি স্কুলে একদিন মিড ডে মানে স্কুলে মিড ডে মিল মানে রান্না খাওয়ার সময় আমরা ওখানে, আমাদের স্কুলে তো উনুন নেই বা গ্যাস নেই, খাবারটা গরম করতে হবে, পুরনো পেপার খবরের কাগজ পুড়িয়ে ওপরে বাটি ধরে ওটা খাবার গরম করছিলাম, এবং সেটা আমার একটা কলিগ বলছে এটা ভিডিও করি, এটা ভিডিও করি, আমি বললাম না প্লিজ এটা করো না, তো সব জায়গায় গিয়ে রান্না করেছি, এবং আমার মনে এটা কমপ্লিটলি ভালোবাসা থেকে।
0: প্রসূন বিশ্বাস বলছেন যে আমার প্রিয় একজন মানুষ, আর স্কুল নিয়ে তো কথা শুনছিলাম, স্কুলে গিয়ে তুমি ছাত্র পড়াচ্ছ ছাত্রদের কথা, কিন্তু ছাত্র হিসেবে তুমি কেমন ছিলে?
1: আমি আই ওয়াজ সেকেন্ড বয়, আমি আমার স্কুলের, আমার তো আমাদের ছোটোবেলায় আমার ছোটোবেলাটা মাসিবাড়িতে কেটেছে, তো আমার মেয়েও ভীষণ স্ট্রিক্ট ছিল, এবং একটাই রুল ছিল সন্ধ্যের পরে যতক্ষণ জেগে থাকবে বই নিয়ে থাকবে, কোনো মানে যতক্ষণ মানে শুধু এক ঘন্টা ওই ডিনার ব্রেক পেতাম আমরা, তারপরে যতক্ষণ 10টা 11টা 12টা পর্যন্ত জেগে থাকবে তোমাকে বই নিয়ে থাকতে হবে। তো হ্যাঁ, অ্যাজ এ স্টুডেন্ট আমি, আমার ভাই তো আরও আরও মারাত্মক ভালো, আমি হ্যাঁ ছিলাম, পড়াশুনোটাকে ইম্পর্টেন্স দিতাম।
2: আমি বুঝতে পারছি না একটা কোশ্চেন করা ঠিক হবে কি না, মানে কতটা কনফিডেন্সিয়াল প্রশ্ন আমি করবো কি না এখানে, মানে অনেকের ক্ষেত্রে, মৌসুমীর ক্ষেত্রে তো হয়েছে আমি নিশ্চিত বলতে পারি, অনেকে প্রপোজ করেছে, মৌসুমী তাদের হৃদয় ভেঙে দিয়েছে, তোমার ক্ষেত্রে কি তোমার এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে?
1: এই রে হ্যাঁ,
2: কি করে বোঝাও তাদেরকে যে না সম্ভব নয়,
1: কি বলি বলতো, এটা
0: মানে এটা কেউ প্রশ্ন করেছে মনে হচ্ছে, দাদাকে জানতে বলেছে যে কি করে সঞ্জু,
1: আগে আগে আগে আসতো, এখন আর আসে না, এখন আর আসে না, ইয়াংকালে বাচ্চাকালে এসছে, এখন আর আসে না, এখন লোক মেন্টালি বুঝে গেছে বিয়ে থাক কিছু করবে না,
2: কিন্তু জনপ্রিয়তার সেন্সেক্স দেখলে তো এখন একদম চূড়ান্ত, এতে আরো বেশি আসা উচিত,
1: মেবি হয়তো আসে, আমি হয়তো খুলে দেখি না বা আমার মনে হয় না যে
0: ওখানে, কি করে বোঝো যে ওইটা ওটারই আছে খুলে না দেখলে তুমি,
1: এই রে ইভেন জানো এখন তো একটু অভিজ্ঞতা হয়ে গেছে, আগে একটা সময় ছিল দাদা খুব দরকার আছে তোমার নাম্বারটা পেতে পারি, আমি সরল মনে নাম্বারটা দিতাম, দেন খাওয়া হয়েছে,
0: সরলই সবচেয়ে কঠিন অঙ্ক,
1: খেয়েছো কিনা, আমি দেখছি কাজের কথা আর বলে না, শুধু আমি খেলাম কিনা, আমি ঘুমলাম কিনা, স্কুল থেকে এলাম কিনা, তখন আমি বুঝলাম যে না
2: একটু ন্যাকামো আছে,
1: একটু না একটু একটু রিজার্ভ হতে হবে, এরকম দুম করে নাম্বার দেওয়া যাবে না।
2: আমরা তো আরো আলোচনা আমাদের প্রচুর রয়েছে, কিন্তু এই এটা একটা ভুল হয়েছে, মৌসুমী ভুলটা করেছে, দেড় ঘন্টায় আলোচনা হয় না।
1: আমি সত্যি বলছি, আমি না ফার্স্টে ছিলাম যে এরকম লাইভ যাব কি বলবো, এই এত ফাস্ট চলে যাবে যে আর দশ বোধে আর বোধে
0: সেকেন্ড আছে, কয়েক সেকেন্ড
1: শেষ হয়ে যাবে তারপরে।
2: হ্যাঁ,
1: আমি সত্যি ভাবলাম যে দু ঘন্টা কি কথা বলবো এবং আমাকে অনেক কিছু শেয়ার করব, করার আগেই তো সময় চলে গেল। থ্যাংক ইউ সো মাচ।
2: ওটার জন্য সময় গেল না, আমরা অপেক্ষা করে থাকবো পরে আবার যখন তুমি আসবে তখন বাকি।
1: আচ্ছা, এটা এটা রেখে দেবো নাকি এটা তাহলে তুলে ফেলবো নাকি আমার নতুন করে
0: এটা রেখে দেবে, আরো আরো কিছু অ্যাড হবে সেটা আমরা বলে দেবো।
1: আমি আরো তাহলে ডিটেইলসে কিছু একটা,
2: হ্যাঁ, এফএম গোলটার ভিতরে আসবে আর পরের বার আমাদের জন্যও নিয়ে আসবে তৈরি করে। আজকের মতো অসংখ্য ধন্যবাদ তোমাকে, এত সুন্দরভাবে বললে আমার মনে হয় অনুষ্ঠান গল্প করছি।
1: থ্যাংক ইউ সো মাচ, আমার কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ,
2: ভালো থেকো।
5: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে আশুতোষ মিশ্র। केंद्रीय मंत्रिमंडल ने रेल संपर्क बढ़ाने के लिए 9 राज्यों में 20,800 करोड़ रुपए से अधिक की 8 रेलवे मल्टी ट्रैकिंग परियोजनाओं को मंजूरी दी। नई दिल्ली में आज मंत्रिमंडल की बैठक के बाद सूचना और प्रसारण मंत्री अश्विनी वैष्णव ने बताया कि ये परियोजनाएं पश्चिम बंगाल, झारखंड, उड़ीसा, मध्य प्रदेश और छत्तीसगढ़ के 14 जिलों में हैं। इससे भारतीय रेलवे के मौजूदा नेटवर्क में लगभग 656 किलोमीटर की वृद्धि होगी।
6: खड़गपुर से लेके उड़ीसा में झारसुगुड़ा तक का एक पूरा प्रोजेक्ट है, जहाँ पे फोर्थ लाइन बन, ये लाइन बन जाने से बहुत बड़ा जो कंजेशन होता है इस एरिया में वो खत्म होगा, कई नई गाड़ियां चला पाएंगे और जो ट्रैफिक की सीरियस प्रॉब्लम्स आती थी वो सारी प्रॉब्लम्स इससे सॉल्व होती। तो इस प्रोजेक्ट को हम जल्दी से जल्दी आगे बढ़ाएं। इसके सारे डिटेल्स है प्रोजेक्ट के, 367 किलोमीटर, 6528 करोड़ रुपीज का और एस्पिरेशनल डिस्ट्रिक्ट्स को जोड़ने वाला प्रोजेक्ट है।
5: मंत्रिमंडल ने तमिलनाडु, आंध्र प्रदेश, कर्नाटक और तेलंगाना के 17 जिलों में 5 मल्टी ट्रैकिंग परियोजनाओं को भी मंजूरी दी। इससे भारतीय रेलवे के मौजूदा नेटवर्क में 540 किलोमीटर की वृद्धि होगी। इन परियोजनाओं की अनुमानित लागत 10,021 करोड़ रुपए से अधिक है। इन्हें वर्ष 2029-30 तक पूरा करने की योजना है। श्री वैष्णव ने बताया कि सरकार ने सभी 7 भीड़ भाड़ वाले रेलवे कॉरिडोर को 4 लेन वाला बनाने का फैसला किया है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि मंत्रिमंडल के आज के फैसले से यात्रियों की आवाजाही तेज होगी, रेल संपर्क बेहतर होगा और माल ढुलाई की क्षमता बढ़ेगी। श्री मोदी ने बताया कि ये 5 रेलवे परियोजनाएं दक्षिण भारत में बेहतर रेल संपर्क को बढ़ावा देंगी और इससे लाखों लोगों को लाभ होगा। रक्षा मंत्री राजनाथ सिंह ने आज कोलंबो में श्रीलंका के राष्ट्रपति अनवर कुमार दिसानायके से मुलाकात कर भारत श्रीलंका के बीच बहुआयामी साझेदारी पर चर्चा की। दोनों पक्षों ने श्रीलंकाई वायुसेना के लिए L-70 तोपों में सुधार और दोनों देशों के राष्ट्रीय कैडेट कोर तथा राष्ट्रीय रक्षा महाविद्यालयों के बीच सहयोग पर समझौता ज्ञापनों का भी आदान प्रदान किया। भारतीय रक्षा बलों द्वारा निर्मित 3 बेली पुलों का भी वर्चुअल माध्यम से उद्घाटन किया गया। बैठक के दौरान राष्ट्रपति दिसानायके ने कहा कि श्रीलंका कभी भी अपनी धरती का इस्तेमाल भारत के सुरक्षा हितों के खिलाफ किसी भी गतिविधि के लिए नहीं होने देगा। रक्षा मंत्री ने श्रीलंका की प्रधानमंत्री हरिणी अमरासुरिया से भी मुलाकात कर विकास सहयोग, शिक्षा तथा भारत श्रीलंका के बीच सांस्कृतिक और सभ्यतागत संबंधों से जुड़े मुद्दों पर विचार विमर्श किया। भारत ने सऊदी अरब में हूती विद्रोहियों के कथित हमलों की निंदा की है। भारत ने आम नागरिकों और आर्थिक ठिकानों को निशाना बनाए जाने पर चिंता व्यक्त की है। विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने कहा कि ऐसे हमले क्षेत्र की सुरक्षा और स्थिरता के लिए खतरा हैं। उन्होंने कहा कि ऐसे हमले अस्वीकार्य हैं और इससे बाब अल मंदेब जल डमरू मध्य में आवाजाही प्रभावित होती है। दिल्ली नगर निगम ने शहर के सभी 12 जोन में खतरनाक इमारतों, अवैध निर्माण और दिल्ली मास्टर प्लान व निर्माण नियमों के उल्लंघन के खिलाफ अपनी कार्रवाई तेज कर दी है। आज चलाए गए अभियान के तहत दिल्ली नगर निगम के सभी 12 जोन में 34 जगहों पर तोड़फोड़ की कार्रवाई की गई। इसके अलावा 17 प्रॉपर्टीज को सील किया गया, 22 कारण बताओ नोटिस जारी किए गए। राजधानी में पीजी इमारतों के एक बड़े सर्वे के तहत लगभग 1,243 ऐसी इमारतों की पहचान की गई है जहां पीजी की सुविधाएं चल रही हैं और जिनमें लगभग 24,000 लोग रह रहे हैं। यह सर्वे पूरी दिल्ली में जारी है, इसे कल तक पूरा करने के निर्देश हैं। कौशल विकास और उद्यमिता मंत्री जयंत चौधरी ने आज कहा कि जिला प्रशासन ही विकास, सुधार और परिवर्तन के असली इंजन है। श्री चौधरी ने यह बात महिलाओं के लिए सतत आजीविका निर्माण विषय पर आधारित कौशल मंथन के उद्घाटन सत्र को वर्चुअल माध्यम से संबोधित करते हुए कही। उन्होंने कहा कि जिला आधारित योजना पद्धति के माध्यम से मंत्रालय यह सुनिश्चित कर रहा है कि कौशल विकास पहल स्थानीय जरूरतों से प्रेरित हो और उद्योग विशेष रूप से सूक्ष्म, लघु और मध्यम उद्यम की आवश्यकताओं के अनुरूप हों। अहमदाबाद में विश्व तीरंदाजी पैरा श्रृंखला का तीसरा चरण संपन्न हो गया। भारत ने 4 स्वर्ण, 3 रजत और 8 कांस्य सहित कुल 15 पदक जीते। प्रतियोगिता के अंतिम दिन आज भारत ने 2 स्वर्ण और 4 कांस्य पदक हासिल किए। इसके साथ ही यह समाचार बुलेटिन समाप्त हुआ।

0: Journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: লড়াইয়ের কথা, জীবনের কথা, শুনছেন বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান, 100.1 FM গোল্ডে, বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান, 100.1 FM গোল্ডে,
3: বেঁচে থাকার গান নিয়ে বিশ্বজিতার মৌসুমী রয়েছে আপনাদের সঙ্গে। এইমাত্র যে গল্পের কথা আপনাদের বলছিলাম, না গল্প না, জীবনের কথা, মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের ধার ঘেঁষে দ্রুতগামী যানবাহনের কোলাহল থেকে কিছুটা দূরে সহ্যাদ্রি পাহাড়ের কোলে অবস্থিত একটি শান্ত টিলার উপর আনন্দ নামের এক অভয়ারণ্য। 9 একর জমির উপরে গড়ে ওঠা এই আশ্রয়টি ভারতের সবচেয়ে উপেক্ষিত প্রাণীদের জন্যে, বয়স্ক পথ কুকুরদের জন্যে এটি নিরাপদ আবাস। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সারমেয়রা নজর এড়িয়ে যায়, রাস্তায় তারা নিষ্ঠুরতা, ক্ষুধা, দুর্ঘটনা, তার প্রতিকূলতার বিরুদ্ধে একা লড়াই করতে বাধ্য হয়। অধিকাংশ আশ্রয়কেন্দ্র তাদের গ্রহণ করে না, কারণ তারা আর কাজের নয়। এই বাস্তবতাকে উপলব্ধি করেই প্রয়াস ট্রাস্টের সভাপতি মীনা সুব্রমণন গড়ে তুলেছেন এই অনন্য অভয়ারণ্য, যেখানে বার্ধক্যজনিত কারণে পরিত্যক্ত সারমেয়রা ফিরে পায় তাদের

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold.
3: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold এ, বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold এ.
4: 100.1 FM Gold এ বিশ্বজিৎ আর মৌসুমী রয়েছে আপনাদের সঙ্গে বেঁচে থাকার গান নিয়ে। বলছিলাম সেই অভয়ারণ্যের কথা।
5: স্বপ্ন থেকে বাস্তবায়ন পর্যন্ত পথটা সহজ ছিল না। মীনা শুভ্র ব্রহ্মণ্য, যিনি বা যার প্রয়াস ট্রাস্টের নেতৃত্ব দেন, দীর্ঘদিন ধরে বয়স্ক পথ কুকুরদের জন্য একটা নিরাপদ স্থানে স্বপ্ন দেখেছিলেন তিনি। তাঁর এই স্বপ্নের কথা শুনে এগিয়ে আসেন অনেক মানুষজন, তার মধ্যে এল অ্যান্ড টি ফাইন্যান্সের প্রাক্তন এমডি ও সিইও দীননাথ দুভাষী এবং তাঁর স্ত্রী নিশু দুভাষী। নিশু নিজেও পথপ্রাণীদের প্রতি অগাত্তার সহানুভূতি তিনি দেখিয়েছিলেন আগে, মানে ছিল সহানুভূতিশীল তিনি। তিনি এখনও আনন্দের সাথে দৈনন্দিন জীবনে কিন্তু এগুলো পরিচালনা করার দায়িত্ব তিনি পালন করে আসছেন। এবং নিশু দুভাষী বলেন যে যখন পথকুকুরদের প্রথমে আনা হয়, তারা এতটাই ভীত থাকে যে আমাদের চোখের দিকে তাকাতে পারে না, কান লেজ গুটিয়ে থাকে, শরীর কাঁপে, কিন্তু মাত্র কয়েকদিনের যত্ন আর ভালোবাসা তারা বদলে যায়, তারা আবার মানুষকে বিশ্বাস করতে শেখে।
4: সেই বিশ্বাসের গল্প আপনাদের কাছে নিয়ে আসব গানের বিরতির পর।

বেঁচে থাকার গান নিয়ে বিশ্বজিতার মৌসুমি রয়েছে আপনাদের সঙ্গে। বলছিলাম আনন্দের কথা, লীলার গল্প। আনন্দের সবচেয়ে স্মরণীয় বাসিন্দাদের মধ্যে একজন হল লীলা। এই লীলাকে নিয়ে নানান গল্প রয়েছে এবং সেই গল্পগুলো শোনাব আপনাদের। সবথেকে বড় কথা যে তাকে আনা হয়েছিল এক ভয়াবহ অবস্থায়। সমস্ত গায়ের লোম উঠে গিয়েছিল, শরীর ক্ষতবিক্ষত ছিল আর চোখে ছিল আতঙ্ক। সে কারো কাছে যেতে চাইত না, কাঁপতে থাকত। কিন্তু কয়েক মাসের যত্নে, ভালো খাবার আর নিয়মিত চিকিৎসা, লীলা প্রায় কুকুরছানার মতো তার লোম ফিরে এসেছে, চোখে রয়েছে উজ্জ্বলতা আর লেজ নাড়িয়ে সে প্রতিদিন সবার সঙ্গে খেলা করে। লীলা আজ প্রমাণ করে যে সঠিক যত্ন পেলে যে কোনো প্রাণীই ফিরে যেতে পারে তার জীবনের উৎসব। ভারতে হাজার হাজার পথকুকুর রয়েছে, কিন্তু বয়স্কদের জন্যে কোথাও কোনো স্থান নেই। সেই বয়স্কদের সঙ্গে স্থানের জন্যেই আসলে এই উদ্যোগ, এবং এই উদ্যোগে সত্যি বলতে পাশে দাঁড়িয়েছে অনেক মানুষ এবং তাদের অদ্ভুতভাবে তাদের সহায়তা পাওয়া গেছে। প্রয়াস ট্রাস্ট তাদের মধ্যে অন্যতম, আর মিনা সুব্রহ্মণ্যমের বার্তা চারিদিকে ছড়িয়ে গেছে বেঁচে থাকার গানে। তাই এই খবরগুলোই, এই গল্পগুলোই আমাদের নতুন করে অনুপ্রেরণা দেয়। সঙ্গে থাকছেন বিশ্বজিৎ আর মৌসুমীর সঙ্গে বেঁচে থাকার গানে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।
1: বেঁচে থাকার গানে বিশ্বজিৎ আর মৌসুমি ছিলাম আপনাদের সঙ্গে, কথা বললাম আনন্দের, মিনার লড়াইয়ের এবং রাস্তার বয়স্ক সারমেয় যারা আছে তাদের আশ্রয়ের, এরাই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা জাগায়।
2: আর এইটা বলতে বলতেই আজকের মতো কিন্তু বিদায় নেব মৌসুমি, বিশ্বজিৎ। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রত্যেককে।

শুনছেন আধুনিক বাংলা গান। কিশোর কুমারের পর এবারের শিল্পী লতা মঙ্গেশকর, প্রথম গানটি সলিল চৌধুরীর কথায় ও সুরে।

গানের অনুষ্ঠানে এবারে শিল্পী রাহুল দেব বর্মণ, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার সুর দিয়েছেন শিল্পী নিজেই।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রথম গানটি সলিল চৌধুরীর কথায় ও সুরে।

আধুনিক গান শুনছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটির গীতিকার শৈলেন রায়, সুর দিয়েছেন সুধীর লাল চক্রবর্তী।

0: এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
1: রানার গ্রামের ডাকঘর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবারে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন, প্রাক্তন ছায়াছবির গান। প্রথম গানটি ইমন চক্রবর্তীর কণ্ঠে।

চাল চুলো, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল চুলো রাখো শরীরে হাত যদি, আর জল মাখো দুই হাতে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবারে নানা রঙের গান, প্রথমে রাগ প্রধান গান, শিল্পী বেগম আক্তার।

শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রাগ প্রধান গান বেগম আক্তারের কণ্ঠে। এবারে নজরুল গীতি শিল্পী রামানুজ দাশগুপ্ত।

শুনছেন নানা রঙের গান, নজরুলগীতির পর এবারে ভক্তিগীতি, শিল্পী শ্রীকান্ত আচার্য।

এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর প্রথম নিবেদনে এখন শুনবেন বিদুষী অঞ্জনা নাথের পরিবেশনায় খেয়াল রাগ ভাটিয়ার।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে শুনছিলেন সেতার পরিবেশনা, শিল্পী পার্থ বসু। আহির বিভাস রাগে পরিবেশিত সেতার, শিল্পী পার্থ বসু। আজকের প্রভাতীর দুটি পরিবেশনায় প্রথমে শুনছিলেন ভাটিয়ার রাগে পরিবেশিত খেয়াল, শিল্পী বিদুষী অঞ্জনা নাথ, এবং দ্বিতীয় নিবেদনে আহির বিভাস রাগে পরিবেশিত সেতার, শিল্পী পার্থ বসু। এর সঙ্গে সঙ্গেই শেষ হলো আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: সাত FM রেনবো এর রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে সৌমকান্তি রয়েছি আপনাদের সঙ্গে সকাল ছটা পর্যন্ত। তিনটে থেকে শুনেছেন হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আটকে নিয়ে দ্বিতীয় পর্ব, চারটে থেকে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। বিগত দুটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলাম নদী রচনাটি, সময়ের অভাবের কারণে লেখাটির শেষের অংশটা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আজকে এই লেখার শেষের অংশ, বেরোয় ঘাটের সোপান যত যেন বুকের হাড়ের মতো, নদী চলে যায় যত দূরে ততই জল ওঠে পুরে পুরে, শেষে দেখা নাহি যায় কুল চোখে দিক হয়ে যায় ভুল, নীল হয়ে আসে জলধারা মুখে লাগে যেন নুন পারা, ক্রমে নিচে নাহি পাই তল ক্রমে আকাশে মিশায় জল, ডাঙা কোনখানে পড়ে রয় শুধু জলে জলে জলময়, ওরে একই শুনি কোলাহল হেরি একই ঘন নীল জল, ওই বুঝিরে সাগর হোথা উহার কিনারা কে জানে কোথা, ওই লাখ লাখ ঢেউ উঠে সদাই মরিতেছে মাথা কুটে, ওঠে সাদা সাদা ফেনা যত যেন বিষম রাগের মতো, জল গরজি গরজি ধায় যেন আকাশ কাড়িতে চায়, বায়ু কোথা হতে আসে ছুটে ঢেউয়ে হাহা করে পড়ে লুটে, যেন পাঠশালা ছাড়া ছেলে ছুটে লাফায় বেড়ায় খেলে, হেথা যত দূর পানে চাই কোথাও কিছু নাই কিছু নাই, শুধু আকাশ বাতাস জল শুধুই কলকল কোলাহল, শুধুই ফেনার শুধু ঢেউ আর নাহি কিছু নাহি কেউ। হেথায় ফুরাইল সব দেশ নদীর ভ্রমণ হইল শেষ, হেথা সারাদিন সারা বেলা তাহার ফুরাবে না আর খেলা, তাহার সারাদিন নাচ গান কবু হবে না কো অবসান, এখন কোথাও হবে না যেতে সাগর নীল তারে বুক পেতে, তারে নীল বিছানায় থুয়ে তাহার কাদামাটি দেবে ধুয়ে, তারে ফেনার কাপড়ে ঢেকে তারে ঢেউয়ের দোলায় রেখে, তার কানে কানে গেয়ে সুর তার শ্রম করি দিবে দূর, নদী চিরদিন।

চিরনিশি রবে অতল আদরে মিশি। শুনছিলেন নদী কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা নদী। আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, রবি ঠাকুরের লেখা, তার লেখা গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এইসব কিছু নিয়েই আনন্দধ্বনি। আজকের অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী পিউয়ের কণ্ঠে এই গান, তারপর আবার অন্য কোনো লেখায়। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল 6টা পর্যন্ত, 107 FM রেনবো।

শিল্পী পিউয়ের কণ্ঠে শুনছিলেন আজকের অনুষ্ঠানের প্রথম গান। রবি ঠাকুরের লেখা প্রহাসিনী কাব্যগ্রন্থের প্রথম রচনা ভূমিকা। ধূমকেতু মাঝে মাঝে হাসির ঝাঁটায়, দুলোক ঝাঁটিয়ে নিয়ে কৌতুক পাঠায়, বিস্মিত সূর্যের সভা তরিতে পারায়, পরিহাস ছটা ফেলে সুদূরে হারায়, সৌরভ বিদূষক পায় ছুটি, আমার জীবন কক্ষে জানি না কি হেতু, মাঝে মাঝে এসে পড়ে খ্যাপা ধূমকেতু, তুচ্ছ প্রলাপের পুচ্ছ শূন্যে দেয় মেলি, ক্ষণতরে কৌতুকের ছেলে খেলা খেলি, নেড়ে দেয় গম্ভীরের ঝুঁটি, এ জগৎ মাঝে মাঝে কোন অবকাশে, কখনো বা মৃদুস্মিত কভু উচ্চ হাসে, হেসে ওঠে দেখা যায় আলোকে ঝলকে, তারা কেহ ধ্রুব নয়, পলকে পলকে চিহ্ন তার নিয়ে যায় মুছে। তিমির আসনে যাবে ধ্যানমগ্ন রাতি, উল্কা পরিসন কর্তা করে মাতামাতি, দুই হাতে মুঠা মুঠা কৌতুকের কণা, ছড়ায় হরির লুট নাহি যায় গণা, প্রহর কয়েক যায় ঘুচে, অনেক অদ্ভুত আছে বিশ্ব সৃষ্টিতে, বিধাতার স্নেহতাহে সহস্র দৃষ্টিতে, তেমনি হালকা হাসি দেবতার দানে, রয়েছে খচিত হয়ে আমার সম্মানে, মূল্য তার মনে মনে জানি, এত বুড়ো কোনো কালে হব না কো আমি, হাসি তামাশারে যবে কব ছ্যাবলামি, এ নিয়ে প্রবীণ যদি করে রাগারাগি, বিধাতার সাথে তারে করি ভাগাভাগি, হাসিতে হাসিতে লবমানি। অনুষ্ঠানের দ্বিতীয় গান শিল্পী সোমলতা আচার্য চৌধুরী।

শুনছিলেন শিল্পী সোমলতার কণ্ঠে গায় এই গান। অনুষ্ঠান আনন্দধ্বনি সকাল ৬টা পর্যন্ত সঙ্গে রয়েছে সৌম্যকান্তি। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ৬টা থেকে শুনবেন ভোরাই, উপস্থাপনায় অরুণিমা ঘোষ। প্রহাসিনী কাব্যগ্রন্থের দ্বিতীয় রচনা আধুনিকা। চিঠি তব পড়িলাম, বলিবার নাই মোর, তাপ কিছু আছে তাহে সন্তাপ তাই মোর। কবিগিরি ফলাবার উৎসাহ বন্যায় আধুনিকাদের পরে করিয়াছে অন্যায়। যদি সন্দেহ করো এত বড় অবিনয়, চুপ করে যে সহিবে সে কখনো কবি নয়। বলিব দু চার কথা ভালো মনে শূন্যতা, পূরণ করিয়া নিও প্রকাশের ন্যূনতা। পাজিতে যে আঁক টানে গ্রহ নক্ষত্তর, আমি তো তদনুসারে পেরিয়েছি ৭০। আয়ুর তবিল মোর কুষ্ঠির হিসাবে, অতি অল্প দিনেই শূন্যেতে মিশাবে। চলিতে চলিতে পথে আজকাল হরদম, বুকে লাগে যম রথচক্রের করদম। তবু মোর নাম আজও পারিবে না ওঠাতে, প্রাথমিক তত্ত্বের গবেষণা কোঠাতে। জীর্ণ জীবনে আজ রং নাই মধু নাই, মনে রেখো তবু আমি জন্মেছি অধুনাই। ১৮৫০ এডি সে জে বি সি নয়, মোর যারা মেয়ে বোন নারদের পিসি নয়। আধুনিকা যারে বলো তারে আমি চিনি যে, কবি যশে তারই কাছে ১২ আনা ঋণী যে। তারই হাতে চিরদিন যৎপর নাস্তি, পেয়েছি পুরস্কার পেয়েছিও শাস্তি। প্রমাণ গিয়েছি রেখে এ কালিনী রমণীর, রমণীয় তালে বাঁধা ছন্দ এ ধমনীর। কাছে পাই হারাই বা তবু তারি স্মৃতিতে, সুর সৌরভ জাগে আজ মোর গীতিতে। মনোলোকে দুতি যারা মাধুরী নিকুঞ্জে, গুঞ্জন করিয়াছি তাহাদেরই গুঞ্জে। সেকালেও কালিদাস বড়রুচি আদিরা, পুরো সুন্দরীদের প্রশস্তি বাদিরা। যাদের মহিমা গানে জাগালেন বিনারে, তারাও সবাই ছিল অধুনার কিনারে। আধুনিকা ছিল না কো হেন কাল ছিল না, তাহাদেরই কল্যাণে কাব্যানু ছিল না। পুরুষ কবির ভালে আছে কোনো সুগ্রহ, চিরকাল তাই তারে এত মহানুগ্রহ। লেখাটির পরের অংশ আরেকটি গানের পর, এবারে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

অনুষ্ঠান আনন্দধ্বনি প্রায় মধ্যপথ পর্যন্ত পৌঁছে গিয়েছি আমরা। সকাল ছটা পর্যন্ত সঙ্গে রয়েছি। আজকে আরেকটি নতুন দিন, 9/9/2026 বুধবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 10/9/2026 বৃহস্পতিবার। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, মাঝরাত থেকে সঙ্গে রয়েছেন, সকলকে স্বাগত। শুনছেন প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত আধুনিকা। পুরুষ কবির ভালে আছে কোনো সুগ্রহ, চিরকাল তাই তারে এত মহা অনুগ্রহ। জুতা পায়ে, খালি পায়ে, স্লিপারে বা নূপুরে, নবীনারা যুগে যুগে এলো দিনে দুপুরে। যেথা স্বপনের পাড়া সেথা যায় আগিয়ে, প্রাণটাকে নাড়া দিয়ে, গান গায়ে জাগিয়ে। তবু কবি রচনায় যদি কোনো ললনা দেখো, অকৃতজ্ঞতা যেন সেটা ছলনা। মিঠে আর কটু মিলে মিছে আর সত্যি, ঠোকাঠুকি করে হয় রস উৎপত্তি। মিষ্ট কটুর মাঝে কোনটা যে মিথ্যে, সে কথাটা চাপা থাক কবির সাহিত্যে। ওই দেখো ওটা বুঝি হলো শ্লেষ বাক্য, এরকম বাঁকা কথা ঢাকা দিয়ে রাখো। প্রলোভন রূপে আসে পরিহাস পটুতা, সামলানো নাহি যায় অকারণ কটুতা। বারে বারে এই মতো করি অত্যুক্তি, ক্ষমা করে করো সেই অপরাধ মুক্তি। আর যাই বলি না কো, এ কথাটা বলিবই, তোমাদের দ্বারে মোরা ভিক্ষার থলি বই। অন্ন ভরিয়া দাও সুধা তাহে লুকিয়ে, মূল্য তাহারি আমি কিছু যাই চুকিয়ে। অনেক গেয়েছি গান মুগ্ধ হয়ে প্রাণ দিয়ে, তোমরা তাও শুনেছ তা অন্তত কান দিয়ে। পুরুষ পুরুষ ভাষে করে সমালোচনা, সে অকালে তোমাদেরই বাণী হয় রচনা। করুণায় বলে থাক আহ মন্দ বাকি, খুঁটে বের করো না তো কোনো ছন্দ ফাঁকি। এইটুকু যা মিলেছে তাই পায় কজনা,

সমস্ত লোক করেছে তো ভারতীর ভজনা, এরপর বাঁশি যাবে ফেলে যাব ধুলিতে, তখন আমারে ভুলো পারো যদি ভুলিতে। লেখাটির পরের অংশ আরেকটি গানের পর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন সেদিন।